গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত শুনছ বিভিন্ন শিল্পীর কণ্ঠে। এতক্ষণ শুনছিলে প্রথমে কিছু শান্তি সংকেত, পরে সুধীন চট্টোপাধ্যায়ের কণ্ঠে শুনছিলে এই গানটি। এবারে শুনবে সরোজ পাল।

আনন্দধ্বনি অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত শুনছিলে। আনন্দধ্বনি অনুষ্ঠানটি আপাতত এখানেই শেষ হলো। আবারও কোনো একদিন এরকম কোনো গানের ডালি নিয়ে চলে আসব তোমাদের সঙ্গে, তোমাদের পছন্দের ভালো লাগার গান শোনাতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, ভালো রেখো, আর টিউন করো 107 FM রেনবো তোমাদের সঙ্গে সব সময়।

0: আকাশবাণী FM গোল্ড খাঁটি সোনা।
1: প্রভাতের আলোয় রাঙা প্রভাত বীণা, প্রভাত বীণা শুনছেন 100.1 FM গোল্ডে।

শ্রাবণী সেন এবং সাহেব চট্টোপাধ্যায়ের কণ্ঠে আমরা গানটি শুনছিলাম। অঞ্জনা একজন স্বর্গীয় কুমারী, তিনি একবার পৃথিবীতে ইতস্তত ভ্রমণ করছিলেন, সে সময় দেখতে পান যে একজন সাধু, যিনি ঋষির মতো আচরণ তার, তিনি ধ্যান করছেন, কিন্তু তাকে দেখতে বানরের মতো। তো এই বিষয়টি দেখে এই স্বর্গীয় কুমারী অঞ্জনা ভীষণ হাসি ঠাট্টা করলেন, শুধু তাই নয়, তাকে বিভিন্ন রকমভাবে উত্তপ্ত করতে থাকলেন, তাকে পাথর ছুঁড়ে মারলেন, যতক্ষণ না পর্যন্ত সেই সাধু বানরটির ধৈর্যচ্যুতি ঘটল। এরপর যখন সেই সাধুর আর কি ধ্যান ভাঙল, তিনি প্রচণ্ড রেগে গেলেন এবং তিনি জানালেন যে তিনি আধ্যাত্মিক ধ্যান করার জন্য বানরের রূপ ধারণ করেছিলেন এবং তিনি

স্বর্গীয় কুমারীকে অভিশাপ দেন যে সে একজন ঋষির ধ্যানে ব্যাঘাত ঘটিয়েছে, এক অশুভ কাজ করেছে, তাই সে বানরের রূপ ধারণ করার অভিশাপ পেয়েছে। এবং এই অভিশাপ থেকে সে তখনই মুক্তি পাবে যখন শিবের অবতার রূপী এক পরাক্রমশালী পুত্রের জন্ম দেবে। এমনটাই হলো। অভিশপ্ত অঞ্জনার বিয়ে হলো কেশরীর সঙ্গে, যারা মেরু পর্বতে বসবাস করতেন। তো এই অভিশাপ শোনার পর থেকেই অঞ্জনা শিবের আরাধনা শুরু করেন এবং মহাদেবের আরাধনায় তিনি মুগ্ধ হন এবং তিনি তাকে পুত্র সন্তান দান করার ইচ্ছা প্রকাশ করেন। ওদিকে দূর দেশে অযোধ্যা রাজ্যে দশরথ, রাজা দশরথ, তিনি সন্তান লাভের আশায় পুত্রেষ্টি যজ্ঞ করছিলেন। আমরা জানি সে সময় তাকে আশীর্বাদ স্বরূপ মিষ্টান্ন বা দিব্য পায়েস দেওয়া হয় এবং যেটা বলা হয় তাঁর তিন স্ত্রীকে খাওয়াতে। সেই পায়েসের একটু অংশ কোনোরকমভাবে বাতাসের দ্বারা, মানে পবন সেই পায়েসের অংশ এনে পৌঁছে দেন আরাধনারত, শিবের আরাধনারত অঞ্জনার কাছে। সেটা শিবের প্রসাদ মনে করে অঞ্জনা ভক্ষণ করেন এবং শীঘ্রই জন্ম দেন হনুমানজির, সেই হনুমানজির যার লীলা আমাদের প্রাচীন সাহিত্য রামায়ণে আমরা প্রায় পুরোটা জুড়েই বিভিন্ন সময় পেয়েছি। তিনি রামকে সাহায্য করার জন্য অবতীর্ণ হয়েছিলেন।

0: প্রভাতের আলোয় রাঙা প্রভাত বীণা, প্রভাত বীণা শুনছেন 100.1 FM গোল্ডে। প্রভাত বীণা, প্রভাত বীণা 100.1 FM গোল্ডে।
1: আমরা জানি পৃথিবীর প্রথম সুপারম্যান ছিলেন হনুমানজি। পবনপুত্র হনুমানজি একাই শক্তিশালী কিন্তু ছিলেন না। কিষ্কিন্ধায় হনুমানজির পরিবারে আরও পাঁচজন বলশালী শক্তিশালী ভাই ছিলেন। তারা প্রত্যেকেই বানর সেনাদের এক একটি বিভাগে সেনাপতি ছিলেন। রাম রাবণের যে যুদ্ধ, তাতে শুধু হনুমানজি নয়, এই পাঁচ ভাইয়েরও সক্রিয় যোগদান ছিল। আর জানেন, এই পাঁচজনের মধ্যেই আলাদা আলাদা শক্তি ছিল, প্রত্যেকেরই একটি একটি সুপার পাওয়ার ছিল। আসুন, আজ হনুমানজির সম্পর্কে যখন তো আমরা সবটাই প্রায় জানি, আবারও কখনো না কখনো আলোচনা করব এই সকালে, যেখানে ধর্মীয় প্রচার করা উদ্দেশ্য নয়, শুধুমাত্র রামায়ণ, মহাভারত, পুরাণ, বেদ, এই বিভিন্ন প্রাচীন ভারতীয় সাহিত্যের কিছু অংশ আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়ার একটা অবকাশ থাকে। আর সেই সুযোগটাই আমি গ্রহণ করি, কারণ এমনটাই আপনারা পছন্দ করেন। আজ হনুমানজির পাঁচ ভাইয়ের সম্পর্কে একটু গল্প করা যাক।

প্রথম ভাইয়ের নাম মতিমান। মতি শব্দের অর্থ বুদ্ধি, অর্থাৎ যার বুদ্ধি রয়েছে তিনি মতিমান। সুগ্রীবের সেনাদলে মতিমান ছিলেন সুকৌশলী, তিনি সমস্ত স্ট্র্যাটেজি তৈরি করতেন। হ্যাঁ, সুগ্রীব অঙ্গাদ যে সমস্ত যুদ্ধ কৌশল ঠিক করতেন বা কিভাবে তারা এগোবেন আগামী দিনে, তার যে পরিকল্পনা করতেন সেইটাকে নিশ্চিত করা বা এখনকার ভাষায় বলা যায় অ্যাপ্রুভাল দেওয়া, এই সমস্তটাই করতেন হনুমানজির ভাই মতিমান। এই মতিমান আসলে এতটাই বুদ্ধিমান ছিলেন যে তিনি খুব আগে থেকে বুঝে যেতেন যে কোন চালটা চাললে প্রতিপক্ষ ধরাশায়ী হবে। আসলে রাবণ সেনারা ও তার যে সেনাদল, তারা প্রত্যেকেই তো খুব শক্তিশালী প্রতিপক্ষ ছিলেন, তাই যুদ্ধ কৌশল এমন তৈরি করা হতো যাতে তাদেরকে হারানো সম্ভব হয়। কোথাও কোনো ভুল থেকে গেছে কি না বা যেটা সুগ্রীব অঙ্গাদ ভেবেছেন সেইটা ছাড়া অন্য কোনো রকম পরিকল্পনা করলে যে রাবণ সেনাদের পরাজিত করা সম্ভব, প্রখর বুদ্ধি দিয়ে সেই সমস্ত কৌশল বের করতেন মতিমান। বহুবার এমন হয়েছে যে তার বুদ্ধির এবং কৌশলের দ্বারা রাবণ সেনাদের চমকে দিয়ে রামের পক্ষে থাকা বানর সেনারা তাদের সেনার মানুষজনকে বাঁচিয়েছেন। বুদ্ধি প্রখর ছিল শুধু নয়, মতিমানের চিন্তাধারাও ছিল বেশ ব্যতিক্রম, যা তাঁকে বানর সেনাদের একটি শক্তিশালী মুখ্য জায়গায় রেখেছিল। আজ কথা হবে হনুমানজির পাঁচ ভাইদের নিয়ে। আমরা এখন একটি ভজন শুনব পণ্ডিত জেসরাজের পরিবেশনায়, এবং এক আধ্যাত্মিক এই যে অনুভব সকাল সকাল, তা আপনাদের কেমন লাগছে সেটা আপনারা জানাতে পারেন 100.1 FM গোল্ডের ফেসবুক পেজে প্রভাত বিনার আজকের পোস্ট।

0: আকাশের আলোয় রাঙা প্রভাত বীণা, প্রভাত বীণা শুনছেন 100.1 FM গোল্ডে। প্রভাত বীণা, প্রভাত বীণা 100.1 FM গোল্ডে।
1: শ্রুতিমান পরের ভাইয়ের নাম ছিল শ্রুতিমান। আজ প্রভাত বীণায় আমরা কথা বলছি হনুমানজির পাঁচ ভাইয়ের সম্পর্কে। গতকাল মঙ্গলবার ছিল, আজ বুধবার। বুধবারের সকাল সকাল তাই হনুমানজিকে নিয়ে কথা হচ্ছে। শ্রুতি এই শব্দের অর্থ যা শোনা যায় বা শ্রবণ করা যায়। কিষ্কিন্ধার গোয়েন্দা বিভাগের প্রধান ছিলেন শ্রুতিমান। মানে শ্রুতিমানের অনেক গুপ্তচর ছিল, যারা অনেক তথ্য তো নিয়ে আসতই, সঙ্গে শ্রুতিমানের এমন একটা সুপার পাওয়ার ছিল যা দিয়ে দূর দূর পর্যন্ত অনেক কথা সে শুনতে পেত। শুধু তাই নয়, দূর থেকে শুনে সে বুঝে নিত এর পর শত্রুপক্ষ থেকে কোন অস্ত্র ছোঁড়া হচ্ছে।

বুঝে দেখুন কতটা প্রতিভাবান ছিলেন তিনি। শত্রুপক্ষের পদধ্বনি শুনিয়ে শ্রুতিমান বুঝে যেতেন যে সেনা বিভাগে কত ঘোড়া রয়েছে, কত রথ রয়েছে, কত হাতি, কত সেনা রয়েছে। এতটাই প্রখর ছিল তাঁর শ্রবণ ক্ষমতা। আগেকার দিনে সূর্যাস্তের পর তো যুদ্ধ থেমে যেত, চারিদিক শুনশান। তখন তো এত জনমানব ছিল না, দূর দূর পর্যন্ত বহু মানুষ হয়তো বাস করত না। শ্রুতিমান খুব মন দিয়ে কান পেতে শুনতেন। দূরে, বহু দূরে শত্রুপক্ষের শিবিরে পরের দিন যুদ্ধের জন্য যে পরিকল্পনা করা হচ্ছে, সবটাই কিন্তু তিনি নিজের শিবিরে বসে শুনতে পারতেন। সেই পরিকল্পনায় সুগ্রীব, অঙ্গাদ এবং মতিমানকে জানাতেন। তখন শত্রুপক্ষের পরিকল্পনাকে বানচাল করে দেওয়ার জন্য, তাদের মোক্ষম জবাব দেওয়ার জন্য, তাদেরকে পরাজয় মুখ দেখানোর জন্য তুখর পরিকল্পনা এবং কৌশল নির্ধারণ করতেন মতিমান। মনে আছে আজ শুরুতেই বলেছি হনুমানজির প্রথম ভাইয়ের নাম ছিল মতিমান? তাহলে আমরা হনুমানজির, মতিমান এবং শ্রুতিমান ভাইয়ের সুপার পাওয়ার সম্পর্কে জানলাম। এরপর একটা গান শুনবো মান্নাদের কণ্ঠে, আর সেই গান আমরা শুনবো মর্জিনা আবদুল্লাহ এই ছবি থেকে, সলিল চৌধুরীর কথায় এবং সুরে। ফিরে আসছি তারপর হনুমানজির অন্যান্য ভাইদের নিয়ে।

প্রভাত বিনয় শুনছেন তানিয়ার সঙ্গে। আর আজ কুরুল করাত নিয়ে না গেলেও সেই সময় যারা রাম রাবণের যুদ্ধের অন্যতম সেনা ছিলেন তাঁদের কথা হচ্ছে বলা যেতে পারে, কিন্তু আরও একটি পরিচয় রয়েছে, তা হলো তারা ছিলেন হনুমানজির ভাই। হ্যাঁ, হনুমানজির আরও পাঁচজন ভাই ছিলেন। আমরা শুনেছি আগে মতিমানের কথা, শ্রুতিমানের কথা, এখন বলবো গতিমানের কথা। হনুমানজির এই ভাইয়ের আবার যে সুপার পাওয়ার ছিল তার নাম গতি। যে কোনো কাজ খুব স্পিডে শেষ করাই ছিল গতিমানের একটা বৈশিষ্ট্য। যখনই কোনো কাজ খুব তাড়াতাড়ি শেষ করার ব্যাপার থাকত বা এক জায়গা থেকে অন্য জায়গায় খবর পৌঁছানোর দরকার থাকত বা কোনো জায়গায় যুদ্ধ লেগেছে সেখান থেকে তা বা কোনো জায়গায় আক্রমণ হবে সেই জায়গা থেকে চটপট বেরিয়ে যাওয়ার একটা ব্যাপার রয়েছে, যেখানে গতি দরকার সেই সময় সেইখানে সবসময় হাজির থাকতেন গতিমান এবং তার সেনারা। হ্যাঁ, গতিমানের একটা নিজস্ব সেনা দল ছিল যার সেনাপতি ছিলেন তিনি। আর তারা ওই সেনাদলের প্রত্যেকে কিন্তু খুব গতিশীল ছিলেন, কথা বলাই যায়। আপনারা জানেন তখনকার দিনে যুদ্ধে গতিটা ছিল ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়। সেনারা যত দ্রুত অস্ত্র চালাতে পারবেন, যত দ্রুত হামলা করতে পারবেন শত্রুপক্ষকে, তত তাড়াতাড়ি পরাজিত করতে পারবেন। বানর সেনারা যখন কোনো যুদ্ধে যেতেন তখন সবাই একসঙ্গে যুদ্ধক্ষেত্রের দিকে এগোতে থাকলেও গতিমান এবং তার সেনাদলের প্রতিটি সেনা সবার প্রথমে যুদ্ধক্ষেত্রে পৌঁছে যেতেন এবং দ্রুততার সঙ্গে শত্রুপক্ষের প্রথম সারির যে সেনারা রয়েছেন তাদের সঙ্গে যুদ্ধ করতে শুরু করে দিতেন। পরের ভাইয়ের নাম ছিল ধৃতিমান। যদিও এই ধৃতি শব্দের মধ্যেই রয়েছে এই নামের যে সুপার পাওয়ার, সেটা কি? সেটা ধৃতি শব্দের অর্থ ধৈর্য, সাহস, স্থিরতা, অটলতা, দৃঢ়তা বা সংকল্প। আমরা জানি একবার লক্ষণকে নাগপাশে ঘিরে ধরেছিল, প্রাণ বেরিয়ে যাওয়ার উপক্রম। আবার এমনও দেখেছি রাম লক্ষণকে অহিরাবণ নিয়ে চলে গেছেন পাতাল লোকে, বানর সেনারা ভেঙে পড়েছেন, তাদের অনেক সেনা আহত, তাদের অনেক সেনা নিহত। সেই সময় যখন তারা মুহ্যমান হয়ে পড়েছেন শোকে, সেই প্রতিটা মুহূর্তে এগিয়ে এসেছেন ধৃতিমান। তিনি প্রতি মুহূর্তে শেখাতেন, আমরা যদি লক্ষ্য স্থির রাখি, শত প্রতিকূলতার মাঝে দাঁড়িয়েও লড়াই করে যাই, প্রতিপক্ষের সামনে যদি ধৈর্য ধরে দাঁড়িয়ে থাকতে পারি, তাহলে এক সময় বিরোধী পক্ষের ধৈর্য শেষ হয়ে যাবে আমাদের অটুট ধৈর্যের সামনে, তখন আমাদের বিজয় নিশ্চিত। উনি বলতেন শুধু যুদ্ধ দিয়ে মানে অস্ত্র দিয়ে যুদ্ধ করা যায় না, যুদ্ধ আসলে মনোবল বজায় রাখার একটা লড়াই। যে পক্ষ যত বেশি সময় ধরে দৃঢ়তা, শৃঙ্খলা, মনোবল, লড়াকু মানসিকতা এবং ধৈর্য বজায় রাখতে পারবে যুদ্ধে আসলে সেই জিতবে। এভাবেই যখন যখন বানর সেনারা মনোবল হারিয়েছেন, ধৃতিমান তাদের মনোবল ফিরিয়ে দিয়ে প্রতি মুহূর্তে ধৈর্য বজায় রেখে উৎসাহিত করেছেন। তার নামের সার্থকতা এখানেই। এখন শুনব আরও একটি ভজন অনুরাধা পডোয়ালের কণ্ঠে।

আমরা হনুমানজির যে পঞ্চম ভাই তার কথায় যাওয়ার আগে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা একটু বলে নিই। গতকাল প্রভাত বিনার পোস্টে আমি দেখেছিলাম সোনালী সেন বাটানগর থেকে জানিয়েছেন যে এফএম গোল্ডের সাউন্ড নিয়ে কোনো সমস্যা হচ্ছে, এবং আজ মানে আই মিন গতকাল রাত্রে আজকের পোস্টে কমেন্ট করেছেন তপতী মায়েতি, জানিয়েছেন এফএম গোল্ড চ্যানেল ডিস্টার্ব করছে। বেশ, আপনাদের এই যে অসুবিধার কথা সেটা আমি নিশ্চয়ই টেকনিক্যাল বিভাগকে জানাবো, কিন্তু যদি একটু স্পেসিফিক্যালি বলেন কোন সময় সমস্যা করছে, কারণ আমরা তো শুনছি, আমি কলকাতা শহরের থেকে শুনছি, আমার বাড়ির লোক অনেক দূরে বাঁকুড়া থেকে শুনছেন, বা আরও অনেক যারা রয়েছেন অনেকেরই সমস্যা হচ্ছে না, তো আপনাদের ওখানে হচ্ছে এমনটাও হতে পারে লোকাল কোনো সমস্যা হচ্ছে মানে নেটওয়ার্ক ইস্যু, আর নাকি আপনাদের রেডিও সেটে সমস্যা হচ্ছে, এই বিষয়গুলো যদি একটু ডিটেলসে জানান তাহলে হয়তো আমাদের তরফ থেকে এই সমস্যা সমাধানের একটা প্রয়াস আমরা সঠিকভাবে করতে পারি। অসংখ্য ধন্যবাদ আপনাদের মতামত জানানোর জন্য। আচ্ছা, আজ চলে যাই শেষ বা পঞ্চম ভাইয়ের কথায়। পঞ্চম ভাইয়ের নাম ছিল কেতুমান, যিনি সমস্ত রকম যুদ্ধ কৌশলে নিপুণ ছিলেন। উনি বিভিন্ন ধরনের অস্ত্র শস্ত্র চালনা করতে পারতেন। কেতুমান খুব ভালো বুঝতেন যে সামনে থাকা বিরোধী পক্ষ যে যুদ্ধকলা দিয়ে যুদ্ধ করছে, সেই যুদ্ধকলার যে প্রতিপক্ষ হিসেবে কোন যুদ্ধ কৌশল বা যুদ্ধকলা সেই মুহূর্তে আনলে তাদেরকে হারানো সম্ভব। মতিমান সমগ্র যুদ্ধের একটা পরিকল্পনা বানাতেন ঠিকই, কিন্তু যেহেতু সমর কৌশলটা কেতুমান খুব ভালো বুঝতেন এবং এটাই ছিল তাঁর সুপার পাওয়ার, তাই কেতুমান যুদ্ধের যে স্ট্র্যাটেজি সেইটা তৈরি করতেন। রাম রাবণের যুদ্ধে বহুবার হয়েছে রাক্ষস কুলের সেনাদের চমকিয়ে দিয়েছে কেতুমান। এমন এমন যুদ্ধ কৌশল হঠাৎ করে সামনে নিয়ে চলে আসতেন যে কেতুমান সেই যুদ্ধ কৌশল দেখে রাক্ষস সেনারা তো বুঝতেই পারতেন না কি হলো ব্যাপারটা। তার দিকে যেই অস্ত্রই ছুটে আসুক না কেন, মানে আমি কেতুমানের কথা বলছি, তিনি তার সুপার পাওয়ার দিয়ে সমস্ত অস্ত্রকে আটকানোর ক্ষমতা রাখতেন। কেতুমানের ছিল সেই ক্ষমতা এবং তিনি নিজেও বিভিন্ন রকমের অস্ত্র সুনিপুণভাবে সঞ্চালনা করতে পারতেন। তাহলে বন্ধুরা, আজ হনুমানজির পাঁচ ভাইয়ের সম্পর্কে আমরা জানলাম, আর সময় হয়েছে এখন শেষ গানে যাওয়ার। হনুমানজির কথা বলছি, যদিও আজ মঙ্গলবার নয়, তবু হনুমান চালিশা একবার শুনে নিলে মন্দ হয় না, কি বলেন? কথা হবে 8:30, থাকবো মনের মেলোডিতে তানিয়া, ততক্ষণ কানে কানে থাকবেন শিল্পী হরিহরন, আর আপনার আমার সকলের মনোবল বাড়ানোর জন্য হনুমান চল্লিশা। শান্ত হোক, শান্তি ফিরুক সর্বক্ষেত্রে।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি শোনা।
1: মে মাসের অনুগল্পের আসর, মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 এফএম গোল্ডে। মে মাসের অনুগল্প লেখার বিষয় রইল মাটির টান। এই প্রজন্মের অনেকেই আছেন যারা বাড়ির বাইরে থাকেন, আবার অনেকেই আছেন যাদের কাজের জন্য বাংলার বাইরে যেতে হবে। বাড়ি হোক বা দেশ, মাটি আমাদের জুড়ে রাখে, তাই যখন আমরা দূরে যাই তখন সেই টান আরও বেশি করে অনুভব করি। পুজো হোক বা পয়লা বৈশাখ, এসবই আসলে ঘরে ফেরার চিঠি। এই বিষয় নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70টি শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903055992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, এফএম গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন aifmgoldkolkata@gmail.com। মে মাসের গল্প লেখার বিষয় মাটির টান। গল্প পাঠানোর শেষ তারিখ 19 মে। শুনুন অনুগল্পের আসর, মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার

0: 9:30 100.1 FM গোল্ডে।
1: মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে মনের মেলোডি।

ঘড়ির কাঁটা টিকটিক করে 8:32 হয়ে 40 সেকেন্ডে পৌঁছেছে। আপনিও ভীষণ ব্যস্ত রোজকার নিয়ম মাফিক কাজে, তবুও আপনার প্রিয় FM গোল্ডকে রেখেছেন কানে, কারণ এখন মন কাড়া কথা আর মন মাতানো গানে দেড় ঘন্টার অনুষ্ঠান সাজিয়ে তানিয়া তো রেডি, সঙ্গে আপনাদের ভালোবাসার মনের মেলোডি।

মিতালী ব্যানার্জি ভৌমিকের কণ্ঠে গানটি আমরা শুনছিলাম। সত্যি এইভাবেই কত মানুষ যাদের সঙ্গে রক্তের সম্পর্ক নেই তারা কিরকম ভাবে যেন বেঁধে ফেলে। হ্যাঁ, সবসময় যে সেটা সম্পর্কের মধ্যে আবদ্ধ হয়ে যায় দুটি মানুষ এমনটা নিশ্চয়ই নয়, কিন্তু ভেবে দেখুন এই যে যখন আমরা ছোট ছিলাম তখন আমাদের স্কুলে, আমাদের কলেজে বা টিউশন পড়তে গিয়ে টিউশনের যে স্যার ছিলেন বা ম্যাম ছিলেন, বা বড় হওয়ার পর নিজেদের কর্মক্ষেত্রে যিনি সিনিয়র বস রয়েছেন তাদের দেখে কখনো না কখনো অনুপ্রাণিত হয়েছেন আপনি। ইচ্ছে হয়েছে যদি ওর মতো হতে পারতাম। আমার জীবনেও হয়েছে, আমি যখন স্কুলে পড়তাম আমাদের বাংলার যিনি শিক্ষিকা ছিলেন বুলবুল দিদিমণি আরাম্বা গার্লস হাই স্কুলের, তো আমি সবসময় তার মতো হতে চাইতাম। তার মতো লম্বা চুল আমার এখনও, তার সেই লম্বা বিরুনি, তার সেই ব্যক্তিত্ব, সবাই ভীষণ ভয় পেত অথচ সবাই ভীষণ ভালোবাসত। এই যে ইকুয়েশনটা ব্যক্তিত্বের কোন এক একটা এমন সমীকরণ হয় যা আমাদের এমনভাবে আকর্ষণ করে যে আমাদের মনে হয় যদি আমি তার মতো হতে পারতাম। আবার এই আকাশবাণীতে আসার পর আমি এর আগেও বলেছি, আবারও বলছি, কোনো দ্বিধা নেই সে কথা বলতে। আমাদের ম্যাম মিতালী দত্ত, তাঁর ব্যক্তিত্ব ভীষণ রকমভাবে আকৃষ্ট করে আমাকে। ইচ্ছে হয় যদি তাঁর মতো হতে চাইতাম, হতে পারতাম। তো এই যে আমাদের মনে হওয়া, এরকম নিশ্চয়ই আপনাদেরও মনে হয়েছে। জীবনের এই এতটা বছর পেরিয়ে আসার পর যদি পিছন ফিরে দেখেন আপনি আপনার কোন টিচার বা প্রফেসর বা অফিসের বসের মতো হতে চেয়েছেন সেটাই কিন্তু আজ তানিয়াকে লিখে পাঠাতে হবে 9903055992 এই নাম্বারে। যারা রেডিওতে শুনছেন যদি কোনো রকম অসুবিধা হয় আমি জানিয়ে রাখি, আমি কিন্তু আপনাদের অভিযোগ যেটুকু পেয়েছি সেই অনুযায়ী আমাদের নির্দিষ্ট বিভাগে খবর পৌঁছে দিয়েছি, ওরা দ্রুত সেই সমস্যা সমাধানের চেষ্টা করছেন। কিন্তু আপনি চাইলে আপনার ফোনে প্লে স্টোর থেকে FM গোল্ড শুনতে পারেন। কিভাবে? নিউজ অন এয়ার এই অ্যাপটা ডাউনলোড করতে হবে, সেখানে বাঁদিকের একদম টপে কর্নারে আপনি পেয়ে যাবেন লাইভ রেডিও অপশন, আর সেখান থেকে 100.1 FM গোল্ড লিখে সার্চ করুন, সেখানে ফেভারিট অপশনে ক্লিক করে রাখুন যাতে প্রতিদিন আপনাকে খুঁজতে না হয়, আর সেখান থেকেই সরাসরি আজকের অনুষ্ঠান শুনতে পাবেন। আর সঙ্গে রয়েছি আমি তানিয়া, আর আমার সঙ্গে রয়েছেন আপনারা। এখন আমরা শুনব শ্রীকান্ত আচার্যের কণ্ঠে গান, কিন্তু আজকের বিষয়টা আরও একবার বলে দিই, স্কুল কলেজ বা কর্মক্ষেত্রে কোন ব্যক্তির মতো আপনি হতে চেয়েছেন জীবনে সেটাই লিখে পাঠাতে হবে 9903055992 এই নাম্বারে।

এইভাবেই বিভিন্ন গুণী মানুষ আমাদের মনে জায়গা করে নেন এবং আমরাও তাদের গুণকে সম্মান করে তাদের মতো হতে চাই জীবনে, কলেজ, স্কুল বা কর্মক্ষেত্রে। বিভিন্ন সময় সেই ব্যক্তির কোনো না কোনো চারিত্রিক বৈশিষ্ট্য বা তার ব্যক্তিত্ব কিছু না কিছু এমনভাবে আকর্ষণ করে যে আমরা তাদের দ্বারা ভীষণ রকম অনুপ্রাণিত হই। আর আজ মনের মেলোডিতে আমরা সেই কথাই জানতে চেয়েছি। 9903059922 তে আপনি জানাবেন আপনি কার মতো হতে চেয়েছেন এবং কেন। এক্ষেত্রে কিন্তু বাবা মা বা পরিবারের কথা নয়, পরিবারের বাইরে, স্কুল, কলেজ বা কর্মক্ষেত্রে। কেমন মেসেজ করেছেন প্রথমেই সৌভিক সরকার ঢাকুরিয়া থেকে। সুপ্রভাত দিদি, আমার স্কুলে আমার এক বিজ্ঞান স্যার ছিলেন যার ব্যক্তিত্ব খুব ভালো, কথা বলার ধরন, পড়ানোর ধরন সব কিছু অন্য রকম ছিল, সত্যি মন ভালো করে দিত সেসব। বেশ, সুপ্রভাত সৌভিককেও। রজত জানিয়েছে, রজত বিশ্বাস বানপুর নদিয়া থেকে, শুভ সকাল দিদি, আমাদের স্কুলেও একজন স্যার ছিলেন যিনি পড়াতেন তো বটেই, তার থেকেও বড় কথা তিনি সবার সঙ্গে বন্ধুর মতো মিশতেন, ক্লাসে পড়ানোর ফাঁকে একটু গল্পও করতেন আমাদের সাথে, এছাড়া কোনো বিপদে আগে ছুটে যেতেন, আমিও তার মতো হতে চেয়েছি। সঙ্গে রজত জানিয়েছেন অন ইয়ারে শোনা যাচ্ছে না ভালো করে। বেশ, আমি আরও একবার ইনফর্ম করছি, আপনারা অ্যাপে শুনুন, ততক্ষণ দেখা যাক কি হয়। হ্যাঁ, চলে যাই পরের গানে, শিল্পী উৎপলা সেন।

মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে মনের মেলোডি।

জীবন কাহিনী, এই ছবি থেকে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে আমরা গানটি শুনছিলাম। সত্যি আমরা এইভাবেই ঠিকানা খুঁজে পাই, কিভাবে কোন পথে

চললে আমরা সেই অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে পারব। কেউ না কেউ, কোনো না কোনো শিক্ষক বা শিক্ষিকা এসে আমাদের সেই পথ দেখিয়ে দেন স্কুল কলেজ বা কর্মজীবনে। তো সেই মানুষটার, সেই ব্যক্তিরই খবর আজকে নিচ্ছে তানিয়া 9903055992 এই নাম্বারে। অনেকেই মেসেজ করেছেন। বিজয় দালাল নালিকুল বন্দিপুর হুগলি থেকে জানিয়েছেন, শুভ সকাল তানিয়া, আমাদের স্কুলের বাংলার স্যার শ্যামাপদ কর্মকার, তাঁর জ্ঞান ছিল অসাধারণ, এত সুন্দর বুঝিয়ে পড়াতেন যে খুব সহজে আমরা বুঝে যেতাম। ক্লাস 5 থেকে 12 পর্যন্ত আমি তাকে পেয়েছি, আর তখন বাংলায় 60% থেকে 80% পর্যন্ত নম্বর পেতাম। তবে তাঁর সাহায্য নিয়ে আমি প্রথম আমাদের স্কুলে একটি পত্রিকায়, যার নাম ছিল অঞ্জলি, সেখানে কবিতা গল্প লিখতে শুরু করি। ওই স্যার আমাকে শিখিয়েছিলেন কীভাবে গল্প কবিতা লিখতে হয়। তারপরে গ্র্যাজুয়েশন হওয়ার পর আমি নিজে নিজে গান গল্প কবিতা লিখেছি, নাটকে অভিনয় করেছি। তবে একটা কথা, আমি স্যারের মতো হতে চেয়েছিলাম বটে, কিন্তু বোধহয় হতে পারিনি। তবে তাঁর এই অনুদান আমার জীবনে পাথেয় হয়ে আছে। বেশ, এটাই তো বড় কথা, এই স্বীকৃতিটুকু আমাদের দেওয়া উচিত, তাই না? যাদবেন্দ্র পাণ্ডা জানিয়েছেন, কোথা থেকে? জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে। সুপ্রভাত আর যে তানিয়া দিদিভাই, সুপ্রভাত দাদা। সঙ্গে জানিয়েছেন যে আমাদের স্কুলের প্রধান শিক্ষক মহাশয় সবসময় সত্যের পথে চলতেন, ছাত্র ছাড়াও মানুষের উপকার করতেন ও মানুষের পাশে থাকতেন। আমি তাঁর আদর্শকে শ্রদ্ধা জানিয়ে সেই পথেই চলার চেষ্টা করেছি। বেশ, খুব ভালো। আর মেসেজ করেছেন গঙ্গাধরপুর ধর্মতলা থেকে দীপঙ্কর মাল, জানিয়েছেন, আমি আমার মতো হতে চাই, আমার জীবনের চলার সিদ্ধান্ত আমাকেই নিতে হয়, ভালো মন্দ যাই হোক, তাই আমি আমার মতো হতে চাই। এটাও কিন্তু খুব সাহসী একটা সিদ্ধান্ত, খুব ভালো। পাঠিয়েছেন উত্তর চব্বিশ পরগনা থেকে পুনম চক্রবর্তী, গুড মর্নিং তানিয়াদি, গুড মর্নিং, এতদিন পরে তোমার গলা শুনে মর্নিংটা আরও ভালো হয়ে গেল, থ্যাংক ইউ। এতদিন যতবার রেডিও শুনতে ফোন খুলেছি, তোমার গলা শুনতে না পেয়ে রেডিও বন্ধ করে দিয়েছি। এ বাবা, এটা তো ঠিক কথা নয়, সববার অনুষ্ঠান শুনতে হবে, তাই না? আর এইটার কারণ একটাই, যত অনুষ্ঠান শুনবেন দেখবেন আপনার মন ভালো থাকবে, কারণ গান তো মন ভালো করে দেয়। বেশ, এবার পুনমের কথায় আসি। তিনি লিখেছেন যে আমাদের স্কুলের একটি মেয়ে ছিল আমাদের ক্লাসে, সে ছিল আমার ক্লাসমেট, সে পড়াশোনায় খুব ভালো ছিল না, তবে তার নাচ ছিল দেখার মতো, আর সে ছিল খুব গোছানো ধরনের, কিন্তু আমি খুব কেয়ারলেস ছিলাম। প্রথম পিরিয়ডে যে বই খাতা আমার ছুটির সময় পর্যন্ত খোলা থাকতো, এবং আমাকে তাঁর হাতের লেখার, না, পুনম চক্রবর্তীর, আচ্ছা, পুনম চক্রবর্তীর একটা, তাকে বন্ধুকে আর কি লিখে দিয়েছিল, সেই ইংলিশের একটা হাতের লেখা পুনম আমাকে ছবিতে পাঠিয়েছেন। বেশ, এইভাবেই এই স্মৃতিগুলো হৃদয়ে থেকে যায়, তাই না? আর এই ভালোবাসার মানুষগুলোকে, ভালো লাগার মানুষগুলোকে হৃদয়ের মাঝখান থেকে ছাড়তে ইচ্ছা করে না, তাই না? গানে গানে লোপামুদ্রার সেই কথাই আমরা মনে করি, তার কথা মনে করি, যাকে আমরা হৃদ মাজারে রাখতে চাই আমরা।

0: কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold।
1: মে মাসের অনুগল্পের আসর, মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM Gold-এ মে মাসের অনুগল্প লেখার বিষয় রইল মাটির টান। এই প্রজন্মের অনেকেই আছেন যারা বাড়ির বাইরে থাকেন, আবার অনেকেই আছেন যাদের কাজের জন্য বাংলার বাইরে যেতে হবে। বাড়ি হোক বা দেশ, মাটি আমাদের জুড়ে রাখে, তাই যখন আমরা দূরে যাই তখন সেই টান আরও বেশি করে অনুভব করি। পুজো হোক বা পয়লা বৈশাখ, এসবই আসলে ঘরে ফেরার চিঠি। এই বিষয় নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70 শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903055992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, এফএম গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন airfmgoldkolkata@gmail.com। মে মাসের গল্প লেখার বিষয়

0: মাটির টান, গল্প পাঠানোর শেষ তারিখ 19শে মে। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30টায় 100.1 FM গোল্ডে।
1: মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে।

একদম বালুচরি ছবিতে শ্যামল মিত্র যেভাবে বলেছেন, আমি তোমার কাছেই ফিরে আসব, তোমায় আবার ভালোবাসবো, এমন করেই ফিরে আসি বারংবার আপনাদের কাছে আপনাদের ভালোবাসার টানে আর আপনাদের ভালোবাসবো বলে। আর তাই আপনাদের ভালোবাসায় মোরা যে সমস্ত মেসেজ আমার কাছে এসেছে সেটা তো অবশ্যই পড়ব। তবে যে বন্ধুরা এক্ষুনি টিউন করলেন তাদের জন্য আরও একবার বিষয়টা বলে দেওয়া যাক। গড়ির কাটায় 9:06 হয়ে 26 সেকেন্ড, আজ তানিয়া রয়েছে আপনাদের সঙ্গে মনের মেলেডি নিয়ে। আর আজকের বিষয় রাখা হয়েছে আপনার স্কুল কলেজ বা আপনার কর্মক্ষেত্রে এমন কোনো মানুষ যার এমন কোনো গুণ রয়েছে বা এমন ব্যক্তিত্ব যে কারণে আপনি তার মতো হতে চেয়েছেন কখনো না কখনো। তো সেই কার মতো হতে চেয়েছেন এবং কেন হতে চেয়েছেন, শুধু এইটুকুই লিখে পাঠাতে হচ্ছে 9903055992 এই নাম্বারে। নন্দা রায় পোরেল পাঠিয়েছেন হাওড়া বেলগাছিয়া এল রোড থেকে। সুপ্রভাত তানিয়া, কেমন আছো? সুপ্রভাত, কেমন থাকবো, 15 দিন পর আপনাদের সঙ্গে কথা হচ্ছে, খুব খুব খুব ভালো আছি। অনেকদিন বাদে তোমার গলা পেয়ে মন বেশ ভালো লাগছে। থ্যাংক ইউ, আমারও ভীষণ ভালো লাগছে আপনাদের পাঠানো মেসেজ পেয়ে, কারণ আপনাদের কণ্ঠস্বর শোনার উপায় তো আমাদের থাকে না। এই মেসেজের প্রতিটা শব্দ আমরা যেভাবে পড়ি বা আপনাদের এই পাঠানো শব্দের মাধ্যমে আপনাদের কণ্ঠস্বর, আপনাদের স্পর্শ, আপনাদের শুভেচ্ছা, আপনাদের ভালোবাসা

আপনাদের আশীর্বাদ সবটুকু আমরা অনুভব করতে পারি। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ। নন্দার দি যেটা লিখেছেন সেটার প্রসঙ্গে আসি। এইরকম অনেক গুরুজন স্থানীয় ব্যক্তিদের সান্নিধ্যেই আসতে পেরেছিলাম, যারা আছেন অন্তরে। আজ থাক না তাঁদের কথা, বরং আমার থেকে বয়সে ছোট একজনের কথা বলি। তিনি অসামান্য সুন্দরী, না এটা আলোচ্য বিষয় নয় নিশ্চয়ই। তাঁর সুন্দর আকর্ষণীয় কথাবার্তা, তাঁর মিষ্টি অমায়িক ব্যবহার আর তাঁর সুন্দর মনের যে পরিচয় আমি পেয়েছি, যার সঙ্গে কথা বললে আমার প্রশান্তিতে মন ভরে যায়। কবির ভাষায় তিনি ঘরের জল নয়, এক সমুদ্র জল, যেখানে আমি বারে বারে অবগাহন করতে চাই। তিনি আমার ছেলের স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুলের ইংরেজির শিক্ষক ডিআরডি স্যারের মিসেস সোমা দেবী, আচ্ছা, যিনি আমাকে ভুল করে মাঝে মাঝেই বা জ্ঞান তো হয়তো তুমি সম্বোধন করেন, কিন্তু আমি কখনোই করে উঠতে পারি না। তাঁর সঙ্গে আমার 10 বছরের ওপর সম্পর্ক আজও অটুট। গতকালও তাঁর সঙ্গে চ্যাট হয়েছে। বাহ, এই যে ভালো লাগার বন্ধন, ভালোবাসার একটা বন্ধন, সেটুকুই তো প্রাপ্তি, বলুন। সীমা দাস পাঠিয়েছেন, আচ্ছা প্রসঙ্গ তো বলে দিই, রাজনৈতিক কোনো মেসেজ আমি পড়তে পারবো না, তো সেক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন, আমাকে ক্ষমা করে দেবেন, কারণ এক্ষেত্রে আমি অপারক। স্কুল কলেজ বা কর্মক্ষেত্রে কার মতো হতে চান সেটাই লিখে পাঠাতে হবে। চলে যাই পরের মেসেজে। সীমা দাস দমদম ক্যান্টনমেন্ট থেকে জানিয়েছেন, শুভ সকাল তানিয়া দি, আমি একজন প্রফেসরের কথা বলতে চাই যিনি আমাদের অঙ্ক করাতেন। তাঁর ব্যক্তিত্ব, পড়ানোর ধরন, ব্যবহার খুবই ভালো লাগতো। তিনি সাত্ত্বিক প্রকৃতির মানুষ ছিলেন এবং আমরা যখনই অঙ্ক বুঝতে পারতাম না বারবার তাকে জিজ্ঞাসা করতাম, কিন্তু তিনি কখনোই বিরক্ত হতেন না। আমার মনে আজও ওই প্রফেসরের ব্যক্তিত্ব এবং ব্যবহার গভীরভাবে রেখাপাত করে আছে, যা কোনোদিন ভোলা যাবে না। আপনার দেওয়া আজকের এই টপিক আমায় ওই স্যারের কথা মনে করিয়ে দিল। সুন্দর সব গান দিয়ে খুব সুন্দর হচ্ছে আজকের মনের মেলোডির অনুষ্ঠান, অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ সীমাদি, থ্যাংক ইউ, সঙ্গে থাকুন। অমিতা বহুর গল্ফ গার্ডেন কলকাতা 33 থেকে জানিয়েছেন, সুপ্রভাত তানিয়া দিদি, সুপ্রভাত। আমাদের স্কুলে একজন রিটায়ার্ড আর্মি অফিসার ছিলেন, উনি আমাদের ইংলিশ পড়াতেন। তাঁর ইংলিশের দখল তো ছিলই, সঙ্গে তাঁর উচ্চারণ এত ভালো ছিল, আমি ভাবতাম যদি আমিও তাঁর মতো উচ্চারণ করতে পারতাম। সঙ্গে তিনি জানিয়েছেন আরও যে আমাদের যিনি বাংলার শিক্ষিকা ছিলেন, তিনি যেমন রাগী ছিলেন তেমন সুন্দরী ছিলেন, কিন্তু তাঁর মতো হতে চেয়েছিলেন কিনা অমিতাভবাবু সেটা কিন্তু লেখেননি। সঙ্গে লিখেছেন, ভালো থাকবেন সবাই, গল্ফ গার্ডেন কলকাতা 33 থেকে অমিতাভবাবু। বেশ, আর একটা টেক্সট মেসেজ পড়ে নেওয়া যাক, অনেকক্ষণ এসেছে মেসেজটা, সেটা হচ্ছে আশিস দত্ত সল্টলেক থেকে পাঠিয়েছেন। মুম্বাইতে আমাদের যে ট্রেনিং কলেজের একজন ইনস্ট্রাক্টর ছিলেন মিস্টার পাওয়ার, একবার আমরা 30 জনের একটা দল আর কি ট্রেনিং নিতে গিয়েছিলাম। প্রথম পরিচয়ে তিনি আমাদের প্রত্যেকের নাম জিজ্ঞাসা করেছিলেন এবং সেই দিন থেকে 15 দিন যে আমাদের ট্রেনিংটা ছিল, 15 দিন প্রতিটা সময়ে তিনি আমাদের প্রত্যেকের নাম ওই একবার শুনে মনে রেখেছিলেন এবং আমাদের নাম নির্ভুলভাবে উচ্চারণ করতেন, যেটা দেখে আমার মনে হতো যদি আমিও তার মতো স্মৃতিশক্তি পেতাম। বুঝলাম বুঝলাম, বেশ, স্মৃতিশক্তি আসুক, আরও যার যা মনের ইচ্ছা তা পূরণ হোক। আপাতত আমরা গানে যাই, লতা মঙ্গেশকরের কণ্ঠে গানটি শুনতে থাকুন।

মন কারা কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে মনের মেলোডি।

মৃণাল চক্রবর্তীর কণ্ঠে গানটি শুনছিলাম। 100.1 FM গোল্ডে শুনছেন মনের মেলোডি, সঙ্গে রয়েছে তানিয়া। করিমপুর থেকে সন্তোষ সিহি জানিয়েছেন যে খুব ভালো বিষয় আলোচনা হচ্ছে। আমার স্কুল ছিল শিকরপুর স্কুল নদিয়ায়,

125 বছরের এই স্কুল, এখানে যিনি এইচএম ছিলেন অজিত দেবনাথ, তিনি আমাদের খুব ভালো পড়াতেন। উনি একই সঙ্গে বাংলাও যেমন ভালো পড়াতেন, ইংলিশও সেই রকমই পড়াতেন। আমি সবসময় চেয়েছি তাঁর মতো করে পড়াতে, তিনি আমার প্রিয় শিক্ষক ছিলেন। বাহ, খুব ভালো। আমরা চলে যাই এবার হোয়াটসঅ্যাপ মেসেজে। পাঠিয়েছেন বালি হাওড়া থেকে কিশোরদা। গুড মর্নিং, ভেরি গুড মর্নিং কিশোরদা। সুপ্রভাত তানিয়া, আমি জানাই যে আমাদের একজন মাস্টারমশাই ছিলেন যিনি খুব ভালো পড়া বোঝাতেন, শুধু তাই নয় তিনি মনের দিক থেকেও ছিলেন অনেক বড়। একবার একটি ছেলে স্যারের মাইনে দিতে পারেনি বলে আর পড়তে যেত না। স্যার আমাকে একদিন জিজ্ঞাসা করলেন ডেকে যে কি ব্যাপার, ও আসছে না কেন, ও তো তোর সঙ্গেই আসতো। আমি বললাম যে ওর বাবার মিল বন্ধ এবং ও আর টাকা দিতে পারছে না, তাই ও আর আসছে না। স্যার বললেন ওকে আমার সঙ্গে দেখা করতে বলবি। ছেলেটি যখন দেখা করতে যায় তখন স্যার ওকে খুব বকাবকি করেছিলেন, বলেছিলেন যে টাকা লাগবে না, তুই পড়তে আসবি। তারপর থেকে ছেলেটা আবার পড়তে যেত প্রতিদিন। কত বড় মনের মানুষও তিনি ছিলেন। উনি আজ আর আমাদের মধ্যে নেই, ওনাকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। এইরকম কাজ যদি সবাই একটু করতে পারে তাহলে গরিব ছেলেমেয়েরা একটু উপকৃত হবে। নিশ্চয়ই নিশ্চয়ই। মেসেজ করেছেন পুনে থেকে উৎপল মুখার্জি। গুড মর্নিং তানিয়া দিদি ভাই, গুড মর্নিং। যতদূর আমার মনে পড়ছে শেষ যেদিন কথা হয়েছিল আপনাদের সঙ্গে, মানে গত মাসে 15 দিন আগে, আপনার একটা অপারেশন হয়েছিল চোখের সম্ভবত, তো আপনি কেমন আছেন এটা আমি জানতে চাই, জানাবেন নিশ্চয়ই। আশা করি নিশ্চয়ই এখন ভালো আছেন, খুব সাবধানে থাকবেন, কেমন। যাই হোক, উৎপলদার মেসেজটা পড়ি। তিনি জানিয়েছেন যে আমি এমপিতে মানে মধ্যপ্রদেশে স্কুলে পড়াশোনা করার সময় খুব ভালো কেমিস্ট্রির টিচার পেয়েছিলাম, ডিএল দত্তা। তার জন্য খুব ভালো করে কেমিস্ট্রি শিখতে পারলাম, পরে এই বিষয়ে পিএইচডি করে কর্মজীবনে আমি উন্নতি করেছি। আমি তাঁর মতো হতে চাইতাম, আমি স্যারকে অনেক প্রণাম জানাই। সঙ্গে জানিয়েছেন তানিয়া অনেক দিন পর এলে, খুব ভালো থেকো। থ্যাংক ইউ দাদা, আপনিও সাবধানে থাকবেন। মেসেজ করেছেন অনিরিনা ঘোষ বেহালা থেকে, জানিয়েছেন শুভ সকাল তানিয়া। বিষয়টি শুনেই আমার মনে পড়ল আমাদের এক শিক্ষিকার কথা, তিনি আমাদের কলেজের অধ্যক্ষা ছিলেন আর সপ্তাহে একদিনই আমাদের ক্লাসে আসতেন ইংরেজি পড়াতে, কারণ ইংরেজি আমার জরুরি বিষয় ছিল না। ওনার খুবই ছোটোখাটো চেহারা ছিল, দেখতেও যিনি খুব সুন্দর ছিলেন তাও নয়, কিন্তু ক্লাসে ঢুকলেই সবার মন ভালো হয়ে যেত। পরিপাটির সাজ পোশাক, স্নিগ্ধ চেহারা, পড়ানোও ভীষণ সুন্দর, খুব মুগ্ধ করত আমাদের। ওর ইংরেজি ভাষায় একটাও প্রায় শক্ত দুর্বোধ্য শব্দ থাকতো না, অথচ পড়ানো শুনতে ভীষণ ভালো লাগতো। ওনার কথার বলা, উচ্চারণ, উপস্থিতি খুবই আকর্ষণীয়, তাই আমি ওর মতো হতে চাইতাম। এখনও অনেক সময় ওনাকে অনুসরণ করি। আসলে কিছু কিছু মানুষ এমনই হয়, তাদের এত পজিটিভ একটা ভাইব থাকে যে তিনি যখনই, যে কোনো ক্ষেত্রে হতে পারে, তিনি যখনই আসেন সেই জায়গায় তখনই কেমন যেন চারিদিক আলো ঝলমল করে ওঠে, তাই না, প্রাণটা যেন ভরে ওঠে। কিন্তু আমি যে এসেছি আমি কীভাবে আপনাদের প্রাণ ভরাতে পারি, আমার হাতে একটাই অস্ত্র, সেটা হচ্ছে গান। তাই নাও গান ভরে, নাও প্রাণ ভরে। শিল্পী প্রতিমা বন্দ্যোপাধ্যায়।

কানকাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে মনের মেলোডি।

0: মন কি আর এমনি এমনি কাছে আসে? ভালোবাসার টানে, ভালো লাগার টানেই তো কাছে আসে। এমন ভালো ভালো গান শুনলে মন কাছে আসতে বাধ্য, আর সেই জন্যই কাছাকাছি চলে এসেছে অনেক মেসেজ। যেমন সুখেন্দু ঘোষ গুরুপল্লী শান্তিনিকেতন থেকে পাঠিয়েছেন সুপ্রভাত তানিয়া, শিক্ষক ডাক্তার উকিল নন, তিনি আশ্রমের এক মালি, মাথা নত করে কাজের শুরু, জুতোবিহীন পাখালি, প্রতিষ্ঠানের প্রতি এত মান দেখিনি কখনো আগে, শিক্ষিত জ্ঞানী সবার মনে যেন সেই বোদ্যা জাগে, নাই বা থাকলো ছাপা কাগজ মানপত্র যাকে বলে, আজও দেখি সেই মালিদের সচেতনতায় বিশ্ব চলে। সুখেন্দু তার মেসেজ অনেকদিন পরে আমি পেলাম, হয়তো অন্য অনুষ্ঠানে মেসেজ করেন, যাই হোক। হ্যাঁ, আরও একবার মেসেজের বিষয়টা বলে দিই আজ, সেটা হচ্ছে যে আপনার স্কুল কলেজ বা কর্মজীবনে যে ব্যক্তি কে দেখে আপনার মনে হয়েছে তার মতো গুণী, তার মতো ব্যক্তিত্ব, তার কোনো না কোনো গুণ এতটাই ভালো, এতটাই আকর্ষণীয় যে আপনি তার মতো হতে চান, সেটাই লিখে পাঠাতে হচ্ছে 9903055992 এই নাম্বারে। আচ্ছা, সুভাষগ্রাম থেকে লক্ষ্মীদের লিখে পাঠিয়েছেন, আমি চাই আমার কণ্ঠস্বর যেন তানিয়ার মতো মিষ্টি হয়। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। কী জানি আমার কণ্ঠস্বর আমি তো নিজে শুনতে পাই না, আপনারা শোনেন, আপনারা জানান, আপনারা ভালোবাসেন, তার জন্য অনেক অনেক অনেক ধন্যবাদ। পাঠিয়েছেন মেসেজ, কে পাঠিয়েছেন? হুগলি দাঁতপুর থেকে অপর্ণা ভট্টাচার্য, আমি যখন মাধ্যমিক দেব তখন আমাদের অবস্থা ভালো ছিল না, আমাদের অনেকে, আচ্ছা, আমাদের অঙ্কের দিদিমণি আমাকে 3 মাস অঙ্ক করিয়েছিলেন, মানে কোনো টাকা নেননি, সে কথা কোনোদিন ভুলবো না, আমি তাঁরই মতো হতে চাই। নিশ্চয়ই এইভাবেই শিক্ষক শিক্ষিকারা তাঁদের ছাপ রেখে যান আমাদের কাছে, তাই না? আমরা আসব একটা গানের ওপারে। শিপ্রাদি মেসেজ পাঠিয়েছে, ফিরে এসে শিপ্রাদির মেসেজ পড়ব, সঙ্গে থাকবেন।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold।
2: মে মাসের অনুগল্পের আসর, মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM Gold-এ মে মাসের অনুগল্প লেখার বিষয় রইল মাটির টান। এই প্রজন্মের অনেকেই আছেন যারা বাড়ির বাইরে থাকেন, আবার অনেকেই আছেন যাদের কাজের জন্য বাংলার বাইরে যেতে হবে। বাড়ি হোক বা দেশ, মাটি আমাদের জুড়ে রাখে, তাই যখন আমরা দূরে যাই তখন সেই টান আরও বেশি করে অনুভব করি। পুজো হোক বা পয়লা বৈশাখ, এসবই আসলে ঘরে ফেরার চিঠি। এই বিষয় নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70 শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903055992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, FM গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন AIR FM Gold Kolkata@gmail.com-এ। মে মাসের গল্প লেখার বিষয় মাটির টান। গল্প পাঠানোর শেষ তারিখ 19 মে। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM Gold-এ।
1: মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM Gold-এ মনের মেলোডি।

শিপ্রাকারার মালিকপাড়া লেন বেতর হাওড়া চার থেকে মেসেজ করেছেন। প্রথমেই জানিয়েছেন, অনেক দিনের জমানো বুক ভরা ভালোবাসা, কেমন আছো তানিয়া? ভালো তো, ভীষণ ভালো আছি দিদি। ভালো ছিলাম কতটা জানি না, কিন্তু আজ সকাল থেকে, ভোর থেকে, যখন থেকে চোখ মেলেছি, বলা ভালো কাল রাত থেকেই ভীষণ ভালো আছি, কারণ আপনাদের সঙ্গে কথা হবে, আপনাদের মেসেজ পড়ব, সেই জন্যই তো, এত প্রাণোচ্ছ্বাস, এত আনন্দ। যাই হোক, আপনার মেসেজটা পড়া যাক। উনি লিখেছেন, কাল রাত্রে মনে হচ্ছিল জানি না ফুরাবে কবে এই পথ চাওয়া, সকালে ঘুম থেকে উঠে মন গিয়ে উঠল আকাশ আমায় ভরল আলোয়, আকাশ আমি ভরব গানে। তারপর কি হলো জানো তানিয়া, প্রভাত বিনা শোনার জন্য যে রেডিও চালালাম, চিৎকার করে বলে উঠলাম আলাদিন আলাদিন আলাদিন। চোখ খুলেই যে হঠাৎ দেখেছি আশ্চর্য প্রদীপ, থ্যাংকস গড এবং তোমাকে, কি অদ্ভুত একটা কাকতালীয় ব্যাপার। দেখুন, আমিও কিন্তু আজকে এই গান দিয়েই শুরু করেছি, আকাশ আমায় ভরল আলোয়, আকাশ আমি ভরব গানে। আসলে এটাকেই বোধহয় বলে সোল কানেকশন, রাইট? হৃদয়ের সঙ্গে হৃদয়ের একটা সম্বন্ধ, যেটা আপনাদের সঙ্গে, আমাদের যারা প্রান্তে থাকি তাদের প্রত্যেকেরই আছে। দেখবেন কারোর না কারোর সঙ্গে আপনার এমন একটা বন্ধন গড়ে ওঠে, যে বন্ধন কিন্তু এমনই অটুট হয়, এমনই না বলা কথা সে শুনতে পেয়ে যায়। যাই হোক, শিপ্রাদির এবার মূল বিষয়ের মেসেজটা পড়া যাক। উনি তিনটে বিষয় জানিয়েছেন, ছোট্ট করে আমি সেটা বলে দিই। সেটা হচ্ছে, এক, শিপ্রাদির বন্ধু সম্পর্কে এতদিনে আমরা সবাই জেনে গেছি, প্রীতি। সেই প্রীতি ছোট থেকেই খুব ভালো গান গাইতো, তো শিপ্রাদি চাইতেন যে সেই প্রীতির মতো যাতে গান উনি ছোটবেলায় গাইতে পারেন, সেটা চেষ্টা করতেন। আর তারপরে যখন তারাসুন্দরী স্কুলের ছাত্রী ছিলেন শিপ্রাদি, সেখানে সমস্ত শিক্ষিকারা খুব সুইট ছিল, তারা এতটাই ভালো ছিল যে সবসময় হাসি মুখে শাসন করতেন, মনে হতো যদি আমি তাদের মতো দিদিমণি হতে পারি। এবং তিন নম্বরে তিনি জানিয়েছেন, মানে শিপ্রাদি জানিয়েছেন যে, অ্যাট লাস্ট বলি, গডকে জানাই, পরজন্ম বলে যদি কিছু থাকে তাহলে তোমার মতো গলাপে আর যে হয়ে সবার যেন ভালোবাসা পাই। নিশ্চয়ই নিশ্চয়ই, পরজন্ম কেন, আপনি এ জন্ম, আপনি একটা স্মার্টফোন টুক করে কিনে ফেলুন, তারপর নিজেই নানান কিছু করতে পারবেন। যদিও স্মার্টফোন খুব বাজে একটা বিষয় জানেন তো, ভীষণ সময় চুরি করে নেয়, দূর তার থেকে গান, রেডিও, এই যে বন্ধুত্ব, এই যে আপনাদের সঙ্গে আমাদের দেখা হয় না কিন্তু আমরা চোখ বন্ধ করে, যারা ফেসবুক বা হোয়াটসঅ্যাপে দেখতে পান তাদের ব্যাপার আলাদা, কিন্তু যাদের সুইচ ফোন রয়েছে তাদের ক্ষেত্রে তো এই অবকাশটা থাকে না, তারা কিন্তু এই শব্দ দিয়ে দেখেন, যে শব্দের বিনিময় হয় আপনাদের সঙ্গে আমাদের, এই ভাবনাগুলোর মধ্যে দিয়ে দেখেন, এই পছন্দ, এই যে গানের পছন্দ, গানের মিলে যাওয়া, এইগুলোর মধ্যে দিয়ে না পারস্পরিক একটা সম্পর্ক গড়ে ওঠে। যাই হোক, শিপ্রাদি কথায় কথায় একটি গানের উল্লেখ করেছেন, না সেই গানটা শোনাতে বলেননি, কিন্তু আমার মনে হলো এত ভালোবাসা পেলাম যখন একটা গান তার মনের মতো শুনিয়ে দেওয়া যাক। ছবির নাম অনুরাগের ছোঁয়া, শিল্পী অমিত কুমার।

কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে মনের মেলোডি।

আমি তো গাইতে দেওয়ার কেউ নই, কিন্তু আমি যেটা করতে পারি সেটা হচ্ছে রেডিও স্টেশন থেকে গান শোনাতে পারি। যদিও আজ মনে হচ্ছে আমার যে এত মানুষ কেন আজ মেসেজ করেনি, বোধহয় তারা রেডিওতে

শোনেন এবং রেডিওতে যেহেতু একটা সমস্যা হচ্ছে আপনারা অনেকেই জানিয়েছেন, তাই হয়তো অনেকেই চন্দ্রাবলীতে মেসেজ করেননি, শান্তনুদা মেসেজ করেননি, ওদিকে নিশাকরবাবু মেসেজ করেননি, সায়ন্তনি মেসেজ করেননি, আরও আরও অনেক অনেক কতজনের নাম বলবো, প্রচুর বন্ধুরা যারা মেসেজ করেন, রোজ এত এত মেসেজ পড়ে আমি শেষ করতে পারি না, কিন্তু সমস্যা বোধ হয় কিছু হচ্ছে, তাই হয়তো এত যোগাযোগ বিচ্ছিন্ন, একটু একটু মনটা খারাপ লাগছে, অনেকের সঙ্গে কথা হলো না, আবারও হবে কথা 11 তারিখ সকালবেলা আসবো, প্রভাত বিনা থেকে সঙ্গে থাকতে হবে, কিন্তু কেমন চলুন মেসেজ পড়া যাক। আচ্ছা, যারা এক্ষুনি টিউন করেছেন, একটু সময় আছে, এখনও 10 মিনিট বলে দিই, স্কুল কলেজ বা কর্মজীবনে কোন ব্যক্তির ব্যক্তিত্ব বা গুণ বা কোনো একটা বৈশিষ্ট্য আপনার ভীষণ ভালো লাগতো এবং আপনার মনে হতো যে কাশ আমিও তার মতো হতে পারতাম। আজ এই সুপ্রাদিও অনেক দেরিতে মেসেজ করেছেন, বাঁশজনী কলকাতা 70 থেকে সুব্রা ভট্টাচার্য জানিয়েছেন, সুপ্রভাত তানিয়া, সুপ্রভাত দিদি, আমার জীবনে চলার পথে যে ব্যক্তি আমাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছিলেন তিনি হলেন আমার স্কুলের বাংলার শিক্ষক প্রণব ব্যানার্জি। তিনি অত্যন্ত সাধারণ জীবনযাপনের অধিকারী ছিলেন, কিন্তু তাঁর জ্ঞানের গভীরতা ছিল আকাশচুম্বী। তিনি খুব জটিল বিষয়কে সহজভাবে বুঝিয়ে বলতে পারতেন, শুধু সিলেবাসের পড়া পড়াতেন না, বরং জীবনের নৈতিক মূল্যবোধের শিক্ষা দিতেন। শিক্ষার্থী পিছিয়ে থাকলে তাকে আলাদাভাবে সময় দিতেন, বুঝিয়ে দিতেন এবং বারংবার বলতেন পাঠ্য বইয়ের বাইরে গিয়ে আরও বই পড়তে, আরও জ্ঞানমূলক বই পড়তে, বিজ্ঞানের বই পড়তে, গল্প পড়তে, উপন্যাস পড়তে, এবং এইভাবে আমাদের ভীষণ রকম উৎসাহিত করতেন, যা আমার চিরশক্তিকে প্রসারিত করেছে। স্যার আজ আমাদের মধ্যে নেই, কিন্তু তাঁর শেখানো সততা, বিনয় এবং কঠোর পরিশ্রমের মন্ত্র আমাকে আজও আমার জীবনের কঠিন সময় পথ দেখায়। তাঁর ব্যক্তিত্বই আমার কাছে আদর্শ। স্যার, আপনি যেখানেই থাকুন ভালো থাকুন। চলে যাই পরের মেসেজে। মনিকা মাইতি নামখানা থেকে পাঠিয়েছেন, সুপ্রভাত দিদি, সুপ্রভাত মনিকা। আমরা স্কুলে, ও আচ্ছা, আমার স্কুলে এক ম্যাডাম ছিলেন তনুশ্রী গাঙ্গুলি, খুব ভালো, উনি সব ধরনের ক্লাস করাতেন, খুব ধীরে ধীরে কথা বলতেন, পড়াশোনার বিষয় আলোচনা করতে গেলে বিতর্ক হতো না কোনো দিন, আমি ওনার মতো হতে চাইতাম, তাই সব সময় ভগবানের কাছে বলি ম্যাম যেখানেই থাকুন না কেন যেন ভালো থাকেন। তানিয়া দিদি, তোমাকে না দেখেই আমি তোমাকে অনেকখানি ভালোবেসে ফেলেছি। এই রে, এই কথাটা শুনে আমার সেটা গান মনে পড়ে যাচ্ছে, ওই যে একটা গান ছিল না, আমি পাঠা চেষ্টা করি, যদি সেই গানটা পাই তাহলে শোনাবো, ততক্ষণ সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটা রইল, কার জন্য? আমাদের মনিকার জন্য, কারণ মনিকা কিন্তু আমাকে ভালোবেসে ফেলেছে, আর এই ভালোবাসার একটা উপহার স্বরূপ মনিকার জন্য রইল এই গান।

হ্যাঁ, যিনি কণ্ঠস্বর শুনিয়ে বা আমাকে না দেখে ভালোবেসেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। কিন্তু এখন তো সময় হয়েছে আমাকে বিদায় নিতে হবে। সময় বলছে 9:56 হয়ে 12 সেকেন্ড। আর আজকের শেষ মেসেজ পড়া যাক। মিনা কর্মকার পাঠিয়েছেন দমদম থেকে, জানিয়েছেন, শুভ সকাল দিদি, অনেকদিন পর মেসেজ করছি। আমার ভাইয়ের বউ হাসপাতালে ভর্তি, ওর কাছে থাকতে হচ্ছে। খুব ভালো লাগলো রেডিও খুলেই তোমার গলার স্বর শুনে, মিষ্টি লাগলো। তুমি ভালো থেকো। আর আমি স্কুলের গোধূলি দিদিমণির মতো হতে চেয়েছিলাম বড় হয়ে, কিন্তু সেটা আমার হয়ে ওঠা হয়নি। যাই হোক, নিশ্চয়ই আপনার ভাইয়ের বউ খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে এমনটাই আশা রাখি। এবং সময় তো এখনও পেরিয়ে যায়নি, তাই না? হতেও পারে যে আপনি পরে গোধূলি দিদিমণির মতো হয়ে উঠলেন। যাই হোক, আমরা চলে যাব, মানে আমি তো জীবিদায় নেবই। যেতে যেতে যে গানটা রেখে যাব শঙ্কবেলা ছবি থেকে, সেই চিরন্তন প্রেমের গান, আর সঙ্গে এইটুকু বলি যে 11 তারিখ সকালে আবারও কথা হবে। ভালোবেসে ভালো রাখবেন, ভালোবাসায় ভালো থাকবেন। টাটা।

আকাশবাণী। খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ নতুন দিল্লিতে ভিয়েতনামের রাষ্ট্রপতি তো লামের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছেন। নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ, অসম, কেরালা, তামিলনাড়ু ও পুদুচেরিতে ভোট প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর নতুন বিধানসভা গঠনের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। এরই সঙ্গে শুরু হয়েছে সরকার গঠনের তৎপরতা। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জির কথিত মন্তব্যের তীব্র নিন্দা করেছেন। 108টি আসন নিয়ে তামিলনাড়ু বিধানসভায় একক বৃহত্তম দল হিসেবে টিভিকে আত্মপ্রকাশ করেছে। সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য আরও 11 জন বিধায়কের প্রয়োজন। কেন্দ্রীয় সরকার

0: সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিংয়ের একটি ভিডিও সত্যতা খণ্ডন করেছে। গত বছর 10ই মে পাকিস্তান ভারতের সিস্টেমগুলি জ্যাম করে দিয়েছিল বলে ভিডিওতে প্রকাশ করা হয়। আইপিএল ক্রিকেটে আজ সানরাইজার্স হায়দ্রাবাদ পাঞ্জাব কিংসের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ভিয়েতনামের রাষ্ট্রপতি তো লামের সঙ্গে আলোচনায় বসেছেন। উভয় নেতা দুটি দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা ছাড়াও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করছেন। এর আগে 3 দিনের ভারত সফরে আসা ভিয়েতনামের রাষ্ট্রপতিকে আজ সকালে রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভিয়েতনামের রাষ্ট্রপতির মধ্যে আলোচনার পর বেশ কয়েকটি সমঝোতা স্মারকপত্র MOU স্বাক্ষরিত হওয়ার কথা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশ, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার 19টি জেলার রেল প্রকল্পে মন্ত্রিসভার অনুমোদনকে স্বাগত জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, এই প্রকল্পগুলি দেশের অর্থনৈতিক অগ্রগতি এবং পরিকাঠামোগত উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। তিনি আরও বলেন, এই প্রকল্পের মাধ্যমে ভবিষ্যতে দেশে পর্যটন শিল্পের উন্নতি ঘটবে। শ্রী মোদী সুপ্রিম কোর্টে বিচারকের সংখ্যা 33 থেকে বাড়িয়ে 37 করার মন্ত্রিসভার সিদ্ধান্তেরও প্রশংসা করেন। তিনি বলেন, এই সিদ্ধান্ত দেশের বিচার বিভাগীয় পরিকাঠামোকে শক্তিশালী করবে এবং জনগণের জন্য দ্রুত ন্যায় বিচার সুনিশ্চিত করবে। নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ, অসম, কেরালা, তামিলনাড়ু ও পুদুচেরিতে ভোট প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর নতুন বিধানসভা গঠনের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। 4 রাজ্যের রাজ্যপাল ও পুদুচেরির উপরাজ্যপালের কাছে কমিশনের এই নির্দেশিকা ইতিমধ্যেই পাঠিয়ে দেওয়া হয়েছে। এর ফলে রাজ্যে নতুন সরকার গঠনের পথ প্রশস্ত হল। উল্লেখ্য, পশ্চিমবঙ্গে বর্তমান বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে আগামীকাল 7ই মে। এদিকে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ফলাফল প্রকাশের পর এই বিজ্ঞপ্তি জারির মধ্য দিয়ে কমিশনের দায়িত্ব আপাতত সম্পূর্ণ হল। অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে এবার ভোট নেওয়া হয়। ভোট গ্রহণ থেকে গণনা পর্যন্ত গোটা প্রক্রিয়ায় সুষ্ঠু ও স্বচ্ছ ছিল বলে কমিশন জানিয়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জির কথিত মন্তব্যের তীব্র নিন্দা করেছেন। প্রসঙ্গত, বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পদত্যাগ করবেন না কিংবা রাজ্যপালের কাছেও তা পেশ করবেন না বলে জানিয়েছিলেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী প্রধান অভিযোগ করেন, জনমত অস্বীকার করা গণতন্ত্রের অবক্ষয়েরই একটি দৃষ্টান্ত। মমতা ব্যানার্জি কেবল জনতার রায়কেই অস্বীকার করেননি, তিনি নির্বাচন কমিশন এবং নিরাপত্তা বাহিনীর বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন। নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসার ঘটনা কোনোভাবেই বরদাস্ত না করার জন্য মুখ্য সচিব রাজ্য পুলিশের মহানির্দেশককে নির্দেশ দিয়েছে। কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী CAPFকেও তার সুনিশ্চিত করতে বলেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। নির্বাচনের ফল প্রকাশের পর ভোট পরবর্তী হিংসার ঘটনা খতিয়ে দেখে কমিশন অবিলম্বে আইন শৃঙ্খলা রক্ষায় কঠোর ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে। মুখ্য নির্বাচন কমিশনার ভয় দেখানো ও আতঙ্ক ছড়ানো, জোর করে হিংসাত্মক কাজে লিপ্ত করা ও সংঘর্ষ ও পাল্টা হামলা প্রতিরোধে সব রকম ব্যবস্থা গ্রহণের জন্য রাজ্য প্রশাসন ও নিরাপত্তা সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছেন। সমস্ত নাগরিক, বিশেষ করে সমাজের দুর্বলতর শ্রেণী এবং রাজনৈতিক কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করারও নির্দেশ দেওয়া হয়েছে। আসামে বিধানসভা নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর গুয়াহাটির রাজভবনে আজ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্যের কাছে তাঁর পদত্যাগপত্র পেশ করেছেন। এই পদত্যাগের ফলে রাজ্যে নতুন সরকার গঠনের পথ প্রশস্ত হল। উল্লেখ্য, এর আগে আসামের মুখ্য নির্বাচনী আধিকারিক অনুরাগ গোয়েল আনুষ্ঠানিকভাবে আসাম বিধানসভা নির্বাচনের ফলাফল রাজ্যপালের কাছে পেশ করেন। এবারের বিধানসভা নির্বাচনে NDA 126টি আসনের মধ্যে 102টিতে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে। কংগ্রেস 19টি আসনে জয় করে বিধানসভায় দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে উঠে এসেছে। 108টি আসন নিয়ে তামিলনাড়ু বিধানসভায় একক বৃহত্তম দল হিসেবে TVK আত্মপ্রকাশ করলেও সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য আরও 11 জন বিধায়কের প্রয়োজন। এই বিষয়ে TVK বর্তমানে কংগ্রেস সহ অন্যান্য রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনা চালাচ্ছে। কংগ্রেসের মুখপাত্র গিরিশ চোরানকার বলেছেন, TVKকে সমর্থনের বিষয়টি আলোচনার মাধ্যমে চূড়ান্ত হবে। এদিকে AIADMKর বিজয়ী প্রার্থী লিমা রোজ বলেছেন, তার দল TVKকে সমর্থনের করার ব্যাপারে আলোচনা চালাচ্ছে। উত্তর চব্বিশ পরগনায় ন্যাজাটে রাজনৈতিক সংঘর্ষ থামাতে গিয়ে এক কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান ও 2 পুলিশকর্মী আহত হওয়ায় ঘটনায় 4 জন গ্রেপ্তার হয়েছে। তবে তারা কোন রাজনৈতিক দলের সদস্য তা স্পষ্ট নয়। ধৃতদের আজই আদালতে তোলা হবে। বারাসাত রেঞ্জের IG অমিত জাভালগি জানিয়েছেন, মাছের ভেড়িকে দখলকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। এদিকে ন্যাজাট থানার OC প্রসূন কর সহ মহিলা পুলিশ কনস্টেবল ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের শারীরিক অবস্থা গুরুতর হলেও আপাতত স্থিতিশীল। 3 জনই কলকাতা চিত্তরঞ্জন হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে সন্দেশখালী তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহজাহান ও তার বাহিনীর এক দশকের সন্ত্রাস কাটিয়ে নিজেদের ভিটায় ফিরেছে প্রায় 200টি পরিবার। সাগদা এলাকায় বিজেপি কর্মীদের সহায়তায় তারা ঘরে ফেরেন, তবে গ্রামবাসীদের মধ্যে এখনও আতঙ্ক রয়েছে। দীর্ঘস্থায়ী শান্তির লক্ষ্যে তারা প্রশাসনের কাছে কড়া নিরাপত্তার দাবি জানিয়েছে। আজকের প্রসঙ্গের এবারের বিষয় পালা বদলের পটভূমি। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যে নতুন সরকার গঠন করতে চলেছে বিজেপি। আমাদের প্রতিনিধিরা জানার চেষ্টা করেছেন এই রাজনৈতিক পালা বদলের নেপথ্যে কী রয়েছে বলে মনে করছেন সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট জনেরা। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত সাড়ে নটায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় সরকার সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওর সত্যতা খণ্ডন করেছে। ওই ভিডিওতে দেখা গেছে প্রতিরক্ষা সচিব রাকেশ কুমার সিং বলছেন, গত বছরের 10ই মে পাকিস্তান ভারতের সিস্টেমগুলি জ্যাম করে দিয়েছিল। PIB ফ্যাক্ট চেক ইউনিট স্পষ্ট করে বলেছে ভিডিওটি AI নির্মিত একটি ডিপ ফেক ভিডিও। দেশের জনগণকে এ ধরনের ভিডিওর ফাঁদে না পড়ার আহ্বান জানিয়েছে সরকার। উল্লেখ্য, গত বছর ভারত পাকিস্তানের মধ্যে শুরু হওয়া অপারেশন সিন্দুর 7ই মে থেকে সে মাসের 10 তারিখ পর্যন্ত চলে। পাঞ্জাবের অমৃতসর ও জলন্ধরে গতরাতে সেনাবাহিনী এবং BSF চত্বরের বাইরে দুটি বিস্ফোরণ ঘটনা ঘটে। এই দুটি ঘটনায় নিরাপত্তা বাহিনী হাই অ্যালার্ট জারি করেছে। অমৃতসরের ক্যান্টনমেন্ট এলাকায় গত সন্ধ্যায় সেনাবাহিনীর ছাউনি সংলগ্ন BSF ক্যাম্পাসের বাইরে একটি বিস্ফোরণ ঘটে। অন্যদিকে জলন্ধরে BSF ফ্রন্টিয়ারের সদর দপ্তরের মূল প্রবেশদ্বারে অনলাইন পণ্য সরবরাহকারী সংস্থার এক ডেলিভারি যুবকের স্কুটারের কাছে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় স্কুটার সহ আশেপাশের বেশ কিছু ল্যাম্পপোস্ট ক্ষতিগ্রস্ত হয়। জাতীয় তদন্ত সংস্থা NIA নিষিদ্ধ জঙ্গি সংগঠন ISIS এর বায়োটেরর বা জৈব পদার্থ ব্যবহার করে জঙ্গি হামলার ষড়যন্ত্রের অভিযোগে অভিযুক্ত 3 ব্যক্তির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে। ক্যাস্টর বীজ থেকে পাওয়া মারাত্মক বিষ রাইসিন ব্যবহার করে জনবহুল স্থানে তা প্রয়োগ করে মানুষকে হত্যা করা এই হামলার মূল উদ্দেশ্য ছিল। প্রধান অভিযুক্ত হায়দ্রাবাদের সৈয়দ আহমেদ মহিউদ্দিন এবং তার সহযোগী উত্তরপ্রদেশের আজাদ ও মোহাম্মদ সোহেলের বিরুদ্ধে আহমেদাবাদের NIA বিশেষ আদালত বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন, ভারতীয় ন্যায় সংহিতার প্রাসঙ্গিক ধারা এবং অস্ত্র আইনের আওতায় এই চার্জশিট দাখিল করা হয়েছে। হরমুজ প্রণালী জাহাজ চলাচলের জন্য খুলে দেওয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি চুক্তিতে পৌঁছানোর চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই এবং ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি আজ বেজিংয়ে এক বৈঠকে মিলিত হন। চীনের সরকারি সংবাদ মাধ্যম জানিয়েছে হরমুজ প্রণালীতে ইরানের অবরোধ প্রত্যাহারের বিষয়টি নিয়ে যে উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা নিয়ে উভয় নেতা আলোচনা করেন। আরাকচির এই সফরের ঠিক আগের দিনই মার্কিন যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও ঘোষণা করেন ইরানের বিরুদ্ধে সে দেশের সামরিক অভিযানের সমাপ্তি ঘটেছে। অস্ট্রেলিয়া তাদের আসন্ন বাজেট প্রস্তাবে জ্বালানি নিরাপত্তা বৃদ্ধির উদ্দেশ্যে 720 কোটি মার্কিন ডলারের একটি বিশেষ প্যাকেজ ঘোষণা করেছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ বলেছেন এই পরিকল্পনায় প্রায় 100 কোটি লিটার জ্বালানি সংরক্ষণ কেন্দ্র গড়ে তোলা হবে। এর ফলে দেশের 50 দিনের জ্বালানি চাহিদা মিটবে বলে মনে করা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন হরমুজ প্রণালীতে আটকে পড়া জাহাজগুলিকে পথ দেখানোর কর্মসূচি মিশন প্রজেক্ট ফ্রিডম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। সমাজ মাধ্যমের এক বার্তায় ট্রাম্প জানান, বর্তমান সংঘাতের অবসান ঘটাতে ইরানের প্রতিনিধিদের সঙ্গে একটি পূর্ণাঙ্গ চুক্তিতে পৌঁছানোর দিকে যথেষ্ট অগ্রগতি হয়েছে। ইরানের রাজধানী তেহরানের কাছে এক শপিং সেন্টারে এক অগ্নিকাণ্ডে 8 জনের মৃত্যু হয়েছে, আহত 36 জন। সেদেশের রাষ্ট্রীয় টেলিভিশনে জানানো হয়েছে তেহরানের প্রদেশের আরগাভান শপিং সেন্টারে অগ্নিকাণ্ড ঘটে, তবে এর কারণ এখনও জানা যায়নি। IPL ক্রিকেটে আজ সানরাইজার্স হায়দ্রাবাদ পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলবে। হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ভিয়েতনামের রাষ্ট্রপতি তো লামের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছেন। নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ, অসম, কেরালা, তামিলনাড়ু ও পুদুচেরিতে ভোট প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর নতুন বিধানসভা গঠনের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। এর সঙ্গে শুরু হয়েছে সরকার গঠনের তৎপরতা। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জির কথিত মন্তব্যের তীব্র নিন্দা করেছেন। IPL ক্রিকেটে আজ সানরাইজার্স হায়দ্রাবাদ পাঞ্জাব কিংসের মুখোমুখি হবে। খবর শেষ হলো, এরপর খবর শুনবেন বেলা 1:30।
1: নমস্কার, আকাশবাণী সমাচার কে সাথ মে লাভলিন নিগম। प्रधानमंत्री नरेंद्र मोदी और वियतनाम के राष्ट्रपति तो लाम के बीच नई दिल्ली में वार्ता जारी है। दोनों नेताओं के बीच द्विपक्षीय संबंधों के विभिन्न पहलुओं के साथ साथ पारस्परिक हित के क्षेत्रीय और वैश्विक मुद्दों पर व्यापक चर्चा की उम्मीद है। भारत की पहली राजकीय यात्रा पर आए वियतनाम के राष्ट्रपति का राष्ट्रपति भवन में औपचारिक स्वागत किया गया। राष्ट्रपति तो लाम ने राजघाट पर महात्मा गांधी को श्रद्धांजलि भी अर्पित की। पश्चिम बंगाल, असम, केरलम, तमिलनाडु और पुदुचेरी में सरकार गठन को लेकर गतिविधियां तेज हो गई हैं। निर्वाचन आयोग ने पश्चिम बंगाल के मुख्य सचिव, पुलिस महानिदेशक और केंद्रीय सशस्त्र पुलिस बलों को चुनाव के बाद होने वाली किसी भी हिंसा से निपटने के कड़े निर्देश दिए हैं। राज्य में शनिवार को शपथ ग्रहण समारोह होने की संभावना है। इस बीच पश्चिम बंगाल सरकार के अधीन विभिन्न पदों पर कार्यरत सेवानिवृत्त अधिकारियों को आज से कार्यालय आने से रोक दिया गया है। इनमें अधिकतर भारतीय प्रशासनिक सेवा के सेवानिवृत्त अधिकारी शामिल हैं। ये आदेश नई सरकार के गठन तक लागू रहेगा। मुख्यमंत्री कार्यालय सूत्रों ने पुष्टि की है कि प्रशासन के कई सलाहकारों ने इस्तीफा दे दिया है। तमिलनाडु विधानसभा चुनाव में 108 सीट जीतकर टीवी के सबसे बड़ी पार्टी के रूप में उभरी है। बहुमत के लिए 118 सीट की जरूरत है। पार्टी कांग्रेस सहित कई अन्य दलों से बातचीत कर रही है। कांग्रेस प्रवक्ता गिरीश चोडनकर ने कहा है कि बैठक के बाद टीवीके को समर्थन देने का फैसला किया जाएगा। उधर ऑल इंडिया अन्ना डीएमके की लीमा रोज ने कहा है कि उनकी पार्टी टीवीके को समर्थन देने के बारे में बातचीत कर रही है। असम में मुख्यमंत्री हेमंत बिस्व शर्मा ने राजभवन में राज्यपाल लक्ष्मण प्रसाद आचार्य को इस्तीफा सौंप दिया है। इसके बाद राज्य में नई सरकार के गठन का रास्ता खुल गया है। इससे पहले असम के मुख्य चुनाव अधिकारी अनुराग गोयल ने राज्यपाल को नवनिर्वाचित विधानसभा सदस्यों की आधिकारिक सूची सौंपी। हाल ही में सम्पन्न विधानसभा चुनाव में एनडीए ने 126 में से 102 सीट जीतकर निर्णायक जनादेश प्राप्त किया। प्रधानमंत्री नरेंद्र मोदी ने मध्य प्रदेश, राजस्थान, उत्तर प्रदेश, कर्नाटक, आंध्र प्रदेश और तेलंगाना के 19 जिलों में रेलवे परियोजनाओं को मंत्रिमंडल की मंजूरी का स्वागत किया है। सोशल मीडिया पर पोस्ट में श्री मोदी ने कहा कि इन परियोजनाओं से कनेक्टिविटी बढ़ेगी और आर्थिक विकास को भी बढ़ावा मिलेगा। प्रधानमंत्री ने कहा कि इन परियोजनाओं से देश भर के प्रमुख पर्यटन स्थलों तक पहुंच और भी बेहतर होगी। प्रधानमंत्री मोदी ने कहा कि सर्वोच्च न्यायालय में न्यायाधीशों की संख्या 33 से बढ़ाकर 37 करने के मंत्रिमंडल के निर्णय से देश की न्यायिक व्यवस्था मजबूत होगी और लोगों को शीघ्र न्याय मिल सकेगा। राष्ट्रीय अन्वेषण अभिकरण एनआईए ने एक डॉक्टर समेत 3 लोगों के खिलाफ आतंकी संगठन इस्लामिक स्टेट से जुड़े एक षड्यंत्र में शामिल होने का आरोप पत्र दायर किया है। इस षड्यंत्र में सार्वजनिक स्थानों पर जैविक विष का इस्तेमाल करके सामूहिक नरसंहार कराने की योजना थी। हैदराबाद के डॉक्टर सैयद अहमद मोहिउद्दीन और उत्तर प्रदेश के सह आरोपी आजाद तथा मोहम्मद सुहेल को गुजरात के अहमदाबाद की विशेष एनआईए अदालत में पेश किया गया है। सरकार ने सोशल मीडिया पर प्रसारित उस वीडियो का खंडन किया है जिसमें रक्षा सचिव राजेश कुमार सिंह ने यह दावा किया है कि पाकिस्तान ने पिछले साल 10 मई को भारत के सिस्टम को जाम कर दिया था। पत्र सूचना कार्यालय की तथ्य जांच इकाई ने स्पष्ट किया है कि यह वीडियो आर्टिफिशियल इंटेलिजेंस निर्मित डीप फेक है और इसे पाकिस्तान द्वारा गलत सूचना फैलाने के लिए प्रसारित किया जा रहा है। चीन के विदेश मंत्री वांग यी और ईरान के विदेश मंत्री अब्बास अराक्ची ने आज पेचिंग में वार्ता की। ये वार्ता ईरान पर होर्मुज जलडमरू मध्य को अंतर्राष्ट्रीय जहाजों के लिए खोलने और संघर्ष समाप्त करने के लिए अमेरिका के साथ समझौता करने के बढ़ते दबाव के बीच हुई है। चीन की मीडिया के अनुसार दोनों विदेश मंत्रियों ने होर्मुज जलडमरू मध्य की नाकाबंदी हटाने से संबंधित मुद्दों पर चर्चा की। अमेरिका में भारतीय मूल के विवेक रामास्वामी ओहायो के गवर्नर पद के लिए रिपब्लिक

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 এফএম গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 এফএম।

0: সচিনদেব বর্মনের কণ্ঠে এই গান দিয়ে আজকে শুরু হলো তোমায় গান শোনাবো।
1: 100.1 AIR FM গোল্ডে আপনারা জানেন প্রতি

0: দিনের মতো আজও আমরা এসেছি আপনাদের অনুরোধ নিয়ে। আমাদের ফেসবুক পেজে যারা অনুরোধ পাঠিয়েছেন তাদের অনুরোধে শুনলাম আজকের প্রথম গান সজীন কর্তার কণ্ঠে।
1: হ্যাঁ, এই গানের জন্য অনুরোধ করেছিলেন প্রদ্যুৎ সামন্ত, কামিনা শ্যামপুর, হাওড়া থেকে।
0: মীরা দেব বর্মনের কথায় সচিন দেব বর্মনের নিজের সুরে এই গান।
1: পরের গানে যাব, তবে তার আগে একটু বলি, বন্ধুরা আমাদের ফেসবুক পেজে অনুরোধ করেছেন, আর আজকে তো সকলেই জানি আমরা যে আমাদের সেই কোনো বাধা নিষেধ কিন্তু নেই এখন আর। ছবির গান, যে কোনো গান, আপনি বাংলা যে কোনো গান অনুরোধ করতে পারেন, এখনও সময় রয়েছে, আপনি অনুরোধ করতে পারেন। তবে আপনি মানে গতকাল যদি অনুরোধ করে থাকেন তবে আজ নয়, সপ্তাহে একদিন অনুরোধ করার নিয়মটা কিন্তু একই রকমভাবে থাকছে। আমরা এরপরে হেমন্ত মুখোপাধ্যায়ের গানে চলে যাই। পানিহাটি থেকে প্রীতিনন্দন শুনতে চেয়েছেন, আমাদের তিনটি গানের অপশান দিয়েছেন, তার থেকে আমাদের পছন্দের এই গানটি রইল।
0: মুকুল দত্তের কথায় নচিকেতা ঘোষের সুরে ১৯৬৩ গান।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: আমরা আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে গান শুনলাম সুবীর হাজরার কথায় বাপ্পি লাহিড়ির সুরে। এই গানের জন্য অনুরোধ করেছিলেন ধীরেন বসাক ফুলিয়া চটকাতলা নদিয়া থেকে,
1: এবং এই গানটা কিন্তু বেশ কম শোনা গান আরতি মুখোপাধ্যায়ের, 76 সালের, ভীষণ অন্যরকম সুন্দর একটি গান। সরিতা, আমাদের কাছে আবহাওয়ার বার্তা এসে পৌঁছেছে, আমরা আবহাওয়ার বার্তাটা একটু বলে দিই বন্ধুদের জন্য।
0: একদম,
1: আজকে আবহাওয়া দপ্তর সূত্রে যেটা জানানো হচ্ছে যে পূর্ব বর্ধমানের বেশ কিছু অংশের ওপর দিয়ে আগামী 2-3 ঘন্টার মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, সঙ্গে রয়েছে বজ্রবিদ্যুৎ সহ ঝড়, বয়ে যাবে 30-40 কিলোমিটার গতিবেগে। যারা এই সময়টা বাইরে থাকবেন তাদেরকে একটু সাবধানে থাকতে বলা হচ্ছে। আর
0: এছাড়াও বলা হচ্ছে যে এই একই রকমভাবে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে মুর্শিদাবাদ জেলার বেশ কিছু অংশে আগামী 2-3 ঘন্টার মধ্যেও।
1: এবং মুর্শিদাবাদে কমলা সতর্কতা জারি করা হয়েছে, বর্ধমানের জন্য রয়েছে হলুদ সতর্কতা।
0: একদম। আর আরেকটা কথা বলি, এই যে আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে আমরা গানটি শুনলাম, তুমি বললে একটু বেশ কম শোনা গান, এই গানের জন্য কিন্তু আরও একজন বন্ধু অনুরোধ করেছিলেন, তার নামটা একটু বলে দিই। দীপক দাস, উজ্জ্বল দাস, মিতালী দাস, চন্দন দাস, ঢোলি সাকরা, মুজাফরপুর বিহার থেকে।
1: ওরে বাবা, বিহার থেকে অনুরোধ এসেছে।
0: হ্যাঁ, একই গানের জন্য দুটো অনুরোধ ছিল আমাদের। আমরা এরপরে মান্নাদের গানে চলে যাই, ফিরে এসে বলছি কার অনুরোধে শুনলাম এই গান।

0: শুনছিলাম আমরা মান্নাদের গান, পুলক বন্দ্যোপাধ্যায়ের কথা, তার নিজের সুরে, 74 সালের গান, অসামান্য একটি গান
1: একদম। আর এই গানের অনুরোধ করেছেন যিনি, পলাশ পোড়েল, কুলডাঙ্গা হাওড়া থেকে। আমরা অনেকটা পথ পেরিয়ে এসেছি, তবু যেটুকু সময় এখনও বাকি আছে চেষ্টা করব আরও অনেক গান শোনানোর, অনুরোধ তো রয়েইছে। আর আমাদের টেলিফোন নাম্বারটা একটু বলে দিই, 2248-8085, সেখানেও আপনি চলে আসতে পারেন, কিন্তু নিয়ম মেনে
0: সপ্তাহে, যদি এর আগের দিনগুলোতে এসে থাকেন তাহলে
1: আসবেন না, আর আপনি যদি ফেসবুকে অনুরোধ করে থাকেন তাহলেও আসবেন না। আজকে আমরা হোয়াটসঅ্যাপটা নিচ্ছি না, তাই হোয়াটসঅ্যাপে যা কেউ কিন্তু অনুরোধ করবেন না, সেই অনুরোধ আমরা রাখতে পারবো না। আমরা এবারে চলে যাব হারমোনিয়াম ছবির গানে। এই গান শোনার জন্য অনুরোধ করেছেন সুব্রত কুমার করণ, বজবজ বাওয়ালি, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে, তরুণ বন্দ্যোপাধ্যায় এবং হৈমন্তী শুক্লার দ্বৈত কণ্ঠে।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: শুনছিলাম আমরা অভিমান ছবির গান, আশা ভোঁসলের কণ্ঠে অজয় দাসের কথায় পুলক বন্দ্যোপাধ্যায়ের সুর।
1: পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় অজয় দাসের সুরে,
0: উল্টোটা বললাম। এই গানটি শুনতে চেয়েছিলেন রাজকুমার শীল, জাঙ্গিপাড়া হুগলি থেকে। এবং সরিতা, একটা জিনিস আমরা যেটা বলছিলাম যে কতদিন আগেকার ছবি, 86 সালের ছবি এটা, কিন্তু ভারী সুন্দর মিষ্টি এই ছবির গানগুলো।
1: হ্যাঁ, এবং ছবিটিও বেশ যথেষ্টই ভালো, মহুয়া রায়চৌধুরী, রঞ্জিত মল্লিক অভিনীত। হ্যাঁ, আচ্ছা আমরা এবার কিশোর কুমারের কণ্ঠে গানে যাই। এটি রবীন্দ্রসঙ্গীতের অনুরোধ রয়েছে কিশোর কুমারের কণ্ঠে। শ্রীমন্ত দত্ত, দেবাশিস দত্ত, গৌরাটি, আরামবাগ, হুগলি থেকে শুনতে চেয়েছেন কিশোর কুমারের কণ্ঠে এই গান।

0: হ্যাঁ, একটুকু কথা নয়, আমরা কথাটা পুরোপুরি শুনছি যে কথা বন্ধুরা লিখে পাঠাচ্ছেন বা ফোনে এসে বলছেন, এবং সেই অনুযায়ী আমরা গানও শোনাচ্ছি
1: একেবারেই।
0: আমরা এর পরের
1: সন্ধ্যা মুখোপাধ্যায়ের গানে যাই।
0: সন্ধ্যা মুখোপাধ্যায়ের গানের জন্য আমাদের ফোনের এক বন্ধু অনুরোধ করেছেন, ধুলাগড় শিবতলা থেকে বাবলু মুদি শুনতে চেয়েছেন সন্ধ্যা মুখোপাধ্যায়ের গাওয়া এই গানটি।

গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় নচিকেতা ঘোষের সুরে আমরা শুনছিলাম সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গান। এরপরে আমরা হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে গানে যাব। হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে গানের মানে হ্যাঁ অনেক অনুরোধ, টেলিফোনেও কিন্তু অনেক অনুরোধ আসছে। আসলে কি দেখুন, আপনারা বলবেন যে যা অনুরোধ আসবে আমরা সেটাই বাজাবো, নিশ্চয়ই সেটা তো বাজাবো বটেই, কিন্তু একই শিল্পীর এত শিল্পী তো আমাদের, তো মানে বাংলা আধুনিক গানে বা ছায়াছবির গান যদি সঙ্গে ধরি তাতেও শিল্পীর তো অভাব নেই। তো সেখানে একই শিল্পীর খুব বেশি হলে দুটো গান, তার বেশি গান বাজাতে না কোথাও আমাদের নিজেদের একটু খারাপ লাগে, এত

0: শিল্পী রয়েছেন যেখানে,
1: ঠিকই তাই। হেমন্ত মুখোপাধ্যায়ের গানের জন্য কাদের অনুরোধ রয়েছে তুমি?
0: হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে আগে একটি গান অলরেডি শুনেছি, এবারে একটি ইয়ের অনুরোধ
1: আমি বলে দিই। ফোনের বন্ধু এসেছিলেন বাঁশটুনি থেকে অদিতি সেন, তিনি শুনতে চেয়েছেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে গান। আর আমাদের ফেসবুকের কারা শুনতে চেয়েছেন?
0: ফেসবুকে আমাদের বন্ধু বিকাশ রঞ্জন দাস যাদবপুর বিজয়গড় থেকে, তিনি একটি রবীন্দ্রসঙ্গীত শুনতে চেয়েছেন। শুনি আমরা হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

এবারে আমরা শুনবো আরতি মুখোপাধ্যায় এবং প্রতিমা মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে গান হীরে মানিক ছবি থেকে। আর এই গানের জন্য অনুরোধ করেছেন তাপস ভূঁইয়া কুঞ্জপুর দাসপুর পশ্চিম মেদিনীপুর থেকে।

0: আমরা কুমার শানুর কণ্ঠে শুনছিলাম এই গান, আর তার আগে আমরা আরতি মুখোপাধ্যায়ের গান শুনেছি, আরতি মুখোপাধ্যায় এবং প্রতিমা মুখোপাধ্যায় বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে, পুরো বন্দ্যোপাধ্যায়ের কথায় মৃণাল বন্দ্যোপাধ্যায় সুরে,
1: হীরেমানিক ছবি থেকে,
0: হীরেমানিক ছবির গান।
1: আর এই যে গানটি শুনলাম কুমার শানুর কণ্ঠে, এটি অনুরোধ করেছিলেন আমাদের বন্ধু বেলঘরিয়া থেকে লক্ষ্মী মজুমদার, এ গানেরও গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়, চন্দন রায়চৌধুরী।
0: হ্যাঁ, আর আমরা একেবারে শেষ গানে চলে যাব আজকের অনুষ্ঠানের। আশা ভোঁসলের কণ্ঠে এই গান শোনার জন্য অনুরোধ করেছেন তপন রায় মুরারিপুকুর থেকে, গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় এবং রাহুল দেব বর্মনের সুরে রেখে গেলাম যেতে যেতে এই গান। ফিরে আসছি আবার দোলন সরিতা ঠিক 2:30 মিনিটে সুরেলা সফর সঙ্গে করে, সঙ্গে থাকবেন সকলে।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি শোনা।
1: কিছু গান কিছু কথা আপনি শুনছেন সুরেলা সফর 100.1 এফএম গোল্ডে। সুরেলা সফর, সুরেলা সফর, সুরেলা সফরে আজ অমূল্য আধুনিক, অমূল্য আধুনিক।
2: একশো দশমিক এক এআইআর এফএম গোল্ড, ঘড়ি বলছে দুপুর দুটো বেজে 31 মিনিট। আপনাদের সঙ্গে আবারও আমরা হাজির, দুই বন্ধু, আমাদের কথা মতো আমরা পৌঁছে গেছি এফএম গোল্ডে সুরেলা সফরে আজ অমূল্য আধুনিক নিয়ে।
3: সরিতা আর দোলন রয়েছি আপনাদের সঙ্গে, আর আজকের অনুষ্ঠানের একটা বিষয় ওই আর কি, অমূল্য আধুনিক যখন, তখন কিছু একটা তো সাধারণ বিষয় ধরে নিতে হয় যেটা নিয়ে আমরা এই সুরেলা সফরের পথটুকু সুরেলা করে তুলব।
2: ঠিক তাই,
3: সেই বিষয়টা আজকে আমরা বরং গানে গানে একটু বলি, আপনি ধরতে পারেন কিনা একটু দেখা যাক।
2: গান শোনার পর, শোনানোর পর আমরা বরং আপনাদের ফোন নেব, চাইবো যে উত্তরটা যাতে ওখানে আমরা পেতে পারি, বা যদি কেউ বুঝতে পারেন আমরা গানে যাইব,
3: দেখা যাক। মাধুরী চট্টোপাধ্যায়,

0: তোমায় আমায় প্রথম দেখা গানের প্রথম কলিতে, তার পরের লাইনটা বৈশাখী এক দমকা হাওয়া। বৈশাখী হাওয়ার দাপট তো চলছে
1: একদম।
0: তাহলে আমাদের যে আবহাওয়া সতর্কতা রয়েছে সেটা কি আমরা এখন বলে দেবো একটু?
1: হ্যাঁ, একেবারেই তাই,
0: জরুরি কথা, সেটা তো বলতেই হবে।
1: বৈশাখী হাওয়া কখন কোন জেলায় কি রূপ ধরছে, কালবৈশাখীর সেই বার্তা আমাদের পৌঁছে দিতে হবে বন্ধুদের কাছে, বলে দিই। উত্তর চব্বিশ পরগনা হুগলি এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বেশ কিছু অংশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে আগামী 2-3 ঘন্টায়। যারা বাইরে আছেন একটু সাবধান তারা ঝড়ের সময়টায়।
0: কিন্তু মাধুরী চট্টোপাধ্যায়ের এই যে গান শুনছিলাম, তোমায় আমায় প্রথম দেখা গানের প্রথম কলিতে, এই কথাটা কিন্তু খুব সত্যি কথা। কারণ আমাদের সঙ্গে যে বন্ধুদের যে দেখা, দেখা মানে চোখের দেখা নয়, মনের দেখা, সেই দেখা তো গানের কলিতেই, তাই না?
1: মানে সাক্ষাৎ যাকে বলা যেতে পারে। আর ভাবনাটাও কি সুন্দর না, মানে একটা গানের কলিতে প্রথম দেখা হলো, এবং সেই কলিটা কখন এলো? বৈশাখের ওই দমকা হাওয়ায় আপন মনে যখন পথ চলছে তখন এলো, মানে গানের কলি যেখানে তোমার সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ। আসলে পুলক বন্দ্যোপাধ্যায় ছাড়া এমন গান আর কে লিখবেন? আর নচিকেতা ঘোষ যখন তাতে সুরারোপ করেন, মানে অদ্ভুত একটা আনমোনা গান, একটা একটা যেন সত্যি গানটা শুনতে শুনতে মনে হয় একটা অনেক দূরের বিস্তৃত পথ, একটু এলোমেলো, সেখানে গাছ সবুজ এবং কেউ একজন আনমনে পথ চলছেন।
0: আমরা তাহলে এই গানটা শুনলাম, আমরা যেটা বলেছিলাম যে আজকের বিষয়টা কি কি নিয়ে আমরা যাচ্ছি, পরের গানটাতে চলে যাই। সঙ্গে সঙ্গে টেলিফোনটাও আশা করব, তবে অফে আর আমরা টেলিফোন নেব। দেখি একটা মজার খেলা খেলেই দেখি

0: হ্যাঁ, সরিতার কাছে কোনটা ভালো?
1: কোনটা ভালো থেকে বলা ভালো যে কোনটা দেখবো আমি, এটা তো পুরোপুরি নির্ভর করছে আমার দৃষ্টিভঙ্গির ওপর। মানে ওই সেই চিরকালের পরিচিত সেই উদাহরণ যে একটা জল ভর্তি হাফ জল রয়েছে যে গ্লাসে, সেটাকে আমরা কি বলবো, জলটাতে মানে গ্লাসে অর্ধেক জল নাকি অর্ধেক খালি, কোনটা বলবো? হ্যাঁ, সেই দেখার উপরে এত কিছু নির্ভর করে। দেখো এই গান শুনছিলাম আমরা রতু মুখোপাধ্যায়ের সুর আর প্রিয়ব্রত, মানে আমরা জানি পুলক বন্দ্যোপাধ্যায় একটা সময় প্রিয়ব্রত নামে লিখতেন, তো সেদিক থেকে ধরতে গেলে এটাও পুলক বন্দ্যোপাধ্যায়েরই লেখা গান। আর সত্যি কথা বলতে দেখো রতু মুখোপাধ্যায়ের গানের সুর বিভিন্ন রকম তো অবশ্যই, কিন্তু মান্নাদের গানের সুরে মানে ওই শিল্পী ভেদে কিরম ভাবে সুর পরিবর্তন হয়ে যায় না?
0: আসলে রসায়ন মানে হয় না, এক একজনের সঙ্গে এক একজনের ওই কেমিস্ট্রিটা এমনভাবে খেলে কোনো কোনো নির্দিষ্ট পরিপ্রেক্ষিতে, আর আমরা এমন এমন গান উপহার পাই।
1: একদম, আমরা কিন্তু উত্তর অলরেডি পেয়ে গেছি, হ্যাঁ, কি নিয়ে অনুষ্ঠান করছি। মালদা থেকে সায়ন, সায়ন এসে অলরেডি জানিয়ে গেছে,
0: এবং সায়ন এটাও বলেছে যে আজকে মালদায় মানে গোটাটাই একটা বৃষ্টি ভেজা দিন। বলছে এই মুহূর্তে আমার দুপাশের দুটো জানলা খোলা, মানে বৃষ্টি ভেজা হাওয়া আর কানে হেডফোন আর এই গানগুলো, এটা মানে অবিস্মরণীয় সময় আমি কাটাচ্ছি। আমরা খুব খুশি হলাম শুনে,
1: একদম,
0: আর খুশি নিয়ে চলে যাব পরের গানে।
1: হ্যাঁ, এই যে আমরা বলছিলাম না, দেখো হেমন্ত মুখোপাধ্যায় গানে গানে যে কথা বলছিলাম যে কি দেখি পাই না ভেবে গো, কোনটা দেখবো, মানে তোমার মেঘের কালো বরণ দেখবো নাকি তোমার কাজল কালো দুটো চোখ দেখবো, এই যে মানে ভাবনা, এটা কিন্তু আসলে ওই যে কথায় বলা হয় না যে বিউটি লাইজ ইন দ্য আইজ অফ বিহোল্ডার, মানে যিনি দেখছেন তার উপর নির্ভর করে আমি কতটা, আমার সৌন্দর্যটা আমি নিজে কতটা প্রস্ফুটিত করতে পেরেছি সেটা বড় কথা না, যিনি দেখছেন তার চোখে কি ধরা পড়ছে সেটাই প্রধান হয়ে দাঁড়ায়।
0: এই যে রবীন্দ্রনাথ, আসলে দেখো এটা তো মানতেই হবে, পুলক বন্দ্যোপাধ্যায় বা ওই সময়ের গীতিকারদের মানে চান না চান রবীন্দ্র প্রভাব থাকবে
1: অবশ্যই,
0: যদিও পুলক বন্দ্যোপাধ্যায় বা সমকালীন গীতিকারা
1: অনেকটা
0: ভীষণ স্মার্ট, কিন্তু ওই হয় না অবচেতন
1: ভাবনা, ভাবনাটা কোথাও চেতনাটার মধ্যে তো রয়ে গেছে।
0: দেখো রবীন্দ্রনাথ তো লিখছেন কি আমার প্রিয়ার ছায়া আকাশে আজ ভাসে, কোথাও যেন সেটা একটা মানে ওই হয় না
1: অনুভূতিটা কোথাও যেন
0: কোথায় যেন একটা এসে সেই ভাবনা সেই গানটা দাঁড়িয়ে থাকে এই গানের পেছনে কোথাও একটা, এটাই খুব ভালো লাগে। এবং এই খুঁজে পাওয়াগুলো না শরীরে ভীষণ আনন্দ দেয়। আমার একটা কথা আমার বলতে ইচ্ছে করছে, খুব আজকের যে বাস্তববাদী যেসব ভাবনা চিন্তা, আমরা খুব কথায় আমরা তো ভীষণ স্মার্ট হয়ে গেছি এখন, প্রচণ্ড স্মার্ট, ভীষণ ফটাফট করে কথা বলি, হ্যাঁ, তো সেই স্মার্ট ভাবনা চিন্তায় বলা হয় না যে পছন্দ না হলে দেখো না, তুমি কেন দেখছো, তুমি যেটা দেখতে চাইবে সেটাই দেখবে, ইউ উইল সি হোয়াট ইউ উইল ডিসাইড। তো সেই জায়গা থেকেও গানটা কি অসাধারণ যে কোনটা আমি দেখবো সেটা তো আমারই ওপরে।
1: একদমই তাই, একদমই তাই।
0: সেই মান্নাদের গান মনে পড়ছে যে চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি, সেখানে
1: কি যাবো
0: না, সেখানে আসবো আমরা পরে, তুমি যে গান রেখেছিলে সে গান বাজাও।
1: আমি যে গান রেখেছিলাম এরপরে আমার মনে হচ্ছিল সেটা, এই যে বললাম না বিউটি মানে অন্যের চোখে সৌন্দর্য ধরা পড়া, তাই নিজে আয়নাতে দেখলে কি সেই সৌন্দর্য খুঁজে পাওয়া যায়?
0: একদমই তাই,
1: অন্যে তারিফ করলে সেই যে সৌন্দর্যকে খুঁজে পাওয়া যায়, আর সেই কারণেই বোধহয় আরতি মুখোপাধ্যায় এই কথা বলছেন গানে গানে।

0: অসুবিধা নেই, ফোনে দেখবো, ফোন ক্যামেরায় দেখবো, স্ক্রিনে দেখবো, এবং আয়না যদি সেইরকম আয়না হয় সেই রানীর মতন, সে তো আর আমাকে সুন্দরী টুন্দরী বলবে না, সে আমাকে একেবারে মুখের ওপর বলে দেবে যে না মোটেই তোমাকে ভালো লাগছে না, দরকার নেই বাবা অত চাপ নিয়ে, ফোন রয়েছে ফোনে দেখো।
1: আর আরো একটা কথা কিন্তু দেখো, ওই নীলাঞ্জনে কাজল রেখা আঁকলেই যা দেখতে ভালো লাগবে এমনটা তো নয়, কারণ কবি তো বলেছেন যেমন আছো তেমনি এসো আর করো না।
0: ঠিক ঠিক ঠিক একদম। আচ্ছা, আমাদের ফোন করেছিলেন বন্ধু স্নেহাশিস হাওড়া ময়দান থেকে। স্নেহাশিস খুব সুন্দর করে বললেন যে গানে গানে যে দেখার কথা আপনারা বলছেন সে তো আছে, কিন্তু আমি মানে এই গানে যে দেখাগুলোর কথা বলা হচ্ছে, পথ চলতে, বৈশাখী হাওয়ায় বা এইগুলো, কিন্তু স্নেহাশিস বললেন আমি যেমন এই গানগুলোরকে ভর করে আমি অতীতকে দেখতে পাচ্ছি, যে সেই ছোট্টবেলায় স্কুল থেকে ফিরতাম, ফিরেই অনুরোধের আসরে এই গানগুলো কানে আসতো, আমি এখন যেন আবার সেই সময়টায় পৌঁছে যাচ্ছি। তো এইটা একটা ভীষণ আমাদের ভালো লাগার এবং এটা অন্যরকম দেখার প্রসঙ্গ এলো। তো আমরা চেষ্টা করবো আজকে নানান রকম দেখার গান শোনাতে, নানা রকমভাবে দেখ মানে কিভাবে কত রকম আঙ্গিক থেকে আমাদের গীতিকাররা দেখেছেন সেগুলো আপনাদের কাছে নিয়ে আসতে। তো আমরা কোন গানে সরিতা আপাতত যেতে পারি?
1: বন্ধু যখন অতীতের দেখার কথা বললেন তাহলে আমরাও সেরকম একটা অতীতের দেখার গানে চলে যাই।
0: বেশ,

0: অদ্ভুত ব্যাপার, দেখো গত 2 তারিখ আমরা পুলক বন্দ্যোপাধ্যায় জন্মদিন পার করে এসেছি। তো মানে কি বলবো, আমরা জানি মে মাসটা মানেই হচ্ছে রে মাস বলা হয়, হ্যাঁ, তো সেখানে কোথাও একটু হয়তো পুলক বন্দ্যোপাধ্যায় চাপা পড়ে গেছিলেন, কিন্তু তিনি যে প্রবলভাবে আছেন সেটা তিনি বুঝিয়ে দিচ্ছেন গানে গানে। আজকে আমরা যে এই যে এত,
1: হ্যাঁ, আমরা কোনো কিছু ভেবে বা প্ল্যান করে করি না, একদমই না, গানই প্রায়
0: শুধুমাত্র আয়নাতে মুখ দেখবো না সুবীর হাজরার লেখা, এছাড়া এখনো পর্যন্ত যে কটা গান বাজালাম সব কটাই কিন্তু পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা। এই গানটিও যেটা শুনলাম আমরা প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে, পুলক বন্দ্যোপাধ্যায়ের কথা এবং হেমন্ত মুখোপাধ্যায়ের সুর। এই এই গানটার একটা মজার গল্প আছে, একটু বলি। যে হেমন্ত মুখোপাধ্যায় তো মানে বাংলা ইন্ডাস্ট্রিতে, ধরো মিউজিক ইয়েতে, ওয়ার্ল্ডে তিনি একেবারে এক নম্বর আর কি জায়গায় তখন, তার কথা অমান্য করার সাধ্য কারণ নেই। তো একবার হেমন্ত মুখোপাধ্যায় গান তৈরি করবেন পুজোর গান, সেই জন্য পুলক বন্দ্যোপাধ্যায়কে ডেকেছেন। পুলক বন্দ্যোপাধ্যায় সেদিনকে তার এক অনুরাগিনী ছিলেন, তার সঙ্গে দেখা করতে যাওয়ার কথা, মানে তিনি তাকে কখনো দেখেননি কিন্তু তার মেসেজ পেতেন, তার চিঠি পেতেন, তখন তো মেসেজ নয় চিঠি ফোন এই সমস্ত ব্যাপার। তো একটা জায়গায় ঠিক হয়েছে যে তিনি যাবেন, তার সঙ্গে দেখা হবে। তিনি ভীষণ এক্সাইটেড যে কে সেই অনুরাগিনী, তাকে তিনি দেখবেন প্রথমবার। তো হেমন্ত মুখোপাধ্যায়ের ফোন, উনি বললেন পুলক একটু আসতে পারবে? তখন উনি বললেন যে আজকে নয় দাদা, আমি কাল গেলে হবে না? তখন বলছে না আজকেই দরকার ছিল। উনি বলছেন একটু দেখুন না যদি কাল গেলে হয়। তখন উনি বিরক্ত হয়ে হেমন্ত মুখোপাধ্যায় বলছেন আচ্ছা বেশ, আমি দেখি তাহলে অন্য কাউকে পাওয়া যায় কিনা। এইটা শুনে পুলক বন্দ্যোপাধ্যায় আর বললেন আচ্ছা দাদা আমি আসছি বলে তিনি, এবং সেই যে তারপরে যখন তাকে গান লিখতে বলা হলো, ভেতরে যে সেই একটা যন্ত্রণা দেখা না হওয়ার, সেই যে উত্তেজনাটা, সেটা মানে প্রশমিত হলো না, ব্যাপারটা ঠিকঠাক হলো না, সেইটা থেকেই উনি লিখলেন এই গান, বড় সাজ জাগে একবার তোমায় দেখি। আবার ঠিক এমনই ভাবে আরো এর পরের যে গানটায় যাব সেটাও হেমন্ত মুখোপাধ্যায়ের সুর এবং তার নিজের গাওয়া, এবং এই গানেরও গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়। এই গানটার ক্ষেত্রে কিরম হয়েছিল জানো, হেমন্ত মুখোপাধ্যায় বাড়িতে গেছেন পুলক বন্দ্যোপাধ্যায়, ঠিক গানটা ঠিকঠাক হচ্ছে না আর কি, মানে ঠিকঠাক লেখা পছন্দ হচ্ছে না বা ওনার সুরটা। তো সেই সময় বারান্দা দিয়ে উনি দেখছেন যে স্নান করে একটি মেয়ে যাচ্ছে সেখান দিয়ে, সিক্ত বসনা একটি মেয়ে, তাকে দেখে বললেন তিনি পুলক বন্দ্যোপাধ্যায়কে আচ্ছা দেখো ওই যে মেয়েটি যাচ্ছে স্নান করে, ওকে দেখে তোমার কি মনে হচ্ছে, সেটা মাথায় রেখে তুমি একটা গান লিখে ভালো দেখি।
1: আচ্ছা,
0: পুলক বন্দ্যোপাধ্যায় সেটা দেখে লিখলেন গান, সুর দিলেন হেমন্ত মুখোপাধ্যায়, আর তৈরি হলো এই গান।

0: এই যে তুমি দাঁড়িয়েছিলে কৃষ্ণচূড়ার সেই ফুল ভরা গাছটার নিচে, মানে কি বলবো, একটা অদ্ভুত একটা রূপকল্প। এবং তারপরে বলছেন কি, আমি কৃষ্ণচূড়ার সেই স্বপ্নকে আহা দুচোখ ভরে দেখে নিলাম, মানে সেই যে তার কি বলবো, গুণমুগ্ধ বলো, অনুরাগিনী বলো, প্রেয়সী বলো, যাই বলো না কেন, তাকে তিনি তার অবয়বকে কল্পনা করছেন কৃষ্ণচূড়া দিয়ে নির্মিত একটা স্বপ্ন বলে। মানে আমরা অ্যাবস্ট্রাকশনের কথা বলি তো, কি অপূর্ব একটা বিমূর্ত ভাবনায় তিনি মূর্ত করেছেন তার মানুষ প্রতিমাকে এবং সেই দেখা।
1: একদমই। আবার এমন গল্পও আছে, মানে সত্যি সত্যি যে প্রতিমা, সেই প্রতিমা অদল বদল হয়ে গেছে, তার জন্য গান তুলেছে। সে গানের প্রসঙ্গে পরে আসবো, সেও পুলক বন্দ্যোপাধ্যায়, সে গানের প্রসঙ্গে পরে আসবো। আমরা বরং এখন অন্য একটি গানে যাই, যে গানের মানবেন্দ্র মুখোপাধ্যায়ের গাওয়া গান, সে গানটা আগে শুনে আসি, তারপরে আসছি কথায়।

0: সত্যি তো, দেখো চোখের দেখার জন্য পরিবর্তন হয়ে যায় তো অনেক কিছুই, মানে আমরা যে শুধু চোখে যা দেখছি সবসময় আবার চোখের দেখা নয়, সেই চোখ বলতে এখানে কি শুধুই চোখের কথা বলা হয়েছে, আমাদের মনের চোখটাও তো অনেক বড়। সেখানে এই যে বলছেন বসন্তে কেন বাজে মল্লার রাগ, হ্যাঁ কোথাও সত্যি সত্যি চারপাশে খড় বৈশাখ হলেও মনের মধ্যে তো মল্লার মনে হতেই পারে, সেটা আমার ভাব নয়, তাই না?
1: এই যে সন্ধ্যা মুখোপাধ্যায়ের গানে আছে না যে তুমি বলেছিলে এই চোখের আড়াল মনের আড়াল নয়, এটাই মানে হয়তো
0: শ্যামলগুপ্তর কথা,
1: হ্যাঁ মানে হয়তো চোখের সামনে আমাদের যে আপাত বাস্তব সেটা একরকম, কিন্তু মনের ভেতরে তখনও যে ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত,
0: সেই সত্যি তাই, মানে আমাদের মন যে কত কি দেখতে পারে, মানে চোখ যা দেখতে পারে না সে সব কিছু কিন্তু মনে মনে আমরা শুধু কল্পনা নয়, আমরা মানে সেটাকে, মানে সেটাকে শুধু কল্পনা বললে কিন্তু ঠিক বোধ হয় বলা হবে না। যাই হোক আমরা পরের গানে চলে যাই, কোন গানে যাব? আমি যে গানের গল্প বলছিলাম বরং সেই গানে যাই,
1: চলো।
0: হ্যাঁ সে গানের গল্পটা বরং বলবো নাকি, বলে তারপরে যাই, তাহলে গানটা শোনার মজাটা বাড়বে আরো। এখানেও এটিও পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা, যদিও আমরা এই গানটা শুনলাম মিল্টু ঘোষের কথায়, মানে মানবেন্দ্র মুখোপাধ্যায়ের যে গানটা, হ্যাঁ অভিজিৎ বন্দ্যোপাধ্যায় সুরে মিল্টু ঘোষের কথায়, আর পরের যে গানটা চলে যাব দ্বিজেন মুখোপাধ্যায় কণ্ঠে গান। কিরকম হয়েছিল জানো, দ্বিজেন মুখোপাধ্যায় তখন মানে বিয়ের জন্য প্রস্তুতি চলছে, মেয়ে দেখা চলছে, তো পুলকবাবু একদিন নচিকেতা ঘোষের বাড়িতে গেছেন। দ্বিজেন মুখোপাধ্যায় নচিকেতা ঘোষ দুজনে ভীষণ ভালো বন্ধু ছিলেন,
1: হ্যাঁ প্রচন্ড ভালো বন্ধু ছিলেন।
0: তো নচিকেতা ঘোষের বাড়িতে গিয়ে দেখা হয়েছে দ্বিজেন বাবুর সঙ্গে, তো পুলকবাবু তখন বলছেন যে কবে নেমন্তন্ন পাচ্ছি দ্বিজেন বাবু, তো তখন উনি মিটি মিটি হাসছেন, হেসে বলছেন যে হ্যাঁ বলে ছবি দেখিয়েছেন একটা, যে নচিকেতা ঘোষ দেখিয়েছে যে এই হলো সবিতা, এই হলো তার ভাবী স্ত্রী আর কি, মানে দ্বিজেন মুখোপাধ্যায়ের ভাবী স্ত্রী। তো দেখেছেন পুলক বন্দ্যোপাধ্যায়, তারপরে যথাসময়ে তার বাড়িতে বিয়ের চিঠিও পৌঁছেছে, কিন্তু সে সময় তিনি বোম্বেতে ছিলেন বলে সেই সময়টা তিনি যেতে পারেননি, দ্বিজেন মুখোপাধ্যায়ের বিয়েতে তিনি যেতে পারেননি। এরপর তিনি দিল্লিতে গেছেন, দিল্লিতে গিয়ে কুতুব মিনার বেড়াতে গেছেন, সেখানে গিয়ে দেখছেন সেই যে ছবির সবিতা তাকে দেখছেন তিনি, কপালে লাল টিপ মাথায় সিঁদুর। তো তিনি ভাবছেন, খুঁজছেন চারপাশে, দ্বিজেন বাবুও নিশ্চয়ই আছেন আশেপাশে, খুঁজছেন, কিন্তু দ্বিজেন বাবুকে তিনি খুঁজে পেলেন না, অন্য একজন সঙ্গী তার রয়েছে যাকে তিনি ভালো করে দেখলেন, দেখে মনে হচ্ছে যে মানে ওনার দেখে মনে হচ্ছে যে উনি তারই স্বামী, কিন্তু উনি ভাবছেন এ কী করে হয়, এ কী করে সম্ভব। তো ঠিক আছে, তিনি ফিরে এসেছেন, আবার ফিরে এসে নচিকেতা ঘোষকে এসে বলেছেন যে এই ঘটনা কী ব্যাপার। তো তখন নচিকেতা ঘোষ বললেন যে হ্যাঁ মানে ব্যাপারটা হচ্ছে দ্বিজেনের সঙ্গে যার বিয়ে হয়েছে তার নামও সবিতা, কিন্তু সে এই সবিতা নয়, সে অন্য সবিতা, মানে এর মধ্যে পাত্রী বদল হয়ে গেছে, সেটা পুলক বন্দ্যোপাধ্যায়ের জানা নেই। হ্যাঁ, এবং সেই ভাবনা থেকেই একটা গান লিখে ফেললেন তিনি, নচিকেতা ঘোষ সুর করলেন, এবং পুলকবাবুর আবদার করলেন যে এই গানটা কিন্তু দ্বিজেন বাবুকেই গাইতে হবে, এবং তিনি গাইলেনও সেই গান, শুনি আমরা সেই গান।

0: কি অদ্ভুত দেখো, একটা ছোট্ট ঘটনা, সে ঘটনা কেমন সুন্দর একটা গানের জন্ম দিল, এবং এই গানের কথাগুলো যেমন আধুনিক তেমনই এর সুরের চলন। আর গায়কে নিয়ে নাইবা বললাম, আমরা পরের গানে চলে যাই। দেখো, দেখা তো অনেক রকম হয়, আবার এমনও হয় যে আমাদের অনেক চেনা জিনিস, জানা জিনিস, বহুবার দেখা জিনিস, তাকে যখন আমরা অন্যরকমভাবে দেখি, কোথাও চিনতে অসুবিধা হয়, হ্যাঁ, তখন একটু ভালো করে দেখতে হয়। এ দেখা কিন্তু সেই চোখের দেখা নয়, আবারও সেই অতীতে ফিরে গিয়ে পুরনো দিনকে কোথাও খুঁজে দেখা, তাই না?
1: তাই সেই হঠাৎ দেখায় আছে না, চেনা লোককে দেখলে মচেনার গভীরে তেমনই যেন।
0: একদমই তাই। শুনি লতা মঙ্গেশকরের কণ্ঠে এই গান।

0: আমরা ব্যাক টু ব্যাক দুটো গান শুনলাম, তালাত মাহমুদের গান শুনছিলাম,
1: না আমরা মোহাম্মদ রফির কণ্ঠে
0: মোহাম্মদ রফির গান শুনছিলাম, হ্যাঁ
1: হ্যাঁ, বিনোদ চট্টোপাধ্যায়ের সুরে প্রণব রায়ের কথায়, একদমই। আর এই যে গানে শুনছিলাম, কথা ছিল দেখা হলে বিজনে তোমার মনের কথা শুনবো, এই দেখা হওয়া অন্যরকম দেখা হওয়া,
0: হ্যাঁ মানে এটা দেখাটা হবে কি না জানি না, মানে কিন্তু কথাটা যে ছিল, মানে দেখা হবার যে কথা ছিল সেই কথাটাকে, সেই দেখা হওয়া সম্ভাবনাটাকে রোমন্থন করে গান,
1: একদমই। আমার এই গান শুনতে শুনতে আরেকটা গান মনে পড়ছে, দেখা মানে এই যে দেখো দেখা হওয়াটা, কারোর সঙ্গে দেখা হওয়া, সেই দেখা হওয়ার কিন্তু একটা উত্তেজনা থাকে, হ্যাঁ মানে যতক্ষণ না দেখা হচ্ছে তার আগে তার মধ্যে অনেক রকম অনুভূতি মিশে থাকে, দোলাচল চলতে থাকে, তো সেই এবং সেই সঙ্গে এই কথাটাও কিন্তু মনে হয় যে দেখা হবে কি হবে না, সেই দোলাচলটাও কিন্তু চলতে থাকে মনের ভিতরে।
0: শরীতে এই গানটা শোনার আগে একটা কথা বলি,
1: হ্যাঁ হ্যাঁ,
0: এইটা না আমার ভীষণ আমি মিস করি আজকের দিনে, এই আমরা সোশ্যাল মিডিয়াতে এসে ওই মানে প্রথম চিঠিতে কথা হয়েছে, ফোনে কথা হয়েছে, যেদিন প্রথম দেখা হবে সেদিনের একটা অদ্ভুত উত্তেজনা, একটা অদ্ভুত, তুমি ঠিকই বলেছো, কিন্তু সেটা না আজকে সোশ্যাল মিডিয়ার যুগে আর নেই, ওই যে হোয়াটসঅ্যাপে নাম্বারটা দেওয়া হয়ে গেল কিংবা ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট, ব্যাস সব তার দেখে ফেলা হলো, এটা
1: হ্যাঁ মানে গোপন করে কিছু রাখার কোনো অবকাশ নেই আজকাল,
0: প্রথম দেখার যে আনন্দ, যে রোমাঞ্চ, সেটা কোথাও হারিয়েছি আমরা
1: একদমই। আর এই গোপনীয়তাটা নষ্ট হয়ে যাওয়াতে কোথাও যেন নিজেদের সেই মানে সবটা প্রকট হয়ে যাওয়ায় কোথাও সেই ভালো লাগাটাও যেন একটু
0: চলে গেছে,
1: হারিয়ে যায় একদমই। শ্যামল মিত্র গানে গানে

0: সত্যি সত্যি দেখো, এমন কিছু দেখা তো থাকে যেগুলো হয়তো ক্ষণিকের দেখা, তারপরে আর কখনো তার সঙ্গে দেখা হবে কি হবে না,
1: এটাও আর এক রকম মানে অদ্ভুত। এটা একটা ভীষণ মন কেমন করা ব্যাপার।
0: হ্যাঁ, মানে আদৌ কোনোদিন তার সঙ্গে দেখা হবে কি হবে না জানি না, তবু ওই একটু দেখা, ক্ষণিকের দেখা, সেই স্মৃতিটাই মনের মধ্যে রয়ে যায়। হয়তো ভবিষ্যতে আবার কখনো দেখা হয়, আবার কখনো দেখা হয় না, তবু ওই যে ক্ষণিকের সেই একটা মুহূর্তের স্মৃতি, সেটা বোধ হয় সারা জীবনের সঞ্চয় হয়ে কোথাও রয়ে যায়।
1: ঠিক, একটা কবিতা পড়ছিলাম, এই মুহূর্তে তার নাম বা কবির নাম মনে নেই, অদ্ভুত কবিতাটা জান তো, একটা সিঁড়ির ল্যান্ডিংয়ে দুজনের দেখা হয়েছে।
0: আচ্ছা,
1: ওপরের ফ্ল্যাট নিচের ফ্ল্যাটের দুই মানুষ, ওপরের ফ্ল্যাট মানে তার মধ্যে ওপরের ফ্ল্যাটের যারা, তাদের শিফটিং হচ্ছে, গাড়ি এসে গেছে, সব জিনিসপত্র তোলা হচ্ছে, এবং এই নিচের ফ্ল্যাটের মানুষের সেদিন প্রথম কথা না, এবং ওই যে দু চার মিনিটের কয়েকটা কথা, আপনার যে পেট মানে আপনার পোষ্য এখন ভালো আছে, ওমা আপনি জানলেন কি করে, আচ্ছা আপনার গাছের ওই যে ফুলগুলো অনেকগুলো কুড়ি এসেছিল, তারা কি ফুটেছে, আচ্ছা আপনি কি মায়ের কথা একদম শোনেন না, এখনও কি শোনেন না, উনি যে কাকিমা যে ভীষণ চিৎকার করেন না, মানে শুনি, আপনি কি এখনও রাত করে বাড়ি ফেরেন, সিগারেট কি বড্ড বেশি খান, মানে এই যেটুকুর কথা সেটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে, আচ্ছা মা ডাকতে চাই, হ্যাঁ হ্যাঁ আমাদেরও গাড়িটা অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, মানে ওইটুকু কথার মধ্যে, ওই দেখাটুকুর মধ্যে তারা বুঝতে পারলো তারা এতদিন একে অপরকে কত নিবিড়ভাবে দেখে এসেছে। অপূর্ব লেগেছিল আমার এটা, আমি আনফর্চুনেটলি নামটা মনে করতে পারছি না, কিন্তু এই প্রসঙ্গে কবিতাটার কথা মনে পড়লো।
0: বেশ, তাহলে আমাদের যখন সেই তুমি দেখার কথা বললে, এবং এক্ষেত্রে এই যে দেখা মানে একবার দেখা, কথা একটা বলে না, একটা কথা আছে আমাদের প্রবচন হয়ে গেছে প্রায়, লাভ এট ফার্স্ট সাইট। তো দেখো, ফার্স্ট সাইটে যদি লাভ নাও হয়, মানে ভালোবাসা সবসময় প্রথম দর্শনে নাও হতে পারে, কিন্তু প্রথম দেখাটা সেইটা ভোলা অত সহজ নয়, তাই না? আর পরবর্তীতে এমনও হয়তো অনেক সময় হয়তো কোনো সম্পর্ক মানে কবে দেখা হয়েছিল, কোথায় দেখা হয়েছিল, সেটা হয়তো দুজনে ভুলেই মনেই পড়ে না,
1: এত নিবিড়,
0: সম্পর্কটা এত নিবিড় হয়ে গেছে, কোথাও সেটা মুছে যায় যেন।

0: না, সব সময় যে জানতে হবে কবে কোথায় দেখা হয়েছিল এমনটা জরুরি নয়। আমাদের দুজনের দেখাটা, ওই চোখে চোখে দেখা, সেটা যেন আসলে মনের দেখা হয়। যদি অন্তরে অন্তরে দৃষ্টি মিলে যায় তাহলেই বোধ হয় সম্পর্কটা নিবিড় হয় আরো, তাই না?
1: সেই মানে শুধুমাত্র চর্মচক্ষে নয়, মনঃচক্ষেও যখন মিলন হয়, চার চোখের মিলন।
0: একদম। আপাতত আমরা সেই গানটা, যে গানের প্রসঙ্গ
1: এসেছিল এবং সেখানেও সেই পুলক বাবুর মানে দারুণ গল্প।
0: হ্যাঁ, একদম। এই গল্প প্রায় সকলেরই জানা যে সেই এয়ার হোস্টেসকে দেখে সেই দেখা আর কি। সত্যি সত্যি ভাবুন একবার, এইটাই হচ্ছে দেখার। আপনি আমি সবাই তো দেখি, আমরাও তো মানে কখনো কখনো ফ্লাইটে যাত্রা করি, আমরা অনেক কিছু দেখি, এমন অনেক কিছু, কিন্তু আমাদের চোখে বোধহয় সেইটা ধরা পড়ে না যেটা এঁদের চোখে ধরা পড়ে। তাই এমন এমন গান আমরা উপহার পাই।

0: দেখো, এই গানেও কিন্তু সেই অন্তর্দৃষ্টির কথাই এলো। চোখের আকাশ মানে মনের আকাশ থেকে আলো মুছে দিও না, স্বপ্ন দেখার দুটি নয়ন নষ্ট হয়ে গেছে, মানে চোখ হারিয়েছে, কিন্তু চোখের দৃষ্টি না থাকলেও ওই যে মনের আকাশ যদি আলোকিত থাকে তাহলে বোধ হয় দেখতে অসুবিধে হয় না, বাইরের দেখাটাই তো সব নয়।
1: হ্যাঁ, ওই যে যেটা খুব মানে খুব নয়, সাম্প্রতিককালে মৌসুমী ভৌমিকের এটা অসামান্য গানের শেষ লাইন,
0: স্বপ্ন দেখবো বলে আমি দু চোখ মেলেছি। সত্যি কথাই তো, দেখো শুধু মৌসুমী ভৌমিকের কথা নয় এটা, মানে আমাদের ডক্টর আব্দুল কালাম, তিনিও কিন্তু রাষ্ট্রপতি ছিলেন যিনি, উনিও কিন্তু বলেছেন সেটাই, যে জেগে স্বপ্ন দেখা এটাই তো দরকার। স্বপ্ন দেখার জন্য তো ওই চোখের দরকার হয় না, স্বপ্ন দেখার জন্য আসলে একটা সুন্দর মনের দরকার হয়, মনের জোরের দরকার হয়, একটা আলোকিত মনের দরকার হয়। আমরা পরের গানে চলে যাই, প্রচুর গানের আয়োজন আমাদের, কতটুকু শোনাতে পারবো এই সময়ে জানি না, তবু চেষ্টা করব। আবারও একটা যাই, দেখো দেখা তো অনেক রকম হয়, অনেক সময় এমন হয় যে যে দেখছে আমরা তাকে দেখতে পারছি, নোটিস করতে পারছি, বুঝতে পারছি যে কেউ আমাকে দেখছে, বা কোথাও দেখবে একটা সিক্স সেন্স কাজ করে, কেউ যদি তোমার দিকে তাকিয়ে থাকে, তোমাকে দেখে, তুমি সরাসরি হয়তো দেখছো না তাকে, কিন্তু কোথাও
1: কোথাও
0: মনে হয় একটা কোথাও একটা অস্বস্তি বা কিছু একটা এরকম। আবার কারো কারো চোখে এমন মুগ্ধতা থাকে, সেটা দেখে কোথাও কোথাও নিজের মনে মনে নিজেও কিন্তু অনেক সময় মানে কোথাও একটু অকওয়ার্ড লাগলেও মনে হয় যে ভালো লাগে, একদম একদম। আবার এমনও তো হয় যে আমরা হয়তো দেখতে পারছি না, কেউ দেখছে আড়াল থেকে, দূর থেকে, সেই দেখাতেও মুগ্ধতা ছড়িয়ে থাকে অনেকটা।

0: আমাদের দুই বন্ধু ফোন করেছিলেন, মায়া মজুমদার করেছিলেন সোদপুর থেকে, এবং শিশির বিন্দুপাল ফোন করেছিলেন শিলপাড়া থেকে। তো দুজনেই ভালো লাগার কথা জানিয়েছেন। আমাদেরও ভালো লাগছে যে এই অনুষ্ঠান বন্ধুরা শুনছেন এবং এনজয় করছেন। কিন্তু আমাদের সময় তো এবার আস্তে আস্তে ফুরিয়ে আসছে, 3:45। আমরা কোন গানে যাব এখন, আর আর কোন চোখে কিভাবে দেখবো?
1: এই এই যে গানে শুনছিলাম আমরা, যে দূর হতে তোমারে দেখেছি আর মুগ্ধ হয়ে চোখে চেয়ে থেকেছি।
0: হ্যাঁ, আচ্ছা, এই গান কার লেখা? কার?
1: গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা এবং হেমন্ত মুখোপাধ্যায়ের সুর। হ্যাঁ, তো এই এই গান শুনতে শুনতে আমার মনে হচ্ছে, দেখো এরকম অনেক দেখা কিন্তু থাকে যে দেখা দূর থেকেই দেখা থেকে যায়, নিকটে আসা হয় না, তবু সেই দেখার মুগ্ধতা কোথাও

0: মনের মনকে আবিষ্ট করে রাখে। সে আবেশ কোথাও এমন একটা ভালো লাগা তৈরি করে যে সেটা ভাষায় প্রকাশ করা বোধহয় সবসময় সম্ভব হয় না। মানে এই গৌরীপ্রসন্ন মজুমদার লিখতে পেরেছেন, আমরা তো আর প্রকাশ করতে পারি না, আমাদের মনের মধ্যেই রয়ে যায় সেইভাবে। আবার কারোর মধ্যে তুমি যে কী, মানে ধরো খুব সাধারণ একজন কেউ, তার মধ্যে তুমি এমন কিছু দেখলে, এমন কিছু আবিষ্কার করলে যাতে তাকে, মানে সেই মানুষটা তোমার কাছে খুব স্পেশাল হয়ে উঠল, তাই না?
1: আচ্ছা,
0: অনেকের মধ্যে অনেক কিছু থাকে তো, কিন্তু আমরা কোনটাকে প্রধান হিসেবে দেখছি, বিবেচনা করছি, এখানে দেখা বোধহয় শুধু দেখা নয়, হ্যাঁ এটা হচ্ছে বিবেচনা করা।
1: মানে অনেক সময় হয় যে তৃতীয় ব্যক্তি রা বুঝতে পারে না ওর মধ্যে এমন কি আছে, কি দেখলো, ওরে বাবা সত্যি জানি না, ওই জন্যই বোধহয় বলে যার সাথে যার মজে মনে কে দেখে আবার এরকম। কিন্তু সত্যি যে দুটি হৃদয়ের দেখা দেখি হয়ে যায়, কানাকানি হয়ে যায়, তারাই কেবল জানে সেই দেখার কি রহস্য।
0: আপাতত মান্নাদের কাছে আছে সেই উত্তর, আমরা সেই উত্তর একটু খোঁজার চেষ্টা করি।

0: আবারও সেই পুলক বন্দ্যোপাধ্যায়ের কথা, প্রভাস দেব সুর।
1: তবে একটাই কথা, এই যে বন্ধুরা অনেকেই ফোন করছেন, সুনীত সিংহ ফোন করেছিলেন হিন্দুস্তান পার্ক থেকে, তার ভালো লাগার কথা জানালেন, অনেকেই ফোন করছেন। কিন্তু কি জানো তো সুরিতা, একটা জিনিস আমরা এমন ফোনও পাচ্ছি যেগুলো একটু আমাদের কোথাও খারাপ লাগা তৈরি করে, অনেকেই ফোন করে অনুরোধ এবং যে কোনো গান, এবং সে তাদেরকে যখন বলা হচ্ছে এটা একটা নির্দিষ্ট বিষয়ের ওপর।

0: অনুষ্ঠান, মানে সে কথাটিও তাদের ধৈর্য ধরে শোনার অবকাশ থাকছে না। আমরা বন্ধুদের বারবার বলছি যে অনেক যত্ন নিয়ে আমরা এই অনুষ্ঠানগুলো তৈরি করি, একটু শুনে দেখবেন, তারপর আপনার কথা আমরা অবশ্যই, আমরা তো শোনার জন্য রয়েছি, কিন্তু একটু অনুষ্ঠানটাকে একটু প্রয়োজনীয় মনোযোগটুকু দেবেন, এটুকুই আমাদের বলার আপনাদেরকে।
1: আচ্ছা, আবারও কিন্তু হলুদ সতর্কতা আমাদের হাতে এসে পৌঁছেছে বীরভূম জেলার জন্য। বীরভূম জেলার বেশ কিছু অংশে আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং বীরভূমে যারা রয়েছেন তারা নিরাপদ আশ্রয়ে থাকবার চেষ্টা করুন। আর আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। দেখো, এই যে দেখার কথা বলছিলাম না, এতক্ষণ বলছি তো কত রকম দেখা, প্রথম দেখার কথা আমরা বলেছি। আবার এমনও তো হয় যে ধরো দেখা হলো, চার চোখের মিলন হলো বা চার হাতের মিলন যাকে বলি সেই রকম মিলন হলো, মনে মনে মিল হলো, সব কিছুর পরেও কোনো কারণে বিভিন্ন তুফান ঝড় যাই বলি না কেন, তাতে কোথাও আবার একটা বিচ্ছিন্নতা চলে আসে, নষ্ট হয়ে যায়। কিন্তু হয়তো দুতরফ থেকে কারোরই কোনো গলত সেই অর্থে ছিল না, বা হয়তো ছিল কম বেশি কারোর, কোনোভাবে সম্পর্কটা তাল কেটে গেছে, সুর ছিঁড়ে গেছে, তার ছিঁড়ে গেছে। তবু কখনো আবার মনে হয় তো যে আচ্ছা, আবার যদি কখনো দেখা হয় এই পৃথিবীতে, তাহলে হয়তো যে ভুলগুলো এই এই সম্পর্কের মধ্যে, যার যার জন্য নষ্ট হয়ে গেছে সম্পর্কটা,
0: মানে
1: যেটাকে আবার করে শুধরে নেওয়া,
0: ভুলগুলো এই সম্পর্কের অন্তরায় হয়ে এসেছিল, তাদেরকে আর না করার,
1: সেই সেই দেখার প্রত্যাশায় কিন্তু একটা জীবন বোধহয় কাটিয়ে দেওয়া যায়।

0: আহা, মনে হয় যেন গীতা দত্তর নিজের একদম নিজের জীবনের ওপর রিফ্লেক্ট করছে এই গান, হৃদয় নিংড়ানো গান, অসামান্য আকুতি
1: কথা
0: বিনোদ চট্টোপাধ্যায় সুর 59 সালে গিয়েছিলেন।
1: একদম, আমাদের আবারও একটি সতর্কবার্তা দিয়ে দিতে হবে, এবারে কমলা সতর্কবার্তা।
0: হ্যাঁ, নদিয়া, 24 পরগনা এবং হুগলির জন্য বলা হচ্ছে যে আগামী 2-3 ঘন্টার মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত এবং 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বজ্রবিদ্যুৎ সহ বয়ে যেতে পারে। যারা আছেন এই এলাকায় সাবধানে থাকবেন অবশ্যই।
1: আমরা একেবারে অনুষ্ঠানের শেষে এসে পৌঁছেছি, শেষ গানে। দেখো, প্রথম দেখার কথা যেমন বলেছি, আবার আবার দেখা হওয়ার কথা, সেই প্রত্যাশার কথাও শুনলাম একটু আগে আমরা। আবার শেষ দেখা, এমনও তো হয় তারপরে হয়তো আর কখনো দেখা হয়নি, সেই মানুষটা হয়তো চলেই গেছেন একেবারে জীবন ছেড়ে, তবু সেই শেষ দেখার সেই স্মৃতিটা, সেটাও আমাদের মনে কিরকম ভাবে মূর্ত হয়ে থাকে।
0: বন্ধুদের সঙ্গে আমাদের দেখা কথা সবই হবে, কিন্তু আমরা পিন্টু ভট্টাচার্যের গাওয়া এই গান শুনতে শুনতে আজ বিদায় নেব। আপনাদের সঙ্গে ছিলাম দোলন
1: আর সরিতা।
0: সরিতা, এ গানের কথা সুর তুমি একটু বলে দাও কার।
1: একদম, অবশ্যই। এ গানের সুর নচিকেতা ঘোষ, কথা গৌরীপ্রসন্ন মজুমদার।
0: শুনতে থাকুন বন্ধুরা, আর আপনাদের সঙ্গে আমাদের দেখা দেখি চলতেই থাকবে।
1: একদম, চোখের দেখা না হোক, মনের দেখা তো থাকবেই।

0: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। আগামী 9ই মে শনিবার রবীন্দ্র জয়ন্তীর দিন পশ্চিমবঙ্গে নতুন সরকার শপথ নেবে। রাজ্যে বিজেপির পরিষদীয় দলের নেতা নির্বাচনে আজ কলকাতা আসছেন দলের বরিষ্ঠ নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্য বিধানসভার বর্তমান মেয়াদ আগামীকাল শেষ হচ্ছে। দলের পরবর্তী রণকৌশল স্থির করতে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি আজ জয়ী প্রার্থীদের সঙ্গে বৈঠকে বসেছেন। তামিলনাড়ু, অসম, কেরালাম ও পুদুচেরিতেও সরকার গঠনের তৎপরতা তুঙ্গে। ভারত ও ভিয়েতনামের মধ্যে ডিজিটাল প্রযুক্তি সহ একাধিক ক্ষেত্রে মৌ স্বাক্ষরিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভিয়েতনাম ভারতের অ্যাক্ট ইস্ট পলিসির মূল স্তম্ভ। সরকার জানিয়েছে সারাদেশে এলপিজি সরবরাহ স্বাভাবিক এবং কোথাও কোনো ঘাটতি নেই। আসছি বিস্তারিত খবরে। 25শে বৈশাখ, আগামী 9ই মে শনিবার রবীন্দ্র জয়ন্তীর দিন পশ্চিমবঙ্গে নতুন সরকার শপথ নেবে। বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য আজ এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, আগামীকাল সন্ধ্যায় পরিষদীয় দলের বৈঠক বসবে, সেখানেই সিদ্ধান্ত নেওয়া হবে রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন। দলীয় সূত্রে জানা গেছে, সকাল 10টায় আয়োজিত ওই শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিজেপি শাসিত রাজ্যে একাধিক মুখ্যমন্ত্রী উপস্থিত থাকতে পারেন। উল্লেখ্য, বহু রাজনৈতিক র্যালি ও জনসভার জন্য ব্রিগেড প্যারেড গ্রাউন্ড গুরুত্বপূর্ণ। এদিকে দলের রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য আজ শপথ গ্রহণ অনুষ্ঠান নিয়ে মুখ্য সচিবের সঙ্গে আলোচনার জন্য নবান্নে যান। সেখানে প্রবেশের আগে ভোট পরবর্তী হিংসা নিয়ে তিনি বলেন, কোনো মতেই এ ধরনের অশান্তি বরদাস্ত করা হবে না। তৃণমূল কংগ্রেসের কোনো নেতা কর্মীকে এই মুহূর্তে দলে নেওয়া হবে না বলেও স্পষ্ট জানান তিনি। তার দাবি, রাজ্যে চলতি অশান্তির ঘটনায় তৃণমূলেরই একাংশ জড়িত। বিজেপিতে তৃণমূলীকরণ চলবে না বলেও শ্রী ভট্টাচার্য আজ জানিয়ে দিয়েছেন।
1: হঠাৎ কিছু 90 বিজেপি হয়েছে যারা তৃণমূল থেকে ঢুকেছে, এদের আমরা পার্টি থেকে বার করবো। বিজেপি তৃণমূলীকরণ হতে দেবো না। যে হামলা হচ্ছে

0: ব্যাপার করলে আমি রাস্তায় নামবো, আমি রাস্তায় নেমে প্রতিবাদ করব। আমাদের দুজন কর্মী মারা গেছে, কিন্তু আমরা কোনো অবস্থাতে হিংসা চাই না। বিজেপির যত বড় নেতাই হোক আর যেই হোক, কেউ এরকম করে তাকে আমরা অ্যারেস্ট করাবো। নাম দিন, ছবি দিন, আমি আপনাদের কথা দিচ্ছি, আর না হলে আমি সভাপতির পদ থেকে চলে যাবো। মাফি মাঙ রে পুরা জনতা কি সামনে পার্টি কা তরফ সে।
1: শৌমিক বাবুর সঙ্গে আজ সেখানে ছিলেন বিজেপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, দলের রাজ্য পর্যবেক্ষক সুনীল বনসল, দলের নেতা জ্যোতির্ময় মাহাতো এবং সৌমিত্র খাঁ। পশ্চিমবঙ্গে বিজেপির পরিষদীয় দলের নেতা নির্বাচনে আজ রাজ্যে আসছেন দলের বরিষ্ঠ নেতা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সন্ধ্যায় তার কলকাতায় পৌঁছানোর কথা। এরপর শ্রী শাহের উপস্থিতিতে দলের সাংগঠনিক বৈঠকে পরিষদীয় দলের নেতা নির্বাচন করা হবে। উল্লেখ্য, গতকাল শ্রী শাহকে রাজ্যের পরিষদীয় দলের নেতা নির্বাচনের জন্য পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত করা হয়। ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝিকে সহ পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত করা হয়েছে। রাজ্য বিধানসভার বর্তমান মেয়াদ আগামীকাল শেষ হচ্ছে। ভোট শেষে আজ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল লোকভবনে রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির সঙ্গে সাক্ষাৎ করেন। ফলতা বাদে 293টি বিধানসভার গেজেট নোটিফিকেশন এবং ভোটের ফলাফল সংক্রান্ত তথ্য রাজ্যপালের কাছে পেশ করেন তিনি। জানা গেছে, নতুন সরকার গঠনের আগে বিধানসভা ভোট এবং নির্বাচন পরবর্তী সামগ্রিক বিষয়গুলি শ্রী আগরওয়াল রাজ্যপালকে অবহিত করেছেন। উল্লেখ্য, নতুন মন্ত্রিসভা গঠনের আগে পর্যন্ত নির্বাচন কমিশনের হাতে রাজ্যের দায়িত্ব থাকে। কোন দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেলে তাদের নেতাকে সরকার গঠনের আমন্ত্রণ জানান রাজ্যপাল। বিজেপির সংকল্পপত্রে ঘোষিত প্রতিশ্রুতিগুলি নবগঠিত সরকার পূরণ করবেন এবং এটাই বিজেপির অঙ্গীকার বলে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এবং কলকাতার ভবানীপুরের বিধায়ক শুভেন্দু অধিকারী জানিয়েছেন। আজ নন্দীগ্রামের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি বলেন, আগামী এক বছরের মধ্যে রাজ্যের মানুষ প্রকৃত পরিবর্তনে স্বাদ পাবেন।
2: আমি 11-র পরিবর্তনে ছিলাম, আর এবারে আসল পরিবর্তনে থাকলাম। ওরা যা করেছে আপনারা করবেন না। গোটা রাজ্যের বিজেপি কর্মী সমর্থকদের বলবো, শান্তি রাখুন। ভারতীয় জনতা পার্টিকে একবার মানুষ এনেছে, আমরা এমন ভালো কাজ করব, 100 বছর বিজেপি থাকবে।
1: দলের পরবর্তী রণকৌশল স্থির করতে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জী আজ জয়ী প্রার্থীদের সঙ্গে বৈঠকে বসেছেন। কালীঘাটে তাঁর বাড়িতে ওই বৈঠকে তৃণমূল কংগ্রেসের 80 জন বিজয়ী প্রার্থীদের মধ্যে 69 জন উপস্থিত রয়েছেন বলে জানা গেছে। ওই বৈঠকে বিরোধী দলনেতা কে হবেন তা নিয়েও সিদ্ধান্ত হতে পারে। তৃণমূল কংগ্রেস প্রধান বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ও দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এবং তাদের কার্যালয়ের সামনে থেকে অতিরিক্ত নিরাপত্তা ধাপে ধাপে স্থায়ীভাবে তুলে নেওয়া হয়েছে বলে কলকাতা পুলিশ জানিয়েছে। আজ সকালে লালবাজারে এক সাংবাদিক বৈঠকে কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দ জানান, মমতা ব্যানার্জীর বাড়ির সামনে রিমোট চালিত সেজার গেট লালবাজারের তরফে সরিয়ে দেওয়া হয়েছে, জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে তাঁর বাড়ির সামনের রাস্তা। আপাতত এক ইন্সপেক্টর ও কয়েকজন কনস্টেবল সহ রাফ ও স্পেশাল ব্রাঞ্চের গুটি কয়েক আধিকারিক রয়েছেন। অন্যদিকে অভিষেক ব্যানার্জীর বাড়ির সামনে গার্ডরেল সরিয়ে দেওয়া হয়েছে, কমানো হয়েছে নিরাপত্তা কর্মীদের সংখ্যা, তবে নিরাপত্তা সংক্রান্ত বাকি বিষয়টি ডাইরেক্টর সিকিউরিটির উপর নির্ভর করছে বলে শ্রী নন্দ জানান। এদিকে অশান্তি এড়াতে আবারও কোন রকম প্ররোচনা না দেওয়ার আবেদন জানিয়েছেন তিনি। এখনও পর্যন্ত হিংসার ঘটনায় কলকাতা পুলিশের আওতাধীন এলাকা থেকে 80 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপও নেওয়া হচ্ছে। বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর পশ্চিম বর্ধমানের আসানসোল, কোচবিহার এবং দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে সবচেয়ে বেশি অশান্তির ঘটনা ঘটেছে বলে রাজ্য পুলিশের মহানির্দেশক সিদ্ধিনাথ গুপ্তা জানিয়েছেন। ভবানী ভবনে আজ এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, গতকাল পর্যন্ত বিভিন্ন ঘটনা মিলিয়ে 200টি মামলা দায়ের করা হয়েছে। রাজনৈতিক সংঘর্ষে বীরভূমের নানুর এবং কলকাতা সংলগ্ন নিউটাউন মৃত্যু হয়েছে দুজনের। তামিলনাড়ু নবগঠিত এবং একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া তামিলাগা ভেট্টারি কাজাগাম টিভিকের প্রধান বিজয় আজ রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের সঙ্গে সাক্ষাৎ করে সরকার গঠনের দাবি জানিয়েছেন। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে 108টি আসন পেলেও টিভিকে সরকার গঠনের জন্য অন্তত 10টি আসন দরকার। বিজয়কে এবার বিধানসভায় নিজেদের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে। এদিকে এআইএডিএমকে বেশ কয়েকজন জয়ী বিধায়ক টিভিকে দলের প্রতি সমর্থন জানাতে ইচ্ছা প্রকাশ করেছে। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আজ ইস্তফা দিয়েছেন। রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্যের হাতে পদত্যাগপত্র তুলে দেন তিনি। পরে সাংবাদিকদের তিনি বলেন, নতুন সরকার দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত তাকে তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের অনুরোধ জানিয়েছেন রাজ্যপাল। আজকের প্রসঙ্গের এবারের বিষয় পালা বদলের পটভূমি। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যে নতুন সরকার গঠন করতে চলেছে বিজেপি। আমাদের প্রতিনিধিরা জানার চেষ্টা করেছেন, এই রাজনৈতিক পালা বদলের নেপথ্যে কি রয়েছে বলে মনে করছেন সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনেরা। আকাশ আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 9:30 গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভারত ও ভিয়েতনাম আজ ডিজিটাল প্রযুক্তি, রেয়ার আর্থ, চিকিৎসা সরঞ্জাম নিয়ন্ত্রণ, রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রের হিসাব নিকাশ, ডিজিটাল পেমেন্ট সিস্টেম এবং সংস্কৃতি ও পর্যটনের ক্ষেত্রে একাধিক সমঝোতাপত্র স্বাক্ষর করেছে। আজ বিকেলে নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ভিয়েতনামের প্রেসিডেন্ট তো লামের মধ্যে বৈঠকের পর এই চুক্তি স্বাক্ষরিত হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভিয়েতনামের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর এক মাসের মধ্যে রাষ্ট্রপতি তো লামের প্রথম ভারত সফর প্রমাণ করেছে তিনি ভারত ভিয়েতনাম সম্পর্ককে কতটা অগ্রাধিকার দেন। প্রধানমন্ত্রী বলেন, ভারতের ইউপিআই এবং ভিয়েতনামের দ্রুত লেনদেন ব্যবস্থাকে শীঘ্রই সংযুক্ত করা হবে।
3: আজ হাম আপনে সম্বন্ধকো एनहेंस कॉम्प्रिहेंसिव स्ट्रेटेजिक पार्टनरशिप के स्तर पर ले जा रहे हैं। कल्चर, कनेक्टिविटी और कैपेसिटी बिल्डिंग के साथ साथ सिक्योरिटी, सस्टेनेबिलिटी और सप्लाई चेन रेजिलियंस, हर क्षेत्र में हमारा सहयोग नए स्तर पर पहुंचेगा। भारत और वियतनाम का बायलेटरल ट्रेड $25 बिलियन तक पहुंचाने के लिए हमने आज कई महत्वपूर्ण निर्णय लिए हैं।
1: সরকার জানিয়েছে সারা দেশে এলপিজি সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং দেশে এর ঘাটতির কোনো খবর নেই। নতুন দিল্লিতে আন্তঃমন্ত্রক সাংবাদিক সম্মেলনে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা বলেন, পশ্চিম এশিয়া সংকটের মধ্যে সরকার গার্হস্থ্য সিলিন্ডারের 100% এবং বাণিজ্যিক সিলিন্ডারের 70% পর্যন্ত সরবরাহ নিশ্চিত করার জন্য সবরকম প্রচেষ্টা চালাচ্ছে। তিনি আরও জানান, এলপিজি সিলিন্ডারের প্রায় 95% সরবরাহ ওটিপির মাধ্যমে করা হচ্ছে। আইপিএল ক্রিকেটে আজ সানরাইজার্স হায়দ্রাবাদ পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলবে। হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যা 7:30। পাঞ্জাব 9 ম্যাচে 13 পয়েন্ট নিয়ে লীগ তালিকার শীর্ষে রয়েছে। আইএসএল ফুটবলে আজ পাঞ্জাব এফসি চেন্নাইয়ান এফসির সঙ্গে বিরুদ্ধে খেলবে। লুধিয়ানার গুরু নানক স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যা 7:30। পাঞ্জাব 9 ম্যাচে 15, চেন্নাই 10 ম্যাচে 9 পয়েন্ট সংগ্রহ করেছে। তা নির্বাচনে আজ কলকাতা আসছেন দলের বরিষ্ঠ নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্য বিধানসভার বর্তমান মেয়াদ আগামীকাল শেষ হচ্ছে। দলের পরবর্তী রণকৌশল স্থির করতে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি আজ জয়ী প্রার্থীদের সঙ্গে বৈঠকে বসেছেন। খবর এখনকার মতো শেষ হল। পরবর্তী সংবাদ শুনবেন সন্ধ্যা 6:35।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। পঁচিশে বৈশাখ শনিবার রবীন্দ্র জয়ন্তীতে রাজ্যে নবনির্বাচিত বিজেপি সরকার শপথ গ্রহণ করবে। আগামীকাল শেষ হচ্ছে চলতি বিধানসভার মেয়াদ। বৃহস্পতিবার সন্ধ্যায় নবনির্বাচিত বিজেপি বিধায়কদের বৈঠকে পরিষদীয় দলের নেতা নির্বাচন করা হবে। রাজনৈতিক পালাবদলের সুযোগ নিয়ে কেউ অশান্তি করার চেষ্টা করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। বিজেপিও জানিয়েছে রাজ্যে কোনো রকম হিংসা বরদাস্ত করা হবে না। বিভিন্ন জেলায় রাজনৈতিক হিংসা রুখতে নির্বাচন কমিশনের নির্দেশ মতো তৎপরতা বাড়িয়েছে জেলা প্রশাসন। ঘূর্ণাবর্ত অনুকূল বায়ুপ্রবাহের ফলে দক্ষিণবঙ্গে আগামী সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির পূর্বাভাস। আসছি বিস্তারিত খবরে। পঁচিশে বৈশাখ শনিবার রবীন্দ্র জয়ন্তীতে রাজ্যে নবনির্বাচিত বিজেপি সরকার শপথ গ্রহণ করবে বলে দলের রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য জানিয়েছেন। শপথ গ্রহণ অনুষ্ঠান নিয়ে নবান্নে আজ মুখ্যসচিব দুষ্যন্ত নারিয়ালার সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সকাল ১০টায় আয়োজিত ওই শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিজেপি শাসিত রাজ্যের একাধিক মুখ্যমন্ত্রী উপস্থিত থাকতে পারেন। আগামীকাল সন্ধ্যায় নবনির্বাচিত বিধায়কদের নিয়ে পরিষদীয় দলের বৈঠক বসবে, সেখানে দলের নেতা নির্বাচন করা হবে। শ্রী ভট্টাচার্য অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেস কর্মীরাই বিজেপির পতাকা নিয়ে ওই দলেরই কর্মীদের উপর আক্রমণ চালাচ্ছে, তাদের চিহ্নিত করে কড়া পদক্ষেপ নেওয়া হবে। তৃণমূল কংগ্রেসের কোন নেতাকর্মীকে এই মুহূর্তে দলে নেওয়া হবে না, বিজেপিতে তৃণমূলীকরণ চলবে না বলেও স্পষ্ট জানান তিনি। হিংসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে রাজনৈতিক দল না দেখে কড়া পদক্ষেপ নেওয়া উচিত বলে মন্তব্য করেন বিজেপির রাজ্য সভাপতি। এ ব্যাপারে স্বরাষ্ট্র সচিব সংঘমিত্রা ঘোষের সঙ্গে তার আজ দীর্ঘ বৈঠক হয়েছে।
1: বিজেপির পতাকা নিয়ে যদি তৃণমূল কংগ্রেসের উপরে আক্রমণ করে, তার দায় এই মুহূর্তে বিজেপি নেবে না, এ কারণেই নেবে না, কারণ এখনো পর্যন্ত আমরা সরকার গঠন করিনি। রাজ্যপালকে এবং নির্বাচন কমিশনকে দায়িত্ব নিতে হবে তৃণমূলকে তৃণমূলের হাত থেকে বাঁচানোর জন্য। হঠাৎ কিছু নব্য বিজেপি হয়েছে যারা তৃণমূল থেকে ঢুকেছে, এদের আমরা পার্টি থেকে বার করবো। বিজেপির তৃণমূলীকরণ হতে দেবো না। আমাদের দুজন কর্মী মারা গেছে, কিন্তু আমরা কোনো অবস্থাতে হিংসা চাইনি।
0: মহাকরণ সংস্কারের কাজ এখনও বাকি থাকায় শপথ গ্রহণের পর মন্ত্রিসভার প্রথম বৈঠক বিধানসভার অ্যানেক্স ভবনে হতে পারে বলে জানা গেছে। শপথ গ্রহণ অনুষ্ঠান নিয়ে আমাদের প্রতিনিধির একটি প্রতিবেদন।
2: আগামী শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সরকারিভাবে এই ঘোষণা হওয়ার পর থেকেই অনুষ্ঠানের আয়োজনের তৎপরতা তুঙ্গে উঠেছেন। সেই অনুষ্ঠানে ভিভিআইপিদের উপস্থিতির কথা মাথায় রেখে বিপুল নিরাপত্তারও ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি চূড়ান্ত করা হচ্ছে আমন্ত্রিতদের তালিকা। প্রায় ৪,০০০ পুলিশ কর্মীকে ওই দিন দায়িত্বে মোতায়েন করা হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে বিজেপির অন্দরে যেমন সাজো সাজো রব, তেমনি কলকাতা পুলিশও শপথ গ্রহণ অনুষ্ঠানের নিরাপত্তা আঁটো সাঁটো করতে ঢেলে সাজাচ্ছে। ব্রিগেড এবং তার সংলগ্ন ময়দান এলাকায়

0: নিরাপত্তাকে বিশেষ জোর দেওয়া হয়েছে। এই নিয়ে আজ এক উচ্চ পর্যায়ের বৈঠকে মুখ্য সচিব নিজে কলকাতা ও রাজ্য পুলিশের কর্তাদের সঙ্গে মত বিনিময় করেছেন। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
1: বিজেপি সরকার গঠন হবার পর দুষ্কৃতীদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে বলে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন। কলকাতায় আজ মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর এক সাংবাদিক বৈঠকে তিনি অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনার জন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান। শান্তি বজায় রাখার জন্য সকলের কাছে আবেদন জানান তিনি।
2: আবারও বলছি, শান্তি বজায় রাখুন। পাপীদের অপবিত্র পার্টি অফিস, যেখানে পয়সা নেওয়া হতো সেদিকে কেউ তাকাবেন না, আর আইন হাতে তুলে নেওয়ার দরকার নেই। ভারতীয় সংহিতা অনুযায়ী চোর, খুনি, ডাকাত, অত্যাচারীদের আইন অনুযায়ী ব্যবস্থা হবে। এখনো কিছু গুন্ডা রয়ে গেছে। ভারতীয় জনতা পার্টি সরকার তৈরি হওয়ার পরে দলমত নির্বিশেষে ধর্ম সম্প্রদায়ের ঊর্ধ্বে উঠে গুন্ডা দমন হবে।
1: রাজ্য বিধানসভার মেয়াদ আগামীকাল শেষ হচ্ছে। ভোট পর্ব শেষে আজ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল লোকভবনে রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির সঙ্গে সাক্ষাৎ করে ফলতাবাদে 293টি বিধানসভার গেজেট নোটিফিকেশন এবং ভোটের ফলাফল সংক্রান্ত তথ্য তাঁর হাতে তুলে দেন। এদিকে রাজ্য বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেলেও তৃণমূল কংগ্রেস নেত্রী বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পদত্যাগ করবেন না বলে জানিয়েছেন। এর ফলে পরবর্তী সরকার গঠন প্রক্রিয়া লোকভবনের ওপরেই নির্ভর করছে। রাজনৈতিক পালা বদলের সুযোগ নিয়ে কেউ অশান্তি করার চেষ্টা করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে রাজ্য পুলিশের মহানির্দেশক সিদ্ধিনাথ গুপ্তা জানিয়েছেন। ভবানী ভবনে আজ এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর পশ্চিম বর্ধমানের আসানসোল, কোচবিহার এবং দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে সবচেয়ে বেশি অশান্তির ঘটনা ঘটেছে। গতকাল পর্যন্ত বিভিন্ন ঘটনা মিলিয়ে 200টি মামলা দায়ের হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে 433 জনকে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে 1100 জনকে হেফাজতে নিয়েছে পুলিশ। নিরাপত্তা সুনিশ্চিত করতে খোলা হয়েছে জয়েন্ট কন্ট্রোল রুম। কোনোরকম ভয়ের মুখে পড়ে যদি কেউ অভিযোগ জানাতে না পারেন সেক্ষেত্রে স্বতঃপ্রণোদিত মামলা করার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।
3: আজ সকাল থেকে কোনো ঘটনা নেই, কোনো ইন্টিমিডেশন কিংবা কোনো ভায়োলেন্ট ঘটনা কিছু নেই, কিন্তু আমরা এখন সিচুয়েশনটা কন্ট্রোল রাখতে সক্ষম হয়েছি। আমাদের ডিসিশন হয়েছিল যে আমরা একটা জয়েন্ট কন্ট্রোল রুম করব, যেটা অলরেডি স্টার্ট করা হয়ে গেছে। অ্যাপার্ট ফ্রম দ্যাট আমরা প্রত্যেক ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্ট লেভেলেও আমরা জয়েন্ট কন্ট্রোল রুম করছি, যাতে ইনফরমেশন কিংবা কমিউনিকেশন মধ্যে কোনো যেন অভাব না থাকে।
1: এদিকে দক্ষিণ কলকাতার বাঁশদ্রোণী এলাকা থেকে আজ সকালে অস্ত্র সমেত এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে লালবাজারের অপরাধ দমন শাখা। দিনেশনগর এলাকা থেকে শুভ ঘোষ নামী ওই ব্যক্তিকে পাকড়াও করা হয়। বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকে আজ পর্যন্ত আইন শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কলকাতা পুলিশ 77 জনকে গ্রেপ্তার করেছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে গ্রেপ্তার করা হয়েছে 23 জনকে। কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার অপরাধ দমন সোমা দাস মিত্র জানিয়েছেন, এ পর্যন্ত মোট 39টি মামলা রুজু হয়েছে। এদিকে ভোট পরবর্তী হিংসা ঠেকাতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছে বলে কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ জানিয়েছেন। লালবাজারে আজ কেন্দ্রীয় বাহিনীর আধিকারিককে সঙ্গে নিয়ে সাংবাদিক বৈঠকে অশান্তি এড়াতে কোনোরকম প্ররোচনায় পা না দেওয়ার আবেদন জানান তিনি। কেন্দ্রীয় বাহিনীর আধিকারিক জানান, শহরে নিরাপত্তায় মোতায়েন রয়েছে 65 কোম্পানি বাহিনী। নির্বাচন পরবর্তী হিংসা রুখতে মুখ্য সচিব দুষ্যন্ত নারিয়ালা আজ সব জেলার শাসকদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন। সতর্ক থাকার পাশাপাশি সাধারণ মানুষের আস্থা ফেরাতে সব রকম পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভোট পরবর্তী রাজনৈতিক হিংসা রুখতে নির্বাচন কমিশনের নির্দেশ মতো তৎপরতা বাড়িয়েছে জেলা প্রশাসন। আজ বিভিন্ন জেলার জেলাশাসক, পুলিশ সুপার এবং কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকরা সাংবাদিক বৈঠক করে জানান, হিংসা আটকাতে তারা যাবতীয় পদক্ষেপ নিচ্ছেন। ভয় না পেয়ে সাধারণ মানুষকে আরও বেশি সচেতন থাকার পরামর্শ দেন তারা। উত্তর চব্বিশ পরগনার জেলাশাসক শিল্পা গৌরী সারিয়া জানিয়েছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যারাকপুর ও বিধাননগর পুলিশ কমিশনারেটের কর্তাদের পাশাপাশি বনগাঁ, বসিরহাট ও বারাসাত জেলার পুলিশ সুপারদের যাবতীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। ভোট পরবর্তী হিংসার সঙ্গে জড়িত শতাধিক অভিযুক্তকে বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনের পুলিশ সুপার বিশ্বচাঁদ ঠাকুর জানিয়েছেন, হিংসা রুখতে পুলিশ বদ্ধপরিকর। জলপাইগুড়িতে জেলা পুলিশ সুপার এবং কেন্দ্রীয় বাহিনীর আধিকারিককে নিয়ে সাংবাদিক সম্মেলনে জেলাশাসক সন্দীপ ঘোষ জানান, ভোট পরবর্তী অশান্তি নিয়ে এ পর্যন্ত 6টি এফআইআর দায়ের হয়েছে, 36 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শিলিগুড়ি শহরের বিভিন্ন সংবেদনশীল এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রাজা। পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক বিজয় কৃষ্ণা জানিয়েছেন।

এখনও পর্যন্ত হিংসার ঘটনা রুখতে 162 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পূর্ব বর্ধমান জেলায় অশান্তির ঘটনায় ইতোমধ্যেই 150 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারের পূজালী পৌরসভার তৃণমূল কংগ্রেস কাউন্সিলর আমিরুল শেখ ইসলামকে পুরনো একটি অস্ত্র মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। গত বছর সেপ্টেম্বরে কলকাতা বিমানবন্দর থেকে গুলিসহ আটক করা হয় তাকে। তার ব্যাগ থেকে উদ্ধার হয় 6 রাউন্ড গুলি এবং একটি খালি ম্যাগাজিন। এগুলির বৈধ নথিপত্র পেশ করার জন্য সময় চান কাউন্সিলর, কিন্তু শেষ পর্যন্ত তা জমা দিতে পারেননি তিনি। 7 মাস পর ফের এই মামলা শুরু হওয়ায় গতকাল তাকে গ্রেপ্তার করা হয়। দলের পরবর্তী রণকৌশল স্থির করতে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি আজ জয়ী প্রার্থীদের সঙ্গে বৈঠকে বসেন। কালীঘাটে তাঁর বাড়িতে ওই বৈঠকে তৃণমূল কংগ্রেসের 80 জন বিজয়ী প্রার্থীদের মধ্যে 69 জন উপস্থিত ছিলেন বলে খবর। আজকের প্রসঙ্গের এবারের বিষয়ে পালা বদলের পটভূমি। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যে নতুন সরকার গঠন করতে চলেছে বিজেপি, আমাদের প্রতিনিধিরা জানার চেষ্টা করেছেন। এই রাজনৈতিক পালা বদলের নেপথ্যে কি রয়েছে বলে মনে করছেন সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনেরা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 9:30 গীতাঞ্জলি DTH বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। ঘূর্ণাবর্ত অনুকূল বায়ুপ্রবাহের ফলে দক্ষিণবঙ্গে আগামী সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে উত্তরবঙ্গে ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমবে। আজ বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। 25শে বৈশাখ শনিবার রবীন্দ্র জয়ন্তীতে রাজ্যে নবনির্বাচিত বিজেপি সরকার শপথ গ্রহণ করবে। আগামীকাল শেষ হচ্ছে চলতি বিধানসভার মেয়াদ। বৃহস্পতিবার সন্ধ্যায় নবনির্বাচিত বিজেপি বিধায়কদের বৈঠকে পরিষদীয় দলের নেতা নির্বাচন করা হবে। স্থানীয় সংবাদ শেষ হলো।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 এফএম গোল্ড। 100.1 এফএম গোল্ড। এফএম গোল্ড।
2: বলবেন আপনি, শুনবো আমরা, শুনছেন আপনার কথা। আপনার কথা 100.1 এফএম গোল্ডে। আপনার কথা 100.1 এফএম গোল্ডে।
3: আপনার কথা নিয়ে বিশ্বজিৎ আর সঞ্জয় রয়েছে আপনাদের সঙ্গে। আর আপনার কথা মানে বিশ্বজিৎ আর সঞ্জয়, তাহলে কিন্তু ভয় পাবে না। বিশ্বজিৎ আর সঞ্জয় ভয় পাবে না বলে ভুল বললাম, বিশ্বজিৎ আর সঞ্জয় বেশি কথা বলবে না। তার কারণ হচ্ছে যে এই সময়টা আপনাদের, আর আপনারা আপনার কথাতে চলে আসেন আপনাদের বক্তব্য নিয়ে। ইতিমধ্যে অনেকে অবশ্য আপনাদের নিজেদের বক্তব্য আমাদেরকে লিখে পাঠিয়েছেন, কারণ আমাদের যে পোস্টার রয়েছে ফেসবুকে, সেই পোস্টারের নিচে অনেকে লিখছেন আজকের বিষয় নিয়ে। কারণ আমরা আজকে এমন একটা বিষয় রেখেছি যে বিষয়ে একেবারে আপনাকে বলতে পারি যে আপনিও নিজে ভেবেছেন যে সত্যি কি তাই। 10টা মন্তব্য ইতিমধ্যে এসেছে আমাদের কাছে। দিন দিন আমরা কি বেশি অসামাজিক হয়ে যাচ্ছি? তবে আমাদের সঙ্গে আপনি আসবেন কি করে?
4: দেখুন, আমাদের যে হোয়াটসঅ্যাপ বা মেসেজ নাম্বার রয়েছে, অর্থাৎ 9903052, এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ মেসেজ দুটোই করতে পারেন, খোলা রয়েছে, ইতিমধ্যে অনেকে করেও বসে আছেন। আর 100.1 এফএম গোল্ডের যে ফেসবুক পেজ, সেই পেজে এসেও আপনি ইনবক্স করতে পারেন, করেছেন, যেটা বিশ্বজিৎ জানালো 10 জন আপনারা করেছেন। এই এন্ডে রয়েছি, অর্থাৎ স্টুডিও এন্ডে রয়েছে বিশ্বজিৎ আর সঞ্জয়, শুধুমাত্র আপনার কথা শোনার জন্য, মানে আপনার কথা পড়ার জন্য। আজকের বিষয় ইতিমধ্যেই বলা হয়েছে, দিন দিন আমরা কি বেশি অসামাজিক হয়ে যাচ্ছি? আপনারা কে কি লিখেছেন আমরা পড়ব।
3: কার্তিক মণ্ডল, জেলা উত্তর ২৪ পরগনা, থানা সন্দেশখালী, গ্রাম দাউদপুর, তিনি লিখছেন, দিন দিন আমরা যেন ক্রমশ বেশি অসামাজিক হয়ে পড়ছি। প্রযুক্তির অগ্রগতির ফলে মানুষ বাস্তব জীবনের সম্পর্কের চেয়ে ভার্চুয়াল জগতে বেশি সময় দিচ্ছে। আগে যেখানে পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানো ছিল আনন্দের, এখন সেখানে মোবাইল ফোনই প্রধান সঙ্গী হয়ে উঠেছে। মানুষ মুখোমুখি কথা বলার বদলে মোবাইলে বার্তা পাঠাতেই স্বাচ্ছন্দ্য বোধ করছে, ফলে আবেগ ও অনুভূতির প্রকাশও সীমিত হয়ে যাচ্ছে। এছাড়া ব্যস্ত জীবনযাপন মানুষকে একাকিত্বের দিকে ঠেলে দিচ্ছে। প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক আগের মতো ঘনিষ্ঠ নেই, সমাজে সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতাও কমে যাচ্ছে। তাই বলা যায় আমরা ধীরে ধীরে অসামাজিকতার দিকে এগিয়ে যাচ্ছি। কার্তিক মণ্ডল লিখছেন সন্দেশখালী উত্তর চব্বিশ পরগনা থেকে।
4: হোয়াটসঅ্যাপ করেছেন গোপালনগর পুরুলিয়া থেকে সুশান্ত সেনগুপ্ত। আগে আড্ডা হতো পাড়ার চায়ের দোকানে, এখন হয় হোয়াটসঅ্যাপ গ্রুপে, পাশাপাশি বসেও সবাই ফোনে ব্যস্ত। 500 ফেসবুক ফ্রেন্ড, কিন্তু রাত দুটোয় বিপদে ফোন করার মতো লোক 2-3 জন। আগে পাড়ায় কারো বাড়িতে অনুষ্ঠান হলে সবাই যেত, এখন ইনভাইট কার্ড না পেলে যাই না। রিলস দেখে 30 সেকেন্ডের বেশি কারো কথা শুনতে ভালো লাগে না, ফলে আড্ডা, তর্ক, গল্প সবই ছোট হয়ে গেছে। অনলাইনে অচেনা লোককে ব্লাড ডোনার খুঁজে দিচ্ছি, ফান্ড তুলছি, আগে এটা সম্ভব ছিল না। রাঁচিতে বসে পুরুলিয়ার গোপালনগরের খবর নিচ্ছি, কলকাতার বন্ধুর সাথে ডেইলি কথা হচ্ছে। আগে বাধ্য হয়ে সবার সাথে মিশতে হতো, এখন যার ভাইব মেলে তার সাথেই সময় কাটাই। অসামাজিক না, হাইপার ইন্ডিভিজুয়াল হচ্ছি আমরা। আমরা মানুষের সাথে মিশছি, কিন্তু নিজের শর্তে, নিজের সময়ে, নিজের কমফর্টে। আনপ্ল্যান্ড আড্ডা, হঠাৎ বাড়ি চলে আসা, ঘন্টার পর ঘন্টা তর্ক, এগুলো কমে গেছে। যদি মনে হয় ফোন রাখতে ইচ্ছে করে না, কারো চোখের দিকে তাকিয়ে কথা বলতে অস্বস্তি হয় বা একা থাকলেই শান্তি লাগে, তাহলে হ্যাঁ, অসামাজিকতার দিকে যাচ্ছি। সপ্তাহে একদিন ফোন সাইলেন্ট করে পাড়ায় হাঁটো, চায়ের দোকানে 10 মিনিট বসো, রিলেশনশিপ স্ক্রল করো না, স্ক্রল করে নয়, সামনে বসে হয়।
3: মানুষ অসামাজিক হয়নি, সামাজিকতার ধরন বদলে গেছে। আগে পাড়ার রকে আড্ডা হতো, এটা তোমাকে কে লিখেছে? একটু আগে যেটা পড়লে
4: সুশান্ত সেন,
3: আমরা পড়ছি শুভ্রা ভট্টাচার্য বাসদ্রোণী কলকাতা 70 থেকে। যে মানুষ অসামাজিক হয়নি, সামাজিকতার ধরন বদলে গেছে। আগে পাড়ার রকে আড্ডা হতো, এখন হোয়াটসঅ্যাপ গ্রুপে হয়। আগে দরজায় কড়া নাড়তাম, এখন মেসেজ করি। সমস্যা কোথায়? স্ক্রিনের পেছনে লুকিয়ে আমরা আসল মানুষের চোখের ভাষা, পাশে বসার উষ্ণতাও হারাচ্ছি। ডিপ্রেশান, অ্যাংজাইটি এখন 25-30 বছর বয়সেও। ছোট ছোট আনন্দগুলো মরে যাচ্ছে। পাশের বাড়ির বিয়েতে উলুধ্বনি, পুজোয় পাড়ার আড্ডা, এগুলো তো জীবনে ছিলই। মানসিক একাকিত্ব বাড়ছে, তাই একা লাগে। সমাধান কি? টেকনোলজি থাকুক, কিন্তু দিনে 1 ঘন্টা ফোন নামিয়ে রাখো, পাশের মানুষটাকে কেমন আছে জিজ্ঞাসা করো। ধন্যবাদ।
4: সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে লিখছেন, আমাদের কাজ, আমাদের আছে সমাজ, তাই আমরা সমাজবদ্ধ এবং সামাজিক। স্বভাবতই একে অপরের সুখে দুঃখে আমাদের পাশে থাকা দরকার। তবে আজকাল আর আগের মতো ততটা সামাজিকতার ছবি চোখে পড়ে না। এখন অনেকেই যে যার সে তার মনোভাব নিয়ে সমাজে বাস করে চলেছে, ফলে সামাজিকতার বন্ধন অনেক শিথিল হয়ে পড়েছে, যা যথেষ্ট উদ্বেগের বিষয়। এরপর আরেকটি মেসেজ পড়ি। হোয়াটসঅ্যাপে লিখেছেন, কে লিখেছেন নামটা আগে পড়ে নিই, সপ্তর্ষি মজুমদার বরানগর ডানলপ থেকে বড় একটি মেসেজ লিখেছেন। বলছেন, আমরা সমাজ পদ্ধজীব, সমাজকে আমাদের অনেক কিছু দেওয়ার আছে, তবু দিন দিন আমরা বেশি অসামাজিক হয়ে যাচ্ছি। আমরা অনেকেই নিজেরা নিজেকে নিয়ে বড় ব্যস্ত থাকি, একই ছাদের নিচে বিভিন্ন ফ্ল্যাটের সীমানায় থেকে আত্মকেন্দ্রিক জীবনযাপন করে চলি। পাশের ফ্ল্যাটের লোকজন কেমন আছেন তার খোঁজ খবরও রাখি না। কুটুম্বিতা, আত্মীয়তা, সরাসরি যোগাযোগের বিষয়গুলো এখন যেন বিলুপ্তির পথে। অসুস্থ আত্মীয়কে দেখতে না গিয়ে ফোনে খবর নিই কেমন আছেন। পথে ঘাটে বাড়ির পাশে কেউ বিপদে পড়লে পাশ কাটিয়ে যাওয়ার ফিকির খুঁজি। কোথাও একটু কম বেশি হলে অশান্তি সৃষ্টি করা আমাদের যেন প্রবৃত্তি হয়ে উঠেছে। কেমন একটা অস্থির উদ্ভ্রান্ত পরিবেশের মধ্য দিয়ে আমরা হেঁটে চলেছি। বাড়িতে অতিথি এলে তার সঙ্গে দাঁড়িয়ে দুটো কথা বলারও সময় যেন আমাদের নেই। আমাদের এহেন অসামাজিক আচরণ মানসিক বিকারের লক্ষণ মনে করি। আমাদের এরূপ অসামাজিক জীবনযাপন আমাদের

0: জন লোক বসে আছে মোবাইল ফোন হাতে, কেউ কারোর সাথে কথা বলছে না, নজর স্ক্রিনের ওপারেতে, কেউ কোনো দিক তাকাই না কো, দুনিয়া উল্টে গেলে মাথা খারাপ তার হয়ে যায়, ফোনটা বাড়িতে ফেলে এলে। শীষ মোহাম্মদ, দিশা ড্রিম হাউস, পাইকপাড়া, নলহাটি, বীরভূম।
1: আমরা আপনাদের মেসেজ পড়ছি, আপনারা মেসেজ লিখতে থাকুন, আমরা এক গান বিরতি নিয়ে আবার আপনাদের পাশে চলে আসব আপনাদের মেসেজ পড়ার জন্য।

0: আমরা আবার ফিরে এলাম। বন্ধুরা আমাদেরকে লিখছেন, এই মুহূর্তে যার কথা বলবো তিনি হচ্ছেন তপন চক্রবর্তী। তপন চক্রবর্তী সিঙ্গুর বাসুবাড়ি থেকে লিখছেন যে আমরা ডিজিটালাইজড হাতের মুঠো ফোনে বিশ্বকে এনেছি, মনুষ্য সমাজে বাস করি কিন্তু কোথায় সামাজিক হলাম, নিত্য নবতর অসামাজিক কার্যকলাপে জড়িয়ে পড়ছি। মানবিক দিকগুলোকে, মানসিক সুকর্মকে বিদায় করে সমাজকে দূষিত করছি, সমাজের অবনমনে আমরাই দায়ী, বিভেদের বেড়াজাল রচনা করে মানুষে মানুষে যোগাযোগ ধ্বংস করছি। তাই বলি আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, বুকের মাঝে বিশ্বলোকের পাবি সারা, আত্মকেন্দ্রিকতার বেড়া ভেঙে আসুন সবাই, বৈচিত্র্যের মধ্যে ঐক্য তুলে ধরি। নমস্কার জানাই শ্রবণ সঙ্গীদের।
1: যাদবেন্দ্র পাণ্ডা কাঁথি জুখিয়া বাজার থেকে লিখছেন, বর্তমান কর্মব্যস্ততার যুগে মানুষ এখন প্রযুক্তির উপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়েছে। দিনে দিনে আমরা ব্যাটারি চালিত রোবটের মতো হয়ে যাচ্ছি, যেখানে মানুষের সাথে সরাসরি যোগাযোগ রাখার প্রবণতা কমে যাচ্ছে। আগেকার মতো সেই আড্ডা বা কোনো সামাজিক অনুষ্ঠানে যোগ দেওয়ার মতো সময় ও মানসিকতা কোনোটাই নেই। কারণ হিসেবে বলি, এক, প্রযুক্তি; দুই, আত্মকেন্দ্রিকতা; তিন, ভয়; চার, অসহিষ্ণুতা। এই চারটি কারণে মানুষকে মানুষের থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে এবং সমাজকে অসামাজিকতার দিকে ঠেলে দিচ্ছে। আপনারা সবাই খুব ভালো, সুস্থ থাকবেন, আপনিও ভালো থাকবেন যাদবেন্দ্রবাবু।
0: নমস্কার জানাই বিশ্বজিৎ দা ও সঞ্জয় দাদা। তা তো বটে, এখন সোশ্যাল মিডিয়াতে সবাই বিশ্বাসী, সেই জন্যেই বোধহয় ভার্চুয়াল যোগাযোগ মাধ্যমের প্রভাব গুরুত্ব বেশি। খেলার মাঠে কজন আসি, ব্যস্ত ফোনে বড্ড বেশি দিন, নিজ কাজে ব্যস্ত সবাই, সঙ্গ ছাড়া হলেও খুশি, হাসি আড্ডা নেই কোলাহল, মানসিক চাপে নেই তো হাসি, স্বার্থপর সব ধান্দা খোঁজে এমন ব্যক্তি অনেক জোটে, সহানুভূতির অভাব দেখি ব্যস্ত থাকে হোয়াটসঅ্যাপ চ্যাটে। এস এন মণ্ডল বাপি কোড়াকুটি সন্দেশখালি থেকে লিখছেন।
1: কিশোর লিখছেন বালি থেকে, এটা বলা যেতেই পারে মানুষ এখন একটু বেশি অসামাজিক হয়ে পড়েছে। আমরা অনেক ক্ষেত্রে দেখেছি খুব ভালো ভালো ছেলে মেয়ে তাদের রীতিমতো মেধা

0: আছে উচ্চশিক্ষিত সব থাকা সত্ত্বেও তারা অসামাজিক কাজে জড়িয়ে পড়েছে, এটা খুব দুঃখের। খুব ভালো ফ্যামিলির ছেলে মেয়ের কথা আমি বলছি, দেখা গেল ওই ফ্যামিলিতে 7 জন সদস্য, বাবা মা ভালো, অন্যান্য ভাই বোনেরা ভালো, শুধু 1 জন খারাপ। হয়তো এটা দেখা গেল তার ফ্যামিলিতে এর আগেও কেউ এরকম অসামাজিক কাজকর্ম করেনি, কিন্তু বুদ্ধি ছিল, মেধা ছিল, সব থাকা সত্ত্বেও কেন এই অসামাজিক সত্তাকে বেছে নিল? মেধা তো ভালো কাজে লাগাতে পারতো, তা না করে খারাপ কাজে লাগাবে, এটা বাড়ির লোকের কাছে খুব দুঃখের। কিছু মানুষ খুব হতাশায় ভুগছে, কারো উপর রাগ জন্মাচ্ছে, জীবনে কিছু পায়নি, কারো সঙ্গে জেলেসি করছে, কিছুতে কিছু হচ্ছে না, তখন এই সব মানুষেরা খুব বড় ধরনের অসামাজিক কাজ করে ফেলে। আমি এরকম ধরনের মানুষ দেখেছি যারা কারো সঙ্গে কোনোদিন সুখ ঝামেলা, যাই হোক, ঝামেলা করে না, বেশি বন্ধু বান্ধব নেই, ফ্যামিলির সঙ্গে ভালো সম্পর্ক, বউ বাচ্চা ছেলে মেয়ে নেই, ছেলে মেয়ে নিয়ে খুব সুন্দর একটা সংসার, সত্যি ভদ্রলোক ভালো, তার পাড়াতেও সুনাম আছে, দেখা গেল সেই রকম মানুষ অনেক সময় খুব বড় ধরনের ভুল কাজ করেছে, কাউকে মার্ডার করে দিল, কেউ বিশ্বাসই করতে পারছে না। এই লোক কাজ করতে পারে, হ্যাঁ করেছে, কেন করেছে সেটা বলতে পারবো না, সেটা বলতে পারবে মনস্তাত্ত্বিক বিধারা। আমাদের অনেক ধৈর্য সহ্য কমে গেছে, বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছি আর তার দায়িত্ব নিতে ভয় পাচ্ছি, কিন্তু এই বাবা মা অনেক কষ্ট করে দায়িত্ব নিয়ে আমাদের বড় করেছিলেন। এখনকার বাচ্চারা তো আরও স্বার্থপর, নিজের ছাড়া কিছুই বোঝে না, সবাইকে নিয়ে থাকতে ভালোবাসে না, এই ধরনের ছেলেমেয়েরা আরও বেশি অসামাজিক।
1: হ্যাঁ, বর্তমান সময়ে প্রযুক্তি ও ব্যস্ততার যুগে মানুষ অজান্তেই আগের চেয়ে অনেক বেশি অসামাজিক, অ্যান্টি সোশ্যাল হয়ে পড়ছে। এই ভার্চুয়াল জগতে আমরা বেশি কানেক্টেড হচ্ছি, বাস্তব জীবন তত একা হয়ে পড়ছি, একসাথে বসে থাকলেও পরিবারের সদস্যরা এখন ব্যস্ত নিজ নিজ মোবাইল স্ক্রিনে। আগে মানুষের চোখের দিকে তাকিয়ে কথা বলার যে উষ্ণতা ছিল, এখন তো ইমোজি বা টেক্সট মেসেজের যান্ত্রিকতায় হারিয়ে যাচ্ছে। ফেসবুকে 1000 বন্ধু থাকলেও বিপদে বা মানসিক প্রয়োজনে পাশে থাকার মতো মানুষ খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ছে। মানুষের সাথে দেখা করার চেয়ে মেসেজ পাওয়া সহজ, তাই আমরা যোগাযোগের গভীরতা কমিয়ে দিচ্ছি। সোশ্যাল মিডিয়া সবাই কী করছে তা দেখার নেশায় নিজের প্রিয়জনদের সাথে সময় কাটানো ভুলে যাচ্ছি, সবার সাথে থেকেও একা এই অনুভূতিটা এখন খুব সাধারণ হয়ে দাঁড়িয়েছে। মুখোমুখি কথা না বলার ফলে ভুল বোঝাবুঝি বাড়ছে, আবেগ কমে যাচ্ছে, তাই দিন দিন আমরা সত্যি অসামাজিক হয়ে যাচ্ছি। আপনারা ভালো থাকবেন, অনেক ধন্যবাদ। রমা রায় ভি রোড দাসনগর হাওড়া থেকে লিখছেন।
0: সৌভিক সরকার হালতুট মাফ করবেন ঢাকুরিয়া থেকে লিখছেন, দিনে দিনে আমরা যেন একটু একটু করে নিজেদের ভিতরেই গুটিয়ে যাচ্ছি। আগে যেখানে প্রতিবেশীর দরজায় কড়া নেড়ে খোঁজ নেওয়া ছিল স্বাভাবিক, এখন সেখানে মোবাইল স্ক্রিনে লাস্ট সিন দেখেই দায় সেরে ফেলি। কথা বলার জায়গা নিয়েছে টাইপ করা মেসেজ, আর চোখে চোখ রেখে হাসার জায়গায় এসেছে ইমোজি। প্রযুক্তি আমাদের জীবনকে সহজ করেছে ঠিকই, কিন্তু সেই সহজতার ভিড়েই কোথাও যেন মানুষের সঙ্গে মানুষের সরাসরি সংযোগটা ফিকে হয়ে যাচ্ছে। ব্যস্ততা আজকের জীবনের বড় অজুহাত, কাজ পড়াশোনা নিজের লক্ষ্য সব মিলিয়ে আমরা এতটাই নিজের জগতে ব্যস্ত হয়ে পড়ছি যে আশেপাশের মানুষগুলোকে সময় দেওয়া হয়ে উঠছে না, একসঙ্গে বসে গল্প করার সময় নেই, পরিবারের সঙ্গে মন খুলে কথা বলার সুযোগও কমে গেছে, ফলে সম্পর্কগুলোও ধীরে ধীরে দূরত্বে ভরে উঠেছে, যদিও বাইরে থেকে সব ঠিকঠাকই দেখায়। তবে পুরো ছবিটা একেবারে নেতিবাচকও নয়, আমরা চাইলে এখনও এই পরিবর্তন থামাতে পারি, একটু সময় বের করে প্রিয়জনদের সঙ্গে কথা বলা, প্রতিবেশীর খোঁজ নেওয়া কিংবা বন্ধুর পাশে দাঁড়ানো, এই ছোট ছোট কাজগুলোই আবার আমাদের সমাজকে কাছাকাছি আনতে পারে। আসলে প্রযুক্তি নয়, আমাদের ব্যবহারটাই ঠিক করে আমরা অসামাজিক হব নাকি আরো বেশি মানবিক হয়ে উঠব।
1: সুমিতা রয় লিখছেন, ঠিক তাই, আমরা বেশি অসামাজিক হয়ে পড়ছি, এটা একদমই ঠিক কথা, কোনো কিছুই আমাদের খেয়াল থাকে না, কখন কি করে বসছি ভাবনা চিন্তা না করেই, যখন তখন আমরা যা খুশি তাই করে বেড়াচ্ছি, যখন পারছি মনে হচ্ছে তাকে ফোনে ইচ্ছে মতো ব্লক করছে, না জেনে বুঝেও এটা ঠিক কি হচ্ছে। কল্যাণ কুমার শান্ডিল্য তিনি লিখছেন, বিষয়ে আসি, অসামাজিক কথাটির স্পষ্টীকরণ প্রয়োজন। সমাজবদ্ধ মানুষ যখন সামাজিক নিয়মকানুন উপেক্ষা করে নিজের স্বার্থে, সেটি এক প্রকার অসামাজিক আচরণ। আবার অসামাজিক গোষ্ঠী বা সমাজের ক্ষতি হয় এমন কাজের সঙ্গে যুক্ত হওয়াকেও অসামাজিক বলা হয়। আবার পশ্চিমের সামাজিকতা আর আমাদের

0: সামাজিক বিন্যাস এক নয়। সাধারণ অর্থে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে যোগাযোগ রাখা, সামাজিক অনুষ্ঠানে যাওয়া, এগুলোকেই সামাজিকতা বলে ধরা হয়। বিজ্ঞান এগিয়েছে, সাক্ষাতে সামাজিকতা রক্ষা করা কমেছে। ভিডিও কনফারেন্স করে যদি একই অনুভূতি পাওয়া যায়, তবে কে যায় সামাজিকতা রক্ষা করতে? তাই মানবিকতা কমে যাচ্ছে যান্ত্রিকতার চাপে, কীরকম যেন যন্ত্র ভূতে লেখাচ্ছে। এই লেখাটা লিখছি ঠিকই, কিন্তু বিষয় সেই মুহূর্তে বলে দিচ্ছি, তুমি কিন্তু কিছু সামাজিক কাজ করতে বসে অসামাজিক হয়ে পড়ছো। তাই বেশি কমের তফাৎ না, বলতে পারি আমরা কম বেশি সবাই অসামাজিক। যদি ছুটির দিনে বা সন্ধ্যেবেলা তুমি আমি সামাজিক হওয়ার চেষ্টা করি, ক্ষতি কী? ধন্যবাদ জানাই আপনাদের, মুখোমুখি না হয়েও সামাজিকতা রক্ষা করলাম লেখা শব্দে।
1: হোয়াটসঅ্যাপে লিখছেন তপন কুমার সেন কসবা থেকে, সত্যিই তাই, আমার বর্তমান বয়স 75, স্বাভাবিকভাবেই একটা বিশাল তফাত দেখতে পাচ্ছি, এটার জন্য আমরাই বড়রা দায়ী। আমাদের স্নেহের ছেলেমেয়েদের ঠিকঠাক সামাজিক শিক্ষা দিতে পারছি না, শুধুই অন্যের দোষ দেখছি, প্রতিবেশীদের আত্মীয়ের প্রতি সংবেদনশীল হওয়ার শিক্ষা দিচ্ছি না, দামি জামাকাপড় দামি স্কুলে পড়ার উপর আমরাই স্টেটাস থাকে, অন্য কারো দুঃখর সাথী শেয়ার করার অন্য কারো দুঃখর সাথী শেয়ার করার শিক্ষা দিচ্ছি কি? কজন এখন স্কাউট মণিমেলা বা সব পেয়েছি আসরের সঙ্গে যুক্ত হই, এমন একদিন আসবে মানুষ মানসিক রোগী হবে, তাই এই সময় সতর্ক হয়ে মেলামেশা সমাজ কল্যাণ কাজ করার সুযোগ করে দিন। তপন কুমার সেন লিখলেন হালতুবাজার কসবা থেকে। আমরা আবার একটা এক গান বিরতি নেব, আবার চলে আসব আপনাদের লেখা পড়ার জন্য আপনার কথায়।

0: যারা আমাদেরকে লিখছেন, অনেকে হোয়াটসঅ্যাপ করেছেন, অনেকে আবার আমাদের ফেসবুকের যে পোস্টার আছে তার নিচে গিয়ে লিখছেন। কাজী আবু জাফর তিনি লিখছেন, মোটেও না, অসামাজিক কেন হব, এই আসরে নতুন যুক্ত হয়েছি, অনেক অচেনা বন্ধু জুটেছে, তাদের নাম জানতাম না কোনোদিন, বনের পাখি বন্য প্রাণী এরা কেউ অসামাজিক না, শুধু আমাদের নিয়ে যত ভাবনা তা হবে কেন, সারাদিন বন ফল খুঁজে বেড়ায় পাখির দল, শিয়াল খাদ্যের সন্ধানে বেরিয়ে পড়ে, সন্তানদের নিয়ে তরমুজ খেতে হাজির হয়, বলে ক্ষেত এখন আমাদের, যত খুশি খাও কিন্তু নষ্ট করো না, আকাশে একফালি চাঁদ, ওদের আনন্দের সীমা নেই, মাঝে মাঝে গান ধরে সবাই মিলে, এটা তাদের জীবনযাপন, একে অসামাজিকতা বলবো কিভাবে, সকালবেলা ফেরিওয়ালাদের ডাকে ঘুম ভেঙে যায়, মাছ মাংস দুধ ডিম মূলো বেগুন কুমড়ো সিম হাঁটবে সবাই, লাগবে কিকার কানটা ঝালাপালা, এভাবেই শুরু হয় সকাল, ছোট ছেলেমেয়েরা গল্প করতে করতে স্কুলে যায়, আমার গেটের সামনে শিউলি ফুলগুলো দেখে থমকে দাঁড়ায়, এক মুঠো কুড়িয়ে নিয়ে আবার শুরু হয় পথ চলা, বড়রা বাড়ির শাকসবজি নিয়ে বাজারে ছোটে বিক্রির উদ্দেশ্যে, আসছে 25শে বৈশাখ, প্রতিশহরে বসবে মিলন মেলা, 3 দিন ধরে হবে রবীন্দ্র উৎসব, বেশ আছি, তাহলে সমস্যা কোথায়? সমস্যা একটা আছে, আপনাদের অসামাজিক শব্দটার প্রথম অক্ষরটা একটু শ্রুতিকটু লাগছে, এই আর কি। কাজী আবু জাফর আত্রাই বাংলাদেশ থেকে লিখেছেন।
1: বিজ্ঞান উন্নত হয়েছে, প্রযুক্তিরও উন্নতি হয়েছে, সর্বোপরি মানুষের মননের পরিবর্তন হয়েছে, আর এই থেকেই মুখোমুখি কথা বন্ধ হয়েছে অনেকটা, সামনাসামনি কথা না হওয়ার বাস্তব সম্পর্কগুলো দূরে সরে যাচ্ছে, শুধু সোশ্যাল মিডিয়ায় যে কারণ, শুধু সোশ্যাল মিডিয়াই যে কারণ তা নয়, জীবন আজ বড় ব্যস্ততাময়, আর তাই সামাজিক দায়িত্ব থেকে মনোযোগ কমছে সবার। আবার প্রযুক্তিগত উন্নতির জন্য অনেক নতুন সম্পর্ক গড়ে উঠছে, মতামত প্রকাশের স্বাধীনতাও বাড়ছে, যেমন আপনাদের দেওয়া প্রতিদিনের বিষয়ে নিজের কথা আপনাদের মুখে শুনতে পাচ্ছি, এটাও তো একটা পাওয়া, তাই এটা বলবো পুরোপুরি অসামাজিক হচ্ছি না, সামাজিকতার ধরনটা বদলেছে। সুচেতা লিখলেন পশ্চিম বর্ধমান থেকে।
0: দিন দিন আমরা প্রযুক্তির উপর নির্ভরশীল হয়ে পড়ছি, ফলে সরাসরি যোগাযোগ কমে যাচ্ছে, আগে যেখানে মানুষ আড্ডা দিত।

0: এখন সেখানে সবাই মোবাইল নিয়ে ব্যস্ত। পরিবারের সদস্যরা একসাথে থেকেও আলাদা আলাদা জগতে ডুবে থাকে। বন্ধুত্বগুলো অনেক ভার্চুয়াল হয়ে গেছে, বাস্তব অনুভূতি কমে যাচ্ছে। মানুষ এখন সহজে মনের কথা শেয়ার করতে চায় না, একাকিত্ব বাড়ছে। সমাজের প্রতি দায়িত্ব বোধ আগের তুলনায় কিছুটা কমে যাচ্ছে। অন্যের সুখ দুঃখে পাশে দাঁড়ানোর মানসিকতা কম দেখা যায়। তবে সব কিছু নেতিবাচক নয়, সচেতন হলে আমরা ভারসাম্য রাখতে পারি। প্রযুক্তি ব্যবহার করেও সামাজিক সম্পর্ক শক্ত রাখা সম্ভব। তাই সামাজিক হওয়ার বদলে আমাদের উচিত মানসিক সম্পর্কে গুরুত্ব দেওয়া। শুভেচ্ছান্তে এম এস এম জাবেদ আলী, চাপড়াইল বাজার, কালীগঞ্জ, ঝিনাইদহ, বাংলাদেশ।
1: বিশ্বজিৎ কর বোড়াল থেকে ছড়ায় লিখেছেন, সত্যি তাই, শ্রেষ্ঠ জীব আজ বহুলাংশে লাগাম ছাড়া, ক্ষমতায় মদমত্ত হয়ে যাচ্ছে দিশেহারা। এ কেমন বহিঃপ্রকাশ সামাজিকতার অন্তরায়, মানবিক মূল্যবোধের অভাবে কত মানুষ অসহায়। পরস্পরি কাতরতার বাতাবরণে প্রতিহিংসার দাবানল, ক্ষমতার চরম অপব্যবহারে চারিদিক সীমাহীন বিশৃঙ্খল। ভ্রাতৃঘাতী লড়াইয়ে আজ নিরীহ মানুষ অসহায়, বিচারের বাণে নীরবে নিভৃতে কেঁদে ফেরে নিরুপায়। আইন হচ্ছে ভুলুণ্ঠিত বেহিসেবী স্বেচ্ছাচারিতায়, এমনতর অসামাজিকতায় শান্তির ঠিকানা হারায়। বা লিখলেন ভালো, কিন্তু আমাদের আজকের বিষয়ের সঙ্গে খুব একটা গেল তা বলতে পারছি না। সীমা দাস দমদম ক্যান্টনমেন্ট থেকে লিখেছেন, প্রযুক্তির উৎকর্ষতা এবং জীবনযাত্রার পরিবর্তনের কারণে মানুষ আগের চেয়ে অনেক বেশি আত্মকেন্দ্রিক বা অসামাজিক হয়ে পড়েছে। সোশ্যাল মিডিয়া এবং ভার্চুয়াল জগতের প্রতি অতিরিক্ত আসক্তি মানুষকে বাস্তবের সামাজিক সম্পর্কগুলো থেকে দূরে সরিয়ে দিচ্ছে। মানুষ এখন মানুষের সাথে সরাসরি কথা বলার চেয়ে ফোনে কথা বলা বা টেক্সট করা বেশি পছন্দ করছে। পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সহানুভূতির অভাব মানুষের মধ্যে অসামাজিকতা ও অমানবিকতা বাড়িয়ে তুলছে। সামগ্রিকভাবে বলা যায়, প্রযুক্তি আমাদের সংযুক্ত করলেও অনেক ক্ষেত্রে সামনাসামনি যোগাযোগের অভাবে আমরা একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছি। খুব ভালো লিখলেন ছোট্ট করে। আর দেখি আমাদের ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে কেউ কিছু লিখেছেন কি না। হোয়াটসঅ্যাপে এই মুহূর্তে কোনো মেসেজ নেই, ফেসবুকে কি কোনো মেসেজ আছে আর বিশ্বজিৎ?
0: না, এই মুহূর্তে ফেসবুকে আর কোনো মেসেজ নেই আমাদের কাছে।
1: মেসেজ, হ্যাঁ মেসেজ এমনি এসেছে হোয়াটসঅ্যাপে, না হলে এমনি মেসেজ এসেছে। শান্তনু ঘোষ বাউরিয়া থেকে শান্তনু ঘোষ লিখেছেন, একসময় আমাদের বিকেলগুলো কাটতো খেলার মাঠে, আজ আমরা সবাই এক অদৃশ্য খাঁচায় বন্দি। আমাদের হাতে দামি স্মার্টফোন আছে, কিন্তু মনের কথা শোনার মতো পাশে কেউ নেই। এটা ঠিক বলছেন, তবে আমাদের আজকের বিষয়টার সঙ্গে খুব একটা গেল না শান্তনুবাবু। বাউরিয়া থেকে শান্তনু ঘোষের মেসেজ পড়লাম। তারপরে তারপরে কে লিখেছেন, কুন্তল ভট্টাচার্য লিখেছেন যাদবপুর থেকে, আমরা অসামাজিক হচ্ছি না, আমরা ডিজিটালি সোশ্যাল হচ্ছে, কিন্তু আসল মানুষের স্পর্শ, চোখের ভাষা, একসাথে চা খাওয়ার গরমটা, এগুলো কোনো অ্যাপ দিতে পারে না। সহজ কথায়, ডিজিটাল বন্ধু বাড়ছে, আসল বন্ধু কমছে, ব্যালেন্সটাই আসল। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকেও কুন্তল। আমরা আরেকটি গান শোনার অবসর নেব,
0: বন্ধুদের কথা বললে আর বন্ধুত্বের গান।

0: সঞ্জয় আর বিশ্বজিৎ রয়েছি আপনার কথা নিয়ে 100.1 FM গোল্ডে। আপনারা লিখছেন যে দিন দিন আমরা বেশি অসামাজিক হয়ে যাচ্ছি। এই মুহূর্তে আমাদের লিখেছেন শিপ্রা কারার, তিনি বলছেন সত্যি আমরা অসামাজিক হয়ে যাচ্ছি। খুব দরকার না হলে কেউ কারোর সাথে কথা বলি না, রাস্তায় কারোর সাথে দেখা হলে ওই হ্যাঁ হ্যালো কিংবা একটু হাসি ঘান নাড়া। আবার অনেকটা অনেক সময় দেখি না দেখার চেষ্টা, মনে হচ্ছে আমরা সবই বোবা হয়ে গেছি। এ তো গেল বাহিরের মানুষরা, যদি বাড়ির ভিতর দেখি সেখানেও গল্প হাসি এসব কোথায়। ওল্ড মানে আগের যারা আছে তারা তো একাকি। আমি অনেক টাইম দেখি যে প্রতিবেশীদের নামও অনেকে জানে না, খোঁজ করলে কেউ বলতে পারে না। আমরা বেশিরভাগ সবই একলা থাকাতেই মনে হয় ভালোবাসছি। আমি ইচ্ছে করলেও কারোর সাথে মিশতে ভয় হয়, এটা আমরা বুঝতে পারি। এভাবে যারা লিখবেন না, একটু ওই ইংরেজি বাংলা মিশিয়ে লেখাটা মুশকিল। আপনি বাংলা লিখতে লিখতে ইংলিশ লিখছেন, ইংলিশ লিখতে লিখতে বাংলা লিখছেন, সুতরাং যে কোনো একটা মাধ্যমে লিখলে আমাদের বুঝতে সুবিধা হয়, কারণ আপনি রোমানে SMS-এর ভাষায় লিখছেন, বাংলা বা ইংরাজিতে নয়। তবু আপনাকে ধন্যবাদ শিপ্রা কারার।
1: রাজকুমার সাউ পুরুলিয়া থেকে লিখেছেন আমাদের ফেসবুকে, সমাজের কথা কি আর বলবো, আমি নিজের কথাই বলি। প্রযুক্তির ব্যবহারে বিশেষ

গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড, 100.1 FM গোল্ড।

0: নানা কথা নানা কাজ জানাবেন স্পেশালিস্টরা। শুনছেন সঙ্গে স্পেশালিস্ট 100.1 FM গোল্ডে। সঙ্গে স্পেশালিস্ট, সঙ্গে স্পেশালিস্ট 100.1 FM গোল্ডে।
1: 100.1 FM গোল্ডের সঙ্গে স্পেশালিস্ট নিয়ে বিশ্বজিৎ আর সঞ্জয় রয়েছে। আর আমাদের সঙ্গে এমন একজন মানুষ রয়েছেন যার কাছ থেকে আমরা চিনব, জানব এই শহরটাকে। ইতিহাসের পাতা ধরে পিছিয়ে যাব, কখনো 300 বছর, কখনো 500 বছর, আবার যাতায়াতের মাঝে এই কলকাতা শহর তৈরি হওয়া তার কথাও শুনব। কারণ তিনি এসেছেন যে পরিবার থেকে, সেই পরিবার এই শহরের সম্পদ, এই শহরের ইতিহাসের সাক্ষী। বলা যায় শহরের ইতিহাসকে হাত ধরে নিয়ে এসেছেন আমাদের কাছে।
2: ঠিকই ধরেছেন। ইতিমধ্যে আমাদের ফেসবুক পোস্টেও আপনারা দেখে নিয়েছেন যে আজ আমাদের স্টুডিওতে অতিথি কে। আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন দেবর্ষী রায়চৌধুরী, যিনি সাবর্ণ রায়চৌধুরী পরিবার পরিষদের সম্পাদক। এসো পুরুষ মানুষটিকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি।
3: নমস্কার
2: বন্ধুরা, আপনারা তো আমাদের সঙ্গে থাকছেন, খুব স্বাভাবিকভাবে কলকাতার ইতিহাস নিয়ে যখন কথা হবে তখন আপনাদের অনেক প্রশ্ন থাকবে এবং যাবতীয় প্রশ্ন উজাড় করে দেবেন 9903 05 999 2 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ বা মেসেজ করে। আর একই সঙ্গে আপনারা সাইমালটেনিয়াসলি 100.1 FM গোল্ড এবং আকাশবাণী কলকাতা এই দুটো ফেসবুক পেজে লাইভ দেখছেন, সেখানেও এসে ইনবক্সে কমেন্ট করতে পারেন। আপনাদের সমস্ত প্রশ্ন নিয়ে আমরা দেবর্ষীবাবুর কাছে হাজির হয়ে যাব। দেবর্ষীবাবুর সঙ্গে আমাদের এই অনুষ্ঠান নিয়ে আগে গল্প হয়েছে, মুগ্ধ হয়ে শুনছিলাম তার কথা, সেই মুগ্ধতা এবার আপনাদের মধ্যেও ছড়িয়ে যাবে। আপনারা রেডি তো? আমরা কিন্তু রেডি। বিশ্বজিৎ সঞ্জয় স্টুডিও এন্ডে রয়েছি, দেবর্ষীবাবুর সঙ্গে কথা শুরু হচ্ছে আমাদের। একদম প্রথমে চলে যায় দেবর্ষীবাবু, যে এই শহর এবং বিশ্বজিৎ একদম শুরুতে যে কথাটা বলল, আপনাদের পরিবার সাবর্ণ রায়চৌধুরী পরিবার, কাকে আগে রাখব? সাবর্ণ রায়চৌধুরী পরিবার এসে এখানে এলেন, তারপরে এই শহরটা মানে পত্তন হলো বা শহর গড়ে উঠল, না শহর গড়ে উঠল এবং সাবর্ণ রায়চৌধুরী পরিবারের মানুষজন এলেন?
3: কলকাতার ইতিহাস ঠিক কত পুরনো এটাতে যদি আমরা একবার সেই গভীর অ্যাবিসে আমরা যদি ঢুকি, তাহলে পৌঁছে যাব সেই রামায়ণের সময়, এই অঙ্গবঙ্গ কলিঙ্গ। সেই বঙ্গদেশে সেই সময় বলা হচ্ছে রামায়ণেতে যে দশরথের অধীনেতে রয়েছে বঙ্গ। তারপরেতে আমরা আরও কিছুদিন বাদে আমরা মহাভারতে আমরা দেখছি, সেখানে আরও বিস্তারিতভাবে সেখানে দেখানো হচ্ছে যে এই বঙ্গদেশ প্রচণ্ড একটা বিশাল একটা জনপদ, সেখানে মানে কিংডম, এবং সেখানেতে প্রচুর ঐশ্বর্য রয়েছে। এবং সেখানে আমরা তিনজন রাজার নাম মহাভারতে উল্লেখ করা হচ্ছে, যেমন হচ্ছে ভগদত্ত, সমুদ্রসেনা, চন্দ্রসেনা। এবং এই যে কুরুক্ষেত্রের যুদ্ধ হচ্ছে, সেই কুরুক্ষেত্রের যুদ্ধের 12তম দিনে বঙ্গসেনা হাজারে হাজারে হাতি এবং এই চন্দ্রসেনা, সমুদ্রসেনা, তারা লিড করছে সেই দিনের যুদ্ধটা। এবং কার সঙ্গে লড়ছে? ভীম এবং ঘটোৎকচের সঙ্গে। সারা দিন তুমুল লড়াই হলো, তুমুল লড়াই হলো, শেষে গিয়ে তারা পরাজিত হচ্ছে ঘটোৎকচ এবং

0: ভীমের কাছে। অর্থাৎ মহাভারতের যে বিবরণ আমরা পাচ্ছি সেখান থেকে বোঝা যাচ্ছে যে সেই সময় ভারতবর্ষের যে মহাজনপদগুলো ছিল, যেটা লেটার ভেদিক পিরিয়ডেতে শুরু হয়, সেই সময় মহাভারতের মূল রচনা শুরু হচ্ছে, তো সেই সময় বঙ্গভূমি বা বঙ্গদেশ ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ একটা রাজ্য। অত যদি ভালো একটা শ্রেষ্ঠ ঐশ্বর্যশালী রাজ্য না হতো তাহলে ওইভাবে যুদ্ধেতে পার্টিসিপেট করা সম্ভব হতো না। তাহলে অর্থাৎ এই বঙ্গভূমি, সেই পুরো বঙ্গভূমিকে দেখা যাচ্ছে রামায়ণ মহাভারত থেকে উল্লেখ পাওয়া যাচ্ছে। তারপর আমরা কোথায় পাচ্ছি? আমরা পাচ্ছি হচ্ছে কালিদাসের রঘুবংশমে, আমরা পাচ্ছি পরবর্তী সময়ে দান্দিনীর দশকুমার চরিত্রম, লক্ষণ সেনাধাইন পাবানা দূতম। এগুলো হচ্ছে ভারতীয় যে লিটারারি রিসোর্সগুলো আছে সেইগুলোতে। টলেমি গ্রিক দার্শনিক, ম্যাথামেটিশিয়ান, উনি তো ভারতবর্ষে কোনোদিন আসেনি, উনি আর বই হচ্ছে জিওগ্রাফিয়া। সেই জিওগ্রাফিয়াতে গঙ্গে বলে একটা পোর্টকে উনি নির্ধারণ করেছেন, দেখাচ্ছেন যেখানেতে রোমান এম্পায়ার থেকে শয়ে শয়ে জাহাজ সেখানেতে আসছে, মুসলিম সব সামগ্রী নিচ্ছে, এবং কারণ এই রোমান মহিলারা এই সিল্কের মসলিনের খুব চাহিদা ছিল এবং খুব ভালোবাসতেন সেটা, সেগুলো পড়তে। এবং সেখানেতে দেখা যাচ্ছে যে এই যে গঙ্গে পোর্ট বলে যেটাকে দেখানো হচ্ছে, উনি সেটা ওনার বইতে একটা ম্যাপ করেও দেখাচ্ছেন, সেইটাকে পরাশর দাশগুপ্ত চন্দ্রকেতুগড় বলে নির্ধারণ করছেন, কলকাতার পাশেই চন্দ্রকেতুগড়। তাহলে সেইখানেতে আজ থেকে 2000 বছর আগে শয়ে শয়ে রোমান এম্পায়ার, বোথ ওয়েস্টার্ন এবং ইস্টার্ন রোমান এম্পায়ার থেকে এবং সাউথ ইস্ট এশিয়া থেকে জাহাজ আসছে, সেখানেতে ব্যবসা বাণিজ্য চলছে। এইরকম একটা প্রসপারাস বর্ধিষ্ণু জনপদ বা কিংডম বঙ্গ ছিল আজ থেকে 2000 বছর আগেই। তো সেখানেতে যে আমরা যদি অন্য যে কোনো আমরা যে আমাদের মহাজনপদগুলো দেখি, সেখানে আমরা দেখব যে সেইখানে
1: বঙ্গের কথা আমরা বুঝলাম যে বঙ্গের অস্তিত্ব পাওয়া যাচ্ছে, অনেক আগে থেকে আমরা বঙ্গের অস্তিত্ব পাচ্ছি, কিন্তু সরাসরি কলকাতার প্রসঙ্গ যখন আসছে, কলকাতা হচ্ছে 300 বছরের পুরনো ইতিহাস অনেক আগে বলা হতো যে কলকাতা 300 বছরের পুরনো, কিন্তু সাবর্ণ রায়চৌধুরীরা তার থেকেও পুরনো। কোথা থেকে এলেন, সেই পথটা কি?
0: সেটাই বলতে যাচ্ছি, যেটা এই যে ধরুন আমাদের আপনার সবাইকারই অনেকগুলো করে নাম থাকে, ডাক নাম থাকে, পিসি ডাকে এক নামে, ঠাকুমা ডাকে, দিদা ডাকে এক নামে। তো সেই সময় এই যে কলকাতা এবং তার আশেপাশের যে জনপদ, সেই জনপদের নাম হয়তো পটাশপুর ছিল, পুরন্ধরপুর ছিল, এরকম নাম ছিল, কলকাতা নামটা সেই সময় ছিল না। কিন্তু এই অঞ্চলের যে আরবানাইজেশন এবং এটাকে ওই আমাদের পাবানা দূতামেতে বলা হচ্ছে সিটি অফ প্যালেসেস, সেই সময় ঠিক যেভাবে হিউয়েনসাং আমাদের পাটালিপুত্র ডেসক্রিপশন দিয়েছে, ঠিক সেইভাবে এই পাবানা দূতামে আমরা এই অঞ্চলে ঠিক কলকাতা এবং তার আশেপাশের অঞ্চলের একটা বিবরণ আমরা পাচ্ছি। নাম অন্য যে কোনো নামে থাকতেই পারে, কিন্তু জিওগ্রাফিক্যাল এরিয়াটা এক। এখানেতে আমি যেটা মনে করি যে ইতিহাসকে সব সময় লজিক্যাল বিচার করতে হবে, এটা হতে পারে এটা হতে পারে না, সম্ভাবনাটা কত, হয়েছেই বলা যায় না কিন্তু সম্ভাবনাটা কত। তাহলে সেই জায়গায় আজকে আমরা কলকাতা বলছি, একসময় ব্রিটিশরা ক্যালকাটা করেছে, আমরা আবার কলকাতাতে ফিরে নিয়ে গেছি। তাহলে নামে কিছু এসে যায় না, আমাদেরও বিভিন্ন নামে কিছু এসে যায় না, মানুষটা আমি। তাহলে এই 2000 বছর ধরে এই এলাকাটা কলকাতা এবং তার পাশে আশপাশ এলাকাটা, এটা একটা আরবান সিভিলাইজেশন যেখানে সারা বিশ্বের সঙ্গে ব্যবসা বাণিজ্য চলছে, এটা আমরা দেখতে পাচ্ছি।
2: এটা আপনি বলছেন ইতিহাসের, এটা ধরলে অ্যানোডোমিনি যখন শুরু হচ্ছে, এডি যখন শুরু হচ্ছে, সেই
0: তারও আগে থেকে আছে,
2: তারও আগে থেকে চলছে, বিফোর ক্রাইস্ট বিসি থেকে শুরু করে অ্যানোডোমিনি, এই জাংচারে আমরা পাচ্ছি যে একটা আরবান কগ্লোমারেশন এখানে ছিল।
0: এটা এটা লিটারারি রিসোর্স। এবার আসি আর্কিওলজিক্যাল, চন্দ্রকেতুগড়, দমদমের ক্লাইভ হাউস যেটা আমাদের এক সময়তে কাছারি বাড়ি ছিল, এবং বেথুন কলেজে, তিনটে জায়গায় এএসআই খনন কার্য করলো এবং সেখান থেকে সাতটা স্তর পাওয়া গেল, লাস্ট স্তর থেকে তিনটে কঙ্কাল।

0: পাওয়া গেল এবং অসংখ্য সিলস পাওয়া গেল, যেগুলো ট্রেডিং সিলস, এবং সেইগুলো সব দেখাচ্ছে ডেটস ব্যাক টু সুঙ্গা পিরিয়ড। প্রথম যেটা ওল্ডেস্ট পাওয়া যাচ্ছে, অর্থাৎ পুষ্যামিত্র সুঙ্গা, যিনি অশোকের নাতি বৃহদ্রথকে হত্যা করে প্রথম ব্রাহ্মণ ডাইনাস্টি করেছিলেন, তো সেই পিরিয়ড। পরবর্তী সময়ে কুষাণ, গুপ্তা, পর এমনকি কালীঘাটের মন্দিরের পাশে গুপ্তা কয়েন্স পাওয়া গেছে। তাহলে এই পিরিয়ডগুলো কখন? জাস্ট এডি হচ্ছে সেই সময়, 5-6 সেঞ্চুরিজ এই সময় পাওয়া যাচ্ছে। তাহলে এই কলকাতা এবং আশেপাশে দেখা যাচ্ছে, আমি যে এটাতে আসতে চাইছি, যেটা এই যে কলকাতা কথাটা বলে না, এই জিওগ্রাফিক্যাল ল্যান্ডে যেখানে আজকে এই আকাশবাণী ভবন, সেই ভবনের আশেপাশে কী ছিল সেই সময়, সেইটা দেখতে হবে আমাকে, নাম যাই থাকুক না কেন। এই করতে করতে এবার সাবর্ণ রায়চৌধুরী পরিবারের যে প্রশ্নটা আপনি তুললেন, এবার আমাদের পরিবারের যদি কথা বলতে হয় তাহলে দেখা যাচ্ছে যে এই দক্ষিণবঙ্গের একজন সামন্ত রাজা, তিনি হচ্ছেন আদিসুর। আদিসুর কিন্তু একটা পোস্ট, বিভিন্ন পিরিয়ডেতে বিভিন্ন সেঞ্চুরিতে বিভিন্ন আদিসুরের কথা পাওয়া যাচ্ছে। সম্ভবত 10th সেঞ্চুরির যিনি আদিসুর, তার নাম হয়তো ছিল জয়ন্ত, একটা সোর্স থেকে পেলাম আমি, ঠিক কি ভুল আমি জানি না। তো তিনি দেখলেন যে সেই সময় এখানে যারা হিন্দু বা ব্রাহ্মণরা ছিলেন, তারা সেইভাবে রিচুয়ালস, রীতিনীতি সেইভাবে তারা ফলো করতে পারছে না, তখন দক্ষিণীরা এসেছিলেন, তখন ছিলেন। তো তিনি ঠিক করলেন, তিনি তার শ্বশুর মশাই কনৌজের রাজা, তাকে অনুরোধ করলেন যে আপনি 5 জন শ্রেষ্ঠ ব্রাহ্মণ এবং 5 জন শ্রেষ্ঠ ক্ষত্রিয়কে বঙ্গদেশে পাঠান, আমি একটা পুত্রষ্টি যজ্ঞ করব। এবং ওনার মাথায় ছিল আমি ওনাদের অনুরোধ করব, ওনারা যদি বঙ্গদেশে, মানে আমার এ থেকে যান এখানেতে, তাহলে রিভাইভ করব আমি এখানেতে ব্রাহ্মণিজম, হিন্দুইজমকে আমি রিভাইভ করব। সেই সময় বুদ্ধিজম ওয়াজ অন আ ফ্লারিশ, এটা ওনার মাথায় ছিল, বঙ্গদেশেতে বুদ্ধিজম খুব এগোচ্ছিল, মানুষজন তাকে গ্রহণ করছে করছে। তো তিনি সেখান থেকে আবার একটা বৈদিক সেই রীতিনীতিতে চেষ্টা করতে শুরু করলেন। তো কনৌজের ওনার শ্বশুরমশাই 5 জন সেই সময়ের ভারতবর্ষের শ্রেষ্ঠ ব্রাহ্মণ এবং 5 জন ক্ষত্রিয়কে বঙ্গদেশে পাঠাচ্ছেন, সময়টা কবে? 980। কাকে কাকে পাঠাচ্ছেন? শ্রী বেদগর্ব দ্বিবেদী, শ্রী হর্ষ পণ্ডিত, শ্রী দক্ষ ত্রিবেদী বা তিওয়ারি, ভট্টনারায়ণ চতুর্বেদী এবং ছন্দ মিশ্র, তাদের সঙ্গে আসছেন 5 জন ক্ষত্রিয়, শ্রী কালিদাস, শ্রী বিরাট, শ্রী দশরথ, শ্রী মকরন্দ এবং শ্রী পুরুষোত্তম। এই 10 জন বঙ্গদেশে এলেন এবং তারা ওই পুত্রষ্টি যজ্ঞ করলেন, এ করলেন। এবং এই যে 5 জন ব্রাহ্মণ, তার মধ্যে যিনি বেদগর্ভ দ্বিবেদী, তিনি সেই সময় সোমনাথ মন্দিরের প্রধান পুরোহিত বা সেবায়েত। তো এনারা এলেন, ওই যজ্ঞ হলো, এ হলো। এবার
1: যিনি সোমনাথ মন্দির রক্ষা করতে গিয়ে শহীদ হয়েছিলেন
0: 1026 সুলতান মাহমুদের সঙ্গে যুদ্ধে উনি শহীদ হন, তো তিনি ছিলেন সাবর্ণ গোত্রীয়। এই দ্বিবেদী যারা বা দুবে, সারা ভারতবর্ষে তারা হচ্ছে সাবর্ণ গোত্রীয়। তো এবার এই আদিসুর ওনাদের বললেন যে আমার খুব ইচ্ছে যদি আপনারা বঙ্গদেশে থেকে যান খুব ভালো হয়। ওনারা বললেন আমরা তো ওখানে কাজ ছেড়ে, তোমায় ডেকেছ, তোমার শ্বশুরমশাই পাঠিয়েছেন, আমরা কয়েকদিনের জন্য এসেছি, আমরা এখানে থাকতে পারবো না। বলছে তাহলে কি করা যায়? আচ্ছা ঠিক আছে, আমি আমাদের, তখন তো এক একজনের অনেকজন করে পুত্র সন্তান থাকতো, এ থাকতো, তো এরা সবাই তাদের ছেলেদের বই করে বলল যে তোমরা কি কেউ বঙ্গদেশে থাকবে? তো রাজা তাদের জমি টমি দেবে, সব দেবে, এই বলেছে। ওরা তো অনেকে বললো যে ঠিক আছে, খুব ভালো কথা, আমরা কয়েকজন থেকে যাই। তো এইরকম দেখা যাচ্ছে 10 জনের বংশধররাই বা পুত্ররা বঙ্গদেশে থেকে যাওয়ার মনস্থির করলেন এবং আদিসুর তাদের বিভিন্ন জায়গাতে বিভিন্ন গ্রাম দিলেন, এ দিলেন। এবং এই যে 10 জনের পরিবার, এরাই হচ্ছে কিন্তু আজকে রারভূমিতে, আজকে যত আমাদের এই বন্দ্যোপাধ্যায়, মুখোপাধ্যায়, ঘোষ, গুহ, মিত্র, দত্ত, এই 10 জনেরই বংশধর কিন্তু আমরা সবাই, এবং সাবর্ণ গোত্রীয়, বেদগর্বের সাবর্ণ গোত্রীয়, সেই গোত্রই আজকে আমি

0: উনি যদি এক হন, আমি হচ্ছি ৩৫তম পুরুষ, তাহলে ৯৮০ খ্রিস্টাব্দ থেকে সাবর্ণ পরিবারের জন্ম হচ্ছে বা বঙ্গদেশে থাকছে। এবার কি হচ্ছে, গঙ্গেয় উপত্যকার গাঙ্গুর গ্রামেতে এই বেদগর্ব যিনি ছেলে হল তাকে জায়গা জমি দেওয়া হলো। তো এরা সবাই উপাধ্যায় শ্রেণীর, তাহলে গাঙ্গুর গ্রামের বা গাঙ্গেয় উপত্যকার এই উপাধ্যায়রা হয়ে গেল গঙ্গোপাধ্যায়। তাহলে দ্বিবেদী থেকে হয়ে গেল গঙ্গোপাধ্যায়, তো আমরা গঙ্গোপাধ্যায় সাবর্ণ গোত্রীয়। এরপর আস্তে আস্তে আমি যদি চলে যাই ১৮তম পুরুষ, উনি এক, আমি প্রত্যেকেই তখন যারা ছিলেন, মানে শুধু আমাদের পরিবার নয়।
1: আমরা আরেকটু স্পেসিফিক আলোচনাতে যাব, সেটা হচ্ছে যে মানুষের তো প্রচুর উৎসাহ আপনাদের নিয়ে এবং অনেক কিছু জানার রয়েছে, অনেকে প্রশ্নও করছেন আমাদের কাছে, প্রশ্ন পাঠাচ্ছেন। যে প্রশ্নটা, যে অনেকে এই কালিকাতা, কালীক্ষেত্র, তারপরে কিলকিলা, এদের এই যে সাবর্ণ পরিবারের সঙ্গে কলকাতার নামের উৎসের কোনো গল্প আছে কি? সেই গল্পটা সবচেয়ে পরিচিত কোনটা?
0: ১৪৯৫ সালে প্রথম বিপ্রদাস পিবলায়ের মনসামঙ্গলতে কলিকাতা কথাটা আমরা পাচ্ছি। সেটা এবার কোথা থেকে এলো, পৃথিবীর যে কোনো শহরই হতে পারে, আমাদের কলকাতা হতে পারে, আমাদের, আমি যেখানে থাকি বরিশা, প্রতিটারই তিন চার রকম থিওরি থাকে। তো কোনটা থেকে এক্স্যাক্টলি সেই নামটা এসেছে এইটা বলা খুব কঠিন। আমরা যার জন্য সবসময় যতগুলো থিওরি আছে আমরা সবকটা থিওরি নিয়ে আমরা আলোচনা করি, বলি। তো পার্টিকুলার যে কালীক্ষেত্র থেকেই কলিকাতা হয়েছে বা অন্য নাম থেকে কলিকাতা হয়েছে, কালীচুন কলিচুনের বেছির ব্যবসা ছিল তার থেকে হয়েছে, এরকম অনেকগুলো থিওরি বিভিন্ন স্কলাররা দিয়েছেন এবং সবকটাই কিন্তু যুক্তিযোগ্য। এই সবকটা থেকে কোনো একটা সময় এই কলিকাতা নামটার উৎপত্তি হচ্ছে, পার্টিকুলার কোথা থেকে হয়েছে সেইটা বলা সম্ভব নয় কোনোদিন।
1: সাবর্ণ পরিবারের প্রথম পুরুষ যিনি কলকাতার জমিদারি পত্তন করেন কে, মানে কোন সময় থেকে জমিদারি শুরু হয়?
0: তিনি হচ্ছেন লক্ষ্মীকান্ত গঙ্গোপাধ্যায়, ১৬০৮ খ্রিস্টাব্দে জাহাঙ্গীরের কাছ থেকে দক্ষিণবঙ্গের আটখানা পরগনার নিষ্কর জায়গির উনি গুরুদক্ষিণা হিসেবে পাচ্ছেন। তো উনি আমাদের ২২তম পুরুষ, সময়টা হচ্ছে ১৬০৮, যার নামে লক্ষ্মীকান্তপুর, এবং উনি রায় ও চৌধুরী উপাধি পাচ্ছেন। তো ওনার মজুমদার আগে থেকেই ছিল, তো ওনার নাম হচ্ছে, বা যে নামটা আমিও ক্যারি করছি, পুরো নাম যদি হয়, জমিদারি নাম যদি হয়, রায় লক্ষ্মীকান্ত গঙ্গোপাধ্যায় মজুমদার চৌধুরী, তেমনি আমার নাম রায় দেবর্ষী গঙ্গোপাধ্যায় মজুমদার চৌধুরী। তো সেইটাই আমরা ক্যারি করছি, বা ওনার বংশধররা আমরা সবাই ক্যারি করছি। আমরা শর্টে এখন শুধু রায়চৌধুরীটাই ইউজ করি, শুধু রায়চৌধুরী। আমাদের অনেকে ভট্টাচার্যটা ইউজ করে, অনেকে শুধু গাঙ্গুলিও ইউজ করে, অনেকে শুধু রায়চৌধুরীর মধ্যে রায় ইউজ করেছেন, যেমন প্রণব রায়, উইজার্ড অফ বেঙ্গলি লিরিক্স, বাংলা গানের জাদুকর যিনি, তিনি আমার দাদু, আমার পরিবারের মানুষ, তিনি শুধু রায়টা ইউজ করেছেন। অতুল কৃষ্ণ রায়, উনি রায়টা ইউজ করেছেন শুধু। তো এইভাবে, কারণ এগুলো উপাধি, উপাধি আমি পুরোটা ইউজ করতে পারি, হাফও ইউজ করতে পারি, কিন্তু মূল হচ্ছে গঙ্গোপাধ্যায়।
2: আপনারা বাংলায় এলেন, বাংলায় জমি পেলেন, তা প্রথম কোথায় আপনারা থাকলেন, সেটা কি এই কলকাতা বা এই যে জিওগ্রাফিক্যাল এরিয়া,
0: ওই যে গাঙ্গুর গ্রাম বললাম, গাঙ্গে উপত্যকার গাঙ্গুর গ্রাম, তারপর আসছি আমাটি, তারপর আসছে এই, শুধু আমরা নই, বাকি পরিবারগুলো সবাই আসছে হালিশহর, যার জন্য হালিশহরকে কালচারাল ক্যাপিটাল বলা হয়। মানে বাংলার একটা অন্যতম সেরা জায়গা হচ্ছে এই হালিশহর, যেখানে দেখবেন যত বনেদি পরিবার আছে, যত পুরনো পরিবার আছে, সবাইকার কিন্তু কোনো না কোনো পুরুষ হালিশহর থেকে আসছেন। তো এই জায়গাটায় যে ভাটপাড়া, হালিশহর, কাঞ্চনপল্লী, মানে কাঁচড়াপাড়া যেটা, তো এই জায়গাটা কিন্তু এই সময় থেকেই ডেভেলপ হতে শুরু করে এবং প্রায় প্রতিটা বনেদি পরিবারেরই টিকি বাঁধা কিন্তু ওই জায়গাটার মধ্যে। সেখান থেকে এবার তারপর বাংলার বিভিন্ন স্থানেতে আসছে। এবার আমরা এই যে ১৬০৮ সালে জায়গির পেলাম, সেই জায়গিরটা লক্ষ্মীকান্ত পেলেন কোথায়? কালীঘাট মন্দিরের বা কালীক্ষেত্র। তখন আজকের যে কালীঘাট মন্দির আমি দেখছি, আমরা দেখছি, সেইটা কিন্তু নয়। তখন কালীক্ষেত্র বা কালীঘাটের যে, যেখানেতে ওই আমাদের আত্মা।

0: রাম ঠাকুর এবং ব্রহ্মানন্দ গিরি যে শিলাখণ্ডটা নিয়ে এসেছিলেন আসাম থেকে, সেইটা কোথায় ছিল না? আশুতোষ কলেজের পেছন দিকে একটি পর্ণকুটিরে। জায়গাটা পুরোটা কালীক্ষেত্র এবং কালীকুণ্ড রয়েছে, যেখানে আজকে বর্তমান স্থানে রয়েছে। তো সেইখানেতেই এই লক্ষ্মীকান্তের পিতা জিয়া গঙ্গোপাধ্যায় এবং মা পদ্মাবতী দেবী 1569 সালে হালিশহর থেকে এখানে আসছেন এবং পুত্র সন্তান নেই। মা কালীর কাছে তপস্যা করলেন। মা কালী 1570 সালে জানুয়ারি মাসের 12 বা 14 তারিখে মা কালী ওই কালীকুণ্ডে ব্রহ্মমূর্তে ওনাকে দেখা দিলেন পদ্মাবতীকে এবং বললেন, এইখানে একটা বড় ব্যাপার, কালীক্ষেত্রকে শক্তিপীঠ হিসেবে আমাদের বিভিন্ন স্ক্রিপচার্সে দেখানো হয়েছে, কিন্তু সতীর যে দেহা অংশ সেটা কিন্তু তখন আবিষ্কার হয়নি। এই যে ডিভাইন ওরাকেলটা হচ্ছে 1570 সালের 12 বা 14 জানুয়ারি পদ্মাবতী দেবীকে মা কালী দর্শন দিলেন, উনি বলছেন তোর গর্ভে আমার পুত্র আসবে, আর তুই যে জায়গায় স্নান করছিস ওখানেতেই নিমজ্জিত আছে আমার দেহা অংশ। এই একটা ডিভাইন ওরাকেল হলো। এবার এটা তো শুনে উনি বিহ্বল হয়ে গেলেন। উনি সঙ্গে সঙ্গে ওনার স্বামী জিয়া গঙ্গোপাধ্যায় এবং গুরুদেব আত্মারাম ঠাকুরকে উনি এই কথাটা বললেন। আত্মারাম ঠাকুর জলের মধ্যে ঝাঁপ দিলেন এবং সত্যি একটি প্রস্তর খণ্ড তুলে নিয়ে এলেন, যেটাকে বিশ্বাস করা হয় মা কালীর ডান পায়ের 3টে আঙুল। এবার ওটাকে ওই শিলাখণ্ডের সামনে একটা পট্টবস্ত্রে প্রতিষ্ঠা করা হলো স্নান যাত্রার দিন 1570 সালে। যে পট্টবস্ত্রতে ওতে ওটা প্রতিষ্ঠা করা হয়েছিল সেই 1570 সালে, সেটা কিন্তু আমাদের সাবর্ণ সংগ্রহশালায় রয়েছে এবং আমরা মানুষকে সেটা দেখাই, সতীখণ্ডের প্রথম যে বস্ত্র। এবার ওই জিয়া গঙ্গোপাধ্যায়ের একটি থলি ছিল, সেই থলির মধ্যে একটি মূর্তি ছিল, যেটা হচ্ছে মা ভুবনেশ্বরীর মূর্তি। তো সেই মূর্তিটা হচ্ছে পঞ্চানন গঙ্গোপাধ্যায়, যিনি আমাদের 19তম পুরুষ কামদেব ব্রহ্মচারীর দাদুর, যিনি হচ্ছেন এই পঞ্চানন গঙ্গোপাধ্যায় হচ্ছেন হুমায়ুনের বেস্ট ফ্রেন্ড এবং ওয়ার স্ট্র্যাটেজিস্ট, এবং উনি ওনাকে শক্তি খান উপাধি দেন, যার জন্য ওনার আরেক নাম হয় পাঁচু শক্তি খান এবং হালিশহরের জায়গির দেন। উনি হালিশহর সমাজটা ওনার হাতে তৈরি। তো ওনার প্রতিষ্ঠিত এই যে ভুবনেশ্বরীর মূর্তি, এই মূর্তিটা আত্মারাম ঠাকুর দেখলেন, দেখে একদম চমকে গেলেন। আরে এই মূর্তি তো আমি স্বপ্নে বারবার দেখেছি। উনি তৎক্ষণাৎ বললেন ওই শিলাখণ্ডকে এই মূর্তির রূপ দাও। ব্রহ্মানন্দ গিরিকে বললেন, ব্রহ্মানন্দ গিরি এবং দুজনে উনি মিলে আজকে যে কালী ঠাকুরের যে রূপটা আমরা কালীঘাট মন্দিরে দেখতে পাই সেইটা তৈরি হলো ওই 1570 সালে। এবং ওই বছরই কোজাগরী লক্ষ্মী পুজোর দিন পদ্মাবতী জন্ম দিলেন একটি পুত্র সন্তানের, যার নাম হলো লক্ষ্মীকান্ত, যিনি ওই 1608 সালে হবেন কলকাতার প্রথম জাগীরদার।
1: এই যে আপনি কালী মন্দিরের কথা বলছিলেন, কিন্তু আমরা জানি আত্মহত্যা নিবারণী কালী মন্দির যেটা রয়েছে, যেখানে কলকাতার প্রথম সাবেকি মন্দিরগুলোর একটা, যেখানে প্রথম সাবেকি মন্দির তৈরি হয়েছিল, আপনাদের এই পরিবারের সঙ্গে কালী মন্দিরের কি কোনো ইতিহাস আছে?
0: অবশ্যই। 1608 সালে যখন আমরা জায়গির পেলাম তখন কালীক্ষেত্র আমাদের জায়গিরের মধ্যে তার অংশ। লক্ষ্মীকান্ত প্রথম যেটা করলেন, তিনি 595 বিঘে জমি, অর্থাৎ পুরো ভবানীপুর, আশুতোষ কলেজ, চিত্তরঞ্জন হসপিটাল, হরিশ মুখার্জি রোড, হরিশ চ্যাটার্জি স্ট্রিট, এভরিথিং মা কালীর দেবত্বর সম্পত্তি। আজকে সেটা 18 কাঠা এসে দাঁড়িয়েছে। 1830 সাল পর্যন্ত বর্তমান যে কালী মন্দির দেখছি সেই কালী মন্দির তৈরি করছেন 1799 সালে শুরু হচ্ছে কাজ। কে করছেন? সন্তোষ রায়চৌধুরী শুরু করছেন, কিন্তু উনি মারা যাচ্ছেন তারপর ওনার নাতি রাজীব লোচন রায়চৌধুরী ওটা শেষ করছেন 1809 সালে। তাহলে আজকে যে মন্দির আমরা দেখছি এটা 1809 সালের মন্দির। 1830 সাল পর্যন্ত কালীকান্ত রায়চৌধুরী বরিশা থেকে প্রত্যেক দিন সকালবেলায় ঘোড়ার গাড়ি করে গিয়ে মন্দির খুলতেন, সারাদিন পুজো অর্চনা হতো, রাতে মন্দির বন্ধ করে আসতেন। 1830 সালে উনি মারা গেলেন, এরপরেতে যাতায়াতটা একটু কমতে লাগলো, অত উনি ডেডিকেটেড ছিলেন, এরপরেতে হয়তো সপ্তাহে একবার যাচ্ছে, দু সপ্তাহে একবার যাচ্ছে, এই হতে হতে পরবর্তী যে সেবায়েত যারা ওখানেতে হালদার

0: পরিবার, ওনারা চক্রবর্তী, মন্দিরের হাল ধরতে দেওয়া হয়েছিল বলে হালদার। তো সেই পরিবারই দেখাশুনো করতে থাকে আজ পর্যন্ত, সেটাই এখন তো সুপ্রিম কোর্টের টেম্পল কমিটিতে হিসেবে চলছে জিনিসটা। তো এইভাবে কালী মন্দির 1830 সাল পর্যন্ত চাবিটা আমার বাড়িতে থাকতো,
1: ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময় তখন।
0: হ্যাঁ,
1: আচ্ছা,
2: এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন কলকাতায় জমি লিজ নেয়, সেটা 1698, তখন জমিদার কে ছিলেন এবং সাবর্ণ পরিবারের কোন সদস্য, মানে কোন সদস্য সেই চুক্তিতে সই করে?
0: এইটা একটা মজার গল্প আছে, এবং ওই দলিলটা আমরা তো 1996 সালে জন মেজরকে দিয়ে আমরা ব্রিটিশ লাইব্রেরি থেকে আনাই, তারপরই কলকাতার জন্মদিন মামলায় আমরা যাই। তো সেই দলিলটা আমার বাড়িতে রয়েছে, সবাই দেখতে পান গিয়ে, মানে দলিলের কপি, আসল দলিল তো দেবে না। জোপচান্ন মারা যাচ্ছে 10 জানুয়ারি 1693 সাল, তারপর তার বড় মেয়ে মারিয়ার হাজব্যান্ড হচ্ছে চার্লস আয়ার, তিনি আমাদের জমিদার বা জায়গিরদার বিদ্যাধর রায়চৌধুরীকে এসে বলছেন যে আমরা এখানেতে ট্রেডিং পোস্ট করতে চাই। অলরেডি সেখানেতে 3টে ইউরোপীয় বণিক জাতি বসবাস করছে, ব্যবসা করছে, আর্মেনিয়ানস, পর্তুগিজ, ডাচ। সেই সময় এটা তো 1698 সাল বলছি, আমি 1620 সালের কথা বলছি, 1620 সালে কলকাতা এবং তার আশেপাশে 1000 ইউরোপীয় বসবাস করছে। তাই ওই যে গল্পটা আমাদের ছোটোবেলা থেকে মাথার মধ্যে ঢোকানো হয়েছিল না, 400 বছর আগে বাঘ ভাল্লুক ঘুরে বেড়াতো, মার্শি ল্যান্ড ছিল, হঠাৎ ইংরেজরা এলো, শহর তৈরি করে দিল, অল আর বোগাস। 1630 সালে তাহলে রেজা বিবির কবরটা আর্মেনিয়ান চার্চে কোথা থেকে এলো? রেজা বিবির হাজব্যান্ডকে সুকিয়া, যার নামে সুকিয়া স্ট্রিট, তারা ব্যবসা বাণিজ্য করছে, এখানে থাকছে। প্রথম ইউরোপীয়র কবর কলকাতার মাটিতে হচ্ছে রেজা বিবি 1630 সাল, তখনও জোপচান্নক জন্মায়নি, উনি জন্মাচ্ছেন 1632 সালে। তারপর তো 1698 সালে জোপচান্নক মারা যাওয়ার পরের গল্পে আমরা রয়েছি এখন।
2: মানে তাহলে কি জোপচান্নক কলকাতার প্রতিষ্ঠাতা? জোপচান্নক
0: সাথে কলকাতার কোনো সম্পর্কই নেই, কলকাতার কোনো সম্পর্কই নেই। উনি 28 মাস যে এখানে এসেছিলেন, মৃত্যু পরোয়ানা জারি হয়েছিল কবে? 24 আগস্ট 1690, সেই দিনটাকে কলকাতার জন্মদিন বলে একটা প্রচার হয়ে গেছিল। তিনি এসে আমাদের ভাড়াটে হিসেবে 28 মাস ছিলেন ওই সুতালুটার হুগলি নদীর পাড়ে একটা কুটিরে, ওর বাইরে বেরোনোর অধিকার তাকে দেওয়া হয়নি। তো সে হয়ে গেল কলকাতার প্রতিষ্ঠাতা। মানে এইরকম আজগুবি সব মিথস আমাদের ছোটোবেলা থেকে শেখানো হয়েছে, আপনিও পড়েছেন, আমিও পড়েছি, সবাই পড়েই বড় হয়েছে। আলটিমেটলি সেখান থেকেই আমাদের যে সত্য ইতিহাসটা প্রতিষ্ঠা করতে হবে সেইটার জেদ তৈরি হয়।
2: তাহলে প্রতিষ্ঠাতা কে?
0: একটা শহরের কি কোনো প্রতিষ্ঠাতা হতে পারে? আপনি বলতে পারবেন নিউ ইয়র্কের প্রতিষ্ঠাতা কে, লন্ডনের প্রতিষ্ঠাতা কে? আছে কি কেউ? নেই তো। আছে কোন শহরের? আলেকজান্ড্রিয়ার। আছে কোন শহরের? সেন্ট পিটার্সবার্গ। সেগুলো ডিক্রিট শহর, রাজা বললেন একটা ফাঁকা মাঠে আমাদের ময়দানে ব্রিগেড প্যারেড, আমি ওখানে একটা শহর তৈরি করব। তারপর সেখানে শহর তৈরি হয়েছে, যে জায়গাটা 2500 বছর পুরনো ইতিহাস মহাভারত রামায়ণ থেকে রয়েছে, সেটাকে আবার প্রতিষ্ঠা কে করবে? গ্র্যাজুয়াল ডেভেলপমেন্ট হয়, বরং 2500 বছর আগে এটা অনেক বড় শহরে ছিল, মধ্যিখানে সেটা নষ্ট হয়ে যায়, আবার সেটাকে এই 14-15 সেঞ্চুরি থেকে আবার সেটাকে রিভাইভ হয়। এবং সেখানেতে এই যে আমি কেন বলছি, 1608 সালে যখন আমরা জায়গির পেলাম, আমি তো বলতেই পারি লক্ষ্মীকান্ত কলকাতার প্রতিষ্ঠাতা। লক্ষ্মীকান্ত প্রথম পাকা রাস্তা, প্রথম দোতলা বাড়ি, আজকে যেটা রাইটার্স বিল্ডিং, তো সেটা তো তার আগে যে ওখানে দোতলা বাড়ি ছিল সেটা লক্ষ্মীকান্তের তৈরি করা। শ্যামরায়ের মন্দির, দুর্গাপুজো হচ্ছে 1610 সাল থেকে, সব কিছু তো লক্ষ্মীকান্তের হাতে তৈরি। দুখানা ক্যাশ ক্রপ, জুট এবং কটন, সেখানে তো উৎপাদন হচ্ছে। 3টে ইউরোপীয় বণিক জাতি ব্যবসা করছে গোবিন্দপুর এবং সুতালুটা পোর্ট থেকে, ইন্টারন্যাশনাল ট্রেডিং হাব সেখানে। তো সেখানে কি করে সেটা মার্শি ল্যান্ড হবে আর সেখানে বাঘ ভাল্লুক ঘুরে বেড়াবে কী করে? এইসব গল্প গুজবগুলো আমাদের মধ্যে ঢোকানো হয়েছিল। তো এই 1698 সালে বিদ্যাধর রায়চৌধুরীর কাছে এসে ইস্ট ইন্ডিয়া কোম্পানির তরফে বললো ওরা ব্যবসা করছে, আমাদেরও এখানে ফ্যাক্টরি তৈরি করতে দেওয়া হোক।
1: গল্প এখান থেকে আমরা শুরু করব, তার কারণ আমাদের রেডিও যারা শুনছিলেন এতক্ষণ 10টা থেকে 10:10 এই 10 মিনিট আপনারা শুনতে পারবেন না, কিন্তু আমাদের ফেসবুক লাইভটা চলছে 100.1 FM গোল্ড এবং আকাশবাণী কলকাতা দুটি ফেসবুক পেজে সাইমালটেনিয়াসলি।
2: আমাদের অনুষ্ঠান চলবে, কারণ অনেকে আছেন যারা আমাদের অনুষ্ঠান দেখছেন শুনছেন একই সঙ্গে। আমরা যে ইতিহাসের কথাই ছিলাম এবং যেখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রসঙ্গ আসলো, আপনি বলছিলেন যে বিষয়টা, এরপরে অবশ্য ফোর্ট উইলিয়াম তৈরি করার গল্পটাও শুনব।
1: আমরা ওই গল্পটা শোনার অবকাশ, অর্থাৎ যেখানে আমাদের বন্ধুরা ডিলিঙ্কড হয়ে যাবে।
3: আকাশবাণী খবর পড়ছে চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, অসম, কেরল এবং পুদুচেরিতে সরকার গঠনের তোড়জোড় চলছে। পশ্চিমবঙ্গে নতুন সরকার শপথ নেবে আগামী 9 মে। অসমে আজ পদত্যাগপত্র জমা দিয়েছেন মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। ভারত ও ভিয়েতনামের মধ্যে ডিজিটাল প্রযুক্তিসহ একাধিক ক্ষেত্রে সমঝোতাপত্র মৌ স্বাক্ষরিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভিয়েতনাম ভারতের অ্যাক্ট ইস্ট পলিসির মূল স্তম্ভ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন এক বিশেষ চুক্তির মাধ্যমে ইরানের সঙ্গে বর্তমান যুদ্ধ পরিস্থিতির অবসান ঘটতে পারে। সারা দেশে এলপিজি সরবরাহ স্বাভাবিক রয়েছে বলে সরকার ফের জানিয়েছে। উজবেকিস্তানের তাশখন্দে এশিয়ান বক্সিং অনূর্ধ্ব 15 ও অনূর্ধ্ব 17 চ্যাম্পিয়নশিপে ভারতের তরুণ বক্সাররা মোট 27টি পদক নিশ্চিত করেছে। হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ সন্ধ্যায় আইপিএলের ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ পাঞ্জাব কিংসের সামনে জয়ের জন্য 236 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। আসছি বিস্তারিত খবরে। আগামী 9 মে ব্রিগেডের ঐতিহাসিক প্যারেড গ্রাউন্ডে পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজিত হবে। রাজ্য বিজেপি সভাপতি সৌমিক ভট্টাচার্য আজ সাংবাদিকদের জানিয়েছেন যে ওইদিন সকাল 10টা থেকে এই বর্ণাঢ্য অনুষ্ঠান শুরু হবে। দলীয় সূত্রে খবর, এই অনুষ্ঠানে যোগ দিতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা। শ্রী ভট্টাচার্য আজ বিকেলে নবান্নে যান। তিনি সেখানে মুখ্যসচিব সহ রাজ্য প্রশাসনের শীর্ষকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন। সাংবাদিকদের কাছে তিনি সকলকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আবেদন জানান।
4: বিজেপির তৃণমূলীকরণ হবে না। আমাদের দুজন কর্মী এর মধ্যে শহীদ হয়েছে, জিতেছি আমরা। আজকে যদি এই ফলটা উল্টো হতো এতক্ষণে আমাদের 200 কর্মী খুন হয়ে যেত। তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব, তাদের আভ্যন্তরীণ রসায়নের কারণে তারা রাতারাতি কিছু তৃণমূলের ফ্ল্যাগ নিয়ে মাথায় গেরুয়া আবির লাগিয়ে দিয়ে তারা তৃণমূলের অফিস দখল করছেন, তালা লাগাচ্ছেন। যারা এই কাজে বিন্দুমাত্র ইনভলভ থাকবেন, মিউনিসিপ্যালিটি দখল, পঞ্চায়েত অফিস দখল, এগুলো এখানে চলবে না। তাকে দলের বাইরে যেতে হবে, তাকে বার করে দেবো পার্টি থেকে।
3: এদিকে রাজ্য নির্বাচনী ফলাফল ঘোষণার পর নতুন সরকার গঠন ও শপথ গ্রহণকে কেন্দ্র করে প্রশাসনিক প্রস্তুতি এখন তুঙ্গে। দলীয় সূত্র খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই উপলক্ষে কলকাতায় আসছেন। তিনি নবনির্বাচিত বিজেপি বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন। এরপরই বিজেপি পরিষদীয় দলের নেতার নাম ঘোষণা হতে পারে। এদিকে সরকার গঠনের সাংবিধানিক প্রক্রিয়াও দ্রুতগতিতে এগোচ্ছে। পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল নির্বাচন কমিশনের প্রতিনিধিদের নিয়ে আজই রাজ্যপালের সঙ্গে দেখা করেন। তারা রাজ্যের 293টি বিধানসভা কেন্দ্রের গেজেট বিজ্ঞপ্তি রাজ্যপালের কাছে জমা দেবেন। অন্যদিকে বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অবস্থানকে কেন্দ্র করে জটিলতা সৃষ্টি হয়েছে। রাজনৈতিক প্রথা অনুযায়ী নির্বাচনে পরাজিত হওয়ার পর মুখ্যমন্ত্রী রাজভবনে গিয়ে পদত্যাগপত্র জমা দেন। তবে গতকাল তিনি স্পষ্ট জানিয়েছেন যে তিনি পদত্যাগ করবেন না। নির্বাচন কমিশন তৃণমূল কংগ্রেসকে জোর করে হারিয়েছে বলে তিনি গুরুতর অভিযোগ তুলেছেন। পশ্চিমবঙ্গে বিজেপির পরিষদীয় দলের নেতা নির্বাচনে রাজ্যে আসছেন দলের বরিষ্ঠ নেতা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সন্ধ্যায় তাঁর কলকাতায় পৌঁছানোর কথা। এরপর শ্রী শাহর উপস্থিতিতে দলের সাংগঠনিক বৈঠকে পরিষদীয় দলের নেতা নির্বাচন করা হবে। উল্লেখ্য, গতকাল শ্রী শাহকে রাজ্যে পরিষদীয় দলের নেতা নির্বাচনের জন্য পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত করা হয়। ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝিকে সহ পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত করা হয়েছে। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আজ ইস্তফা দিয়েছেন। রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্যের হাতে পদত্যাগপত্র তুলে দেন তিনি। পরে সাংবাদিকদের তিনি বলেন, নতুন সরকার দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত তাঁকে তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের অনুরোধ করেছেন রাজ্যপাল। কেরলে কংগ্রেস পরিষদীয় দল বৃহস্পতিবার সকালে বৈঠকে বসবে বলে কেপিসিসি সভাপতি সানি জোসেফ জানিয়েছেন। একই সঙ্গে ইউডিএফ এর অন্যান্য সহযোগী দলগুলির সঙ্গেও মন্ত্রিত্ব বণ্টন নিয়ে আলোচনা হবে। আলোচনা শেষে ইউডিএফ পরিষদীয় দল বৈঠক করবে। নির্বাচিত নেতা পরে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে সরকার গঠনের দাবি জানাবে। চেন্নাইয়ের রাজভবনে রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকরের সঙ্গে আজ সাক্ষাৎ করেছেন তামিল গভেট্রি কাজাগম অর্থাৎ ত্রিভিকে প্রধান সি জোসেফ বিজয়। বিধানসভা নির্বাচনে 108 আসনে জয়লাভ করার পর আজ দলের প্রবীণ নেতা কে এ সেঙ্গেত্তাইয়ান, এন আনন্দ এবং আদব অর্জুনা সহ অন্যান্য প্রতিনিধিদের নিয়ে তিনি সরকার গঠনের দাবি পেশ করেন। উল্লেখ্য, বিজয় দুটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হওয়ায় নিয়ম অনুযায়ী তাঁকে একটি আসন থেকে ইস্তফা দিতে হবে। এরই মধ্যে রাজ্যের সমীকরণ দ্রুত বদলাতে শুরু করেছে। আজ সকালেই কংগ্রেস নেতা গিরিশ

0: শুভঙ্কর বিজয়ের সঙ্গে দেখা করে পাঁচজন কংগ্রেস বিধায়কের সমর্থনের চিঠি তার হাতে তুলে দিয়েছেন। বিহারে মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর নেতৃত্বাধীন রাজ্য মন্ত্রিসভা সম্প্রসারণ হবে আগামীকাল। বিহার প্রদেশ বিজেপি সভাপতি সঞ্জয় সারাউগি জানিয়েছেন যে আগামীকাল পাটনার ঐতিহাসিক গান্ধী ময়দানে এই শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজিত হবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী এবং এনডিএর শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। দুপুর 12:10 থেকে এই শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হওয়ার কথা রয়েছে। সূত্রের খবর, বিজেপি থেকে প্রায় 15 জন এবং জেডিইউ থেকে 14 জন বিধায়ক মন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন। ভারতের নির্বাচন কমিশনের অত্যাধুনিক তথ্য প্রযুক্তি প্ল্যাটফর্ম ইসিআই নেট 2026 বিধানসভা এবং উপনির্বাচনে বাস্তব সময়ে নজরদারির স্বচ্ছতা বৃদ্ধির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কমিশন আজ এক বিবৃতিতে জানিয়েছে যে এই অ্যাপটির ব্যবহার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এখনও পর্যন্ত এই অ্যাপটি 10 কোটিরও বেশি বার ডাউনলোড করা হয়েছে। কমিশনের পরিসংখ্যান অনুযায়ী অ্যাপটিতে মোট 98.3 কোটিরও বেশি ভিজিট রেকর্ড করা হয়েছে। চলতি মাসের 4 তারিখে ভোট গণনার দিন প্রতি মিনিটে গড়ে 3 কোটি হিট রেকর্ড করা হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভারত ও ভিয়েতনাম আজ ডিজিটাল প্রযুক্তি, বিরল খনিজ পদার্থ, চিকিৎসা সরঞ্জাম নিয়ন্ত্রণ, রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রের হিসাব নিকাশ, ডিজিটাল পেমেন্ট সিস্টেম এবং সংস্কৃতি ও পর্যটনের ক্ষেত্রে একাধিক সমঝোতাপত্র স্বাক্ষর করেছে। আজ বিকেলে নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ভিয়েতনামের প্রেসিডেন্ট তো লামের মধ্যে বৈঠকের পর এই চুক্তি স্বাক্ষরিত হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভিয়েতনামের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর এক মাসের মধ্যে রাষ্ট্রপতি তো লামের প্রথম ভারত সফর প্রমাণ করেছে তিনি ভারত ভিয়েতনাম সম্পর্ককে কতটা অগ্রাধিকার দেন।
1: কালচার কানেক্টিভিটি আর ক্যাপাসিটি বিল্ডিং কে সাথ সাথ সিকিউরিটি সাস্টেনেবিলিটি আর সাপ্লাই চেইন রেজিলিয়েন্স হর ক্ষেত্র মে হামারা সহযোগ নয়ে স্তর পর পৌঁছেগা। ভারত আর ভিয়েতনাম কা বাইলেটারাল ট্রেড পিছলে এক দশক মে ডবল হোকর 16 বিলিয়ন ডলার তক পৌঁছ চুকা হ্যায়। 2030 তক ইসে 25 বিলিয়ন ডলার তক পৌঁছানে কে লিয়ে হামনে আজ কই মহত্বপূর্ণ নির্ণয় লিয়ে হ্যায়।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভিয়েতনামে সফররত প্রেসিডেন্ট তো লামের মধ্যে এক উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দুই দেশের সরকার প্রধানদের এই বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ এবং প্রযুক্তিগত অংশীদারিত্বকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে একগুচ্ছ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বৈঠক শেষে বিদেশ মন্ত্রকের সচিব পি কুমারন সংবাদ মাধ্যমকে জানান যে দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্কের সমস্ত দিক খতিয়ে দেখার পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। তিনি জানান, উভয় দেশ একে অপরের বাজারে কৃষিজাত পণ্য সহ বিভিন্ন পণ্যের প্রবেশাধিকার সহজতর করতে সম্মত হয়েছে। এছাড়াও ব্যবসা বাণিজ্য সহজ করতে এবং মান যাচাইয়ের শংসাপত্র প্রদানের ক্ষেত্রে একটি অনুকূল নিয়ন্ত্রিত পরিবেশ তৈরি করার বিষয়েও একমত হয়েছেন দুই নেতা।
2: Prime Minister Modi and President To Lam acknowledge the growing threats of terrorism, transnational crime, money laundering and online scams. President To Lam conveyed Vietnam's support on the issue of terrorism and counter-terror cooperation and Prime Minister thanked Vietnam for their strong support on the Pahalgam attack. There was convergence of views on several regional and global issues of interest to both sides, particularly in the Indo-Pacific and the importance of closer cooperation to promote peace, stability and prosperity in the region and
0: সরকার জানিয়েছে সারা দেশে এলপিজি সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং দেশে এর ঘাটতির কোনো খবর নেই। নতুন দিল্লিতে আন্তমন্ত্রক সাংবাদিক সম্মেলনে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা বলেন, পশ্চিম এশিয়া সংকটের মধ্যে সরকার রান্নার গ্যাসের 100% এবং বাণিজ্যিক সিলিন্ডারের 70% পর্যন্ত সরবরাহ নিশ্চিত করার জন্য সব রকম প্রচেষ্টা চালাচ্ছে। তিনি আরও জানান, এলপিজি সিলিন্ডারের প্রায় 95% সরবরাহ ওটিপির মাধ্যমে করা হচ্ছে। যুগ্ম সচিব জানান, প্রায় 6,31,000 নতুন পিএনজি সংযোগ দেওয়া হয়েছে। অতিরিক্ত 2.67 লক্ষ সংযোগের জন্য পরিকাঠামো তৈরি করা হয়েছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে ইরানের সাথে বর্তমান যুদ্ধ পরিস্থিতি এবং পারস্য উপসাগরীয় অঞ্চলের অবরোধের অবসান এক বিশেষ চুক্তির মাধ্যমে ঘটতে পারে। তবে তিনি হুঁশিয়ারি দিয়েছেন, ইরান এই চুক্তিতে রাজি না হলে মার্কিন সেনা অভিযান আরও তীব্র করা হবে। এক সোশ্যাল মিডিয়া পোস্টে ট্রাম্প বলেন, ইরান ইতোমধ্যেই সম্মত হওয়া শর্তগুলি মেনে নিলে অপারেশন এপিক ফিউরি বন্ধ করা হবে। তিনি আরও যোগ করেন যে মার্কিন অবরোধ তুলে নেওয়া হলে হরমুজ প্রণালী ইরান সহ বিশ্বের সকল দেশের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। তবে ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন যে এই চুক্তিতে পৌঁছতে ব্যর্থ হলে মার্কিন বিমান হামলা পুনরায় শুরু হবে। উজবেকিস্তানের তাশখন্দে এশিয়ান বক্সিং অনূর্ধ্ব 15 ও অনূর্ধ্ব 17 চ্যাম্পিয়নশিপে ভারতের তরুণ বক্সাররা মোট 27টি পদক নিশ্চিত করেছে। অনূর্ধ্ব 15 মেয়েদের দল আজ অসাধারণ পারফরম্যান্সে 15টির মধ্যে 14টি পদক অর্জন করেছে। পাশাপাশি অনূর্ধ্ব 15 ছেলেদের দলের দুরন্ত পারফরম্যান্স 15টির মধ্যে 13টি পদক নিশ্চিত করেছে।

আইপিএল ক্রিকেটে আজ হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সানরাইজার্স হায়দ্রাবাদ পাঞ্জাব কিংসের সামনে জয়ের জন্য 236 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। জবাবে ব্যাট করতে নেমে পাঞ্জাব 8 ওভার 2 বলে 4 উইকেট খুইয়ে 72 রান করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, অসম, কেরল ও পুদুচেরিতে সরকার গঠনের তোড়জোড় চলছে। পশ্চিমবঙ্গে নতুন সরকার শপথ নেবে আগামী 9 মে। অসমে আজ পদত্যাগপত্র

0: হবে যে 20 মিনিটে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: আরো 1,000 মানুষ ব্যবসা বাণিজ্য সবকিছু হচ্ছে।
2: আমরা আবার ফিরে এসেছি, এর মধ্যে যারা আমাদের রেডিও শুনছিলেন তারা আবার আমাদের সঙ্গে যোগ দিয়েছেন।
3: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. নানা কথা নানা কাজ জানাবেন স্পেশালিস্টরা, শুনছেন সঙ্গে স্পেশালিস্ট 100.1 FM Gold, সঙ্গে স্পেশালিস্ট, সঙ্গে স্পেশালিস্ট 100.1 FM Gold.
2: সঙ্গে স্পেশালিস্ট আর আজকে স্টুডিওতে আমাদের সঙ্গে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন শ্রাবণ রায়চৌধুরী পরিবার পরিষদের সম্পাদক দেবর্ষী রায়চৌধুরী। গত আধ ঘন্টা ধরে, মানে 40 মিনিট ধরে আমাদের মুগ্ধ করে রেখেছেন। প্রশ্ন আমরা মাঝে মাঝে করছি বটে, আপনারা তো এখনও কেউ প্রশ্নই করছেন না, বিভিন্ন জন ফেসবুকে কমেন্ট করছেন, আপনাদের মুগ্ধতার কথাগুলো আপনারা জানাচ্ছেন, যেমন আমরাও মুগ্ধ হয়ে রয়েছি ওনার কথনে এবং যেভাবে ইতিহাসের চর্চাটা উনি করে আসছেন। যেখানে আপনি ছিলেন, যে জব চার্নক পলিটিক্যাল অ্যাসাইলাম চাইলেন যখন, তখন তিনি যথেষ্ট অসুস্থ। আপনাদের পরিবারের মধ্যে যে স্পিরিচুয়ালিটি ছিল, একটা নোবেল জায়গা ছিল, সেই জায়গা থেকে কারুর মৃত্যু আপনারা চাননি, অতএব আপনারা অ্যাসাইলাম দিলেন।
1: এবং পরিষ্কারভাবে তাকে বলা হলো যে তুমি ওই পণ্য কুটিরের আশেপাশের বাইরে, তুমি কিন্তু আর বাইরে বেরোতে পারবে না, ওখানেই তোমায় থাকতে হবে। এবং 28 মাস উনি বেঁচেছিলেন, তারপর ওই সিফিলিস রোগেতেই উনি মারা গেলেন 10 জানুয়ারি 1693 সালে। তাহলে এই মানুষটার সঙ্গে কলকাতা তৈরির, কলকাতা প্রতিষ্ঠা যেটা আগে থেকে ছিল সেটা প্রতিষ্ঠা হতে তো পারেন, একজন ভাড়াটে, আমার বাড়িতে একজন ভাড়াটে এলো, সে কয়েক মাস রইল, সে আমার বাড়ির মালিক হয়ে গেল বা বাড়িটাকে তৈরি করে ফেললো, এরকম একটা আজগুবি গল্প এতদিন ধরে শেখানো হয়েছে, পড়ানো হয়েছে, যেখান থেকে আমরা কিন্তু সত্য ইতিহাসের সন্ধানটা শুরু করি। বা আমিও এই যে ইতিহাসের মধ্যে এত ডুবে গেছি বা এটা নিয়ে কাজ করা, আমারও কিন্তু সেই জেদ থেকে, আমার জীবনের একটাই মিশন ছিল এই জব চার্নক নামটা ইতিহাস থেকে মুছে দিতে হবে, এবং সেটা সেই কলকাতা জন্মদিন মামলা দিয়ে করতে পেরেছি। আসবো, তাতে আমরা আসবো,
2: ওই সময়টা থেকে আপনার কথাও আমরা শুনতে আরম্ভ করি। এবং যে মামলা আপনারা করেছেন, খুব স্বাভাবিক একটা কাউন্টার ওয়েভ তৈরি হয়েছিল বাঙালি মননে। আমরা ওই জায়গাটাতে যাব যে মামলা করার যথেষ্ট তথ্য আপনাদের ছিল, সেটা বুঝতে পারছি।
4: মামলাতে আসার আগে একটা প্রশ্ন আমরা মিস করে গেছি, স্কিপ করে, ফোর্ট উইলিয়াম তৈরি করার আপনাদের অনুমতি এবং কিভাবে ফোর্ট উইলিয়াম তৈরি হচ্ছে?
1: সালটা 1756, আলিবর্দি খান মৃত্যুসজ্জা, উনি মনে স্থির করেই ফেলেছিলেন যে মেয়ের ঘরের নাতি সিরাজকে নবাব করবেন, সিরাজকে নবাব করলেন, সেই নিয়ে নিজেদের ফ্যামিলির মধ্যে গণ্ডগোল, হোয়াট এভার। এইবার 1698 সালের গল্পটা এখানে আমরা মিস করে যাচ্ছি, দর্শকরা একটুখানি বুঝতে অসুবিধে হবে। ওই জবচান্ন মারা গেল তো, তারপর তার ওই বড় মেয়ে মারিয়ার হাজব্যান্ড চার্লস আয়ার এসে বিদ্যাধরকে বললো আমরা এখানে ট্রেডিং পোস্ট করতে চাই। বিদ্যাধর রায়চৌধুরী বললো খুব ভালো কথা, অন্যরা রয়েছে ব্রিটিশরাও করুক, তাতে তো এখানকার মানুষদেরই তো ব্যবসা বাণিজ্য বাড়বে। বললো না, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির চার্টার অনুযায়ী উই নিড মনোপলি রাইটস অ্যান্ড ইউ হ্যাভ টু কিক আউট দ্য আদার ইউরোপিয়ানস ফ্রম হিয়ার, আর নেটিভরাও আমাদের ছাড়া অন্য কাউকে মাল বেচতে পারবে না। তো বিদ্যাধর রায়চৌধুরী বললো নমস্কার ভাই, আসুন, এই অনৈতিক কাজ আমার দ্বারা হবে না, যারা 100 বছর ধরে আমার প্রজা রয়েছে, যারা এখানে থাকছে ব্যবসা, মানে আমি তাদের বার করে দিয়ে তোমাকে সুযোগ সুবিধা করে দেবো, এটা আমার পক্ষে সম্ভব না, মিলেমিশে ব্যবসা করতে পারলে করো, তোমার চাটার কী আছে, এটা তো আমার জন্য লাভ নেই। তো এই কথাটা তো পছন্দ হলো না, তখন কি করলেন, উনি একজন দূতকে দিল্লিতে পাঠিয়ে ঔরঙ্গজেবের দরবারের কোনো একজন মন্ত্রী সন্ত্রীর কাছ থেকে 16,000 টাকা নজরানা দিয়ে একটি ফরমান বার করিয়ে নিয়ে এলেন, যে ফরমানে বাংলার সকল জাগিরদারদের বলা হচ্ছে তারা যেন ব্রিটিশদের সব রকম হেল্প করে। এবার ঔরঙ্গজেবের কানে যখন এই কথাটা গেল, উনি তৎক্ষণাৎ ওনার নাতি আজিম উসমান, যিনি বাংলার সুবেদার, ওকে বললেন যে বিদ্যাধরের কাছে নোট পাঠাও যেন ওই ফরমান মানা না হয়।

0: এবার অনেকে ইতিহাসবিদ বলে থাকেন ওই 16,000 টাকাটা হয়তো আজিম উসমানি নিয়েছিল, হোয়াট এভার, কেউ একজন নিয়েছিল, নাহলে ফরমানটা বেরোলো কোথা থেকে। তো এবার যখন বিদ্যাধর রায় চৌধুরীর কাছে ওই এটা এলো যে সম্রাট পাঠিয়েছে যে ওইটা মানা যাবে না, তখন কি করা হবে? একদিকে ওরা ফরমান দেখাবে, একদিকে সিক্রেট নির্দেশ এসছে। তখন হালি শহরে একটা আমাদের গোপন বৈঠক হয়, সেখানে ঠিক হয় যে এমনভাবে একটা দলিল তৈরি করা হবে, ব্রিটিশদের চোখে ধুলো দেওয়া হবে। কেমন ধুলো? না, কলকাতা, সুতালুটা, গোবিন্দপুর, এই তিনটে জনপদের প্রজাসত্ব দেওয়া হবে। এই যে একটা আমাদের কলকাতা বিক্রি হয়ে গেল, এ হয়ে গেল না, গল্পগুলো ধোপে টেকে না। তার কারণ হচ্ছে আমার কাছে জমিদারি সত্ত্ব নেই, হাউ ক্যান আই সেল দেম? আমি দিতে পারি প্রজাসত্ব, মানে এই জায়গাতে তোমরা ব্যবসা বাণিজ্য কত, ট্রেডিং রাইটস, রাইট টু রেন্ট, লিজ, তো সেইটা দেওয়া হবে। কিন্তু সেখানে কোনো জমিদাররা সই করবে না। প্রশ্নটা ছিল একটু আগে, কারা সই করেছিল? না, বিদ্যাধর রায়চৌধুরী সই করেনি, তার ছেলে সই করেছে, বাবা বেঁচে থাকতে ছেলে সই করছে, তার কোনো ভ্যালিডিটি নেই। এবং দুজন নাবালক, একজন মনোহর দেব, একজন প্রাণ, একজন 3 বছর বয়স, একজন 17 বছর বয়স, অ্যাকর্ডিং টু আওয়ার জিনিওলজি, তাদের সই দেখা যাচ্ছে বা রয়েছে সেখানেতে। অর্থাৎ একটা চোখে ধুলো দেওয়ার ব্যবস্থা করা হলো, এবং 1300 টাকা বার্ষিক খাজনা। এটা 1300 টাকায় বিক্রি নয়, ওয়ান টাইম নয়, 1757 সাল পর্যন্ত তার প্রত্যেক বছর ট্যাক্স দিয়ে গেছে আমাদের। তাহলে বিক্রি হয়ে গেলে তাহলে তার পরের বছর টাকা দিয়েছে কেন?
1: তিনটে জায়গা, আলিপুর, সুতানুটি বা সুতানুটা,
0: সুতালুটা মানে বাগবাজার, তারপর হচ্ছে কলিকাতা, চৌরঙ্গি এইটা, তারপর হচ্ছে গোবিন্দপুর। গোবিন্দপুর হচ্ছে খিদিরপুর থেকে ভবানীপুর ওই লম্বা ট্র্যাকটা।
1: আচ্ছা,
0: তো এই তিনটে প্রজাসত্ব দেওয়া হবে। ঠিক আছে, খুব ভালো, এইভাবে একটা এ হলো। এইবার নিশ্চয়ই ওই মাইনররা নিশ্চয়ই ওদের সামনে সই করবে না, এটা তো হতে পারে, ওরা তো বোকা নয়। কী করা হলো? হালি শহরে জিনিসটা সম্পাদনা করা হলো, বরিশালে ডাকা হলো চাল স্যারকে, ওই সাজের আটচালাতে 1698 সালের 10ই নভেম্বর এইটা হ্যান্ড ওভার হলো, এবং 1300 টাকা প্রথম খাজনাটা নেওয়া হলো তাদের কাছ থেকে। তাহলে কলকাতা বিক্রি হয়নি প্রথম কথা, 1300 টাকার গল্প তো আরও এ অনেকে লিখেছেন বিভিন্ন রাইটাররা, এত গরিব হয়ে গেল সাবর্ণরা যে ইংরেজদের কাছে মাত্র 1300 টাকায় বেছে দিল। সেই বছর আমাদের আয় ছিল 12 লক্ষ টাকা, সেই সময়
1: প্রজাসত্ব দিলেন।
0: একদম,
1: প্রজাসত্ব মানে কি?
0: প্রজাসত্ব মানে তুমি এখানে ব্যবসা বাণিজ্য করতে পারো। আমি ইনভ্যালিড দলিলের কথাটা পাশে রেখে দিলাম, প্রজাসত্ব দেওয়া হলো, তুমি এখানে ব্যবসা বাণিজ্য, লিজ, তুমি এখানে ব্যবসা বাণিজ্য করতে পারো, আমার প্রজাদের কাজে লাগাতে পারো।
1: ওই ক্লজটা কি ছিল যে আর্মেনিয়ান, পর্তুগিজ, এই তিনটি যে আরেকটা যারা কারা ছিল যেন,
0: তারা যেমন আছে তারা থাকবে, তারা থাকবে, তাদের সঙ্গে এর মধ্যে কোনো সম্পর্ক নেই, এই তিনটে এবার ওরা বুঝে নেবে ওদের সঙ্গে, এইরকম। এইবার এই 1656 সালে এবার চলে এলাম, 1698 সালে 1756 সালে আমরা চলে এলাম, সিরাজ নবাব হলো। সিরাজ প্রথম যেটা বলল সেটা হচ্ছে বোথ ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দুজনকে বলল ফর্টিফিকেশন বন্ধ করো। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেই সময় ফর্টিফাই করছে ওল্ড ফোর্ট, অর্থাৎ জিপিও আজকে যেটা, সেখানেতে ওরা ফর্টিফাই করছিল, জিপিও থেকে ওই সেই সুড়ঙ্গ পাওয়া গেছে, এইসবগুলো তো আমরা জানি। চন্দননগরে ফ্রেঞ্চরা বন্ধ করে দিল, কথা শুনল, এখানেতে কথা শুনল না, উনি সৈন্য সামন্ত নিয়ে এলেন, সব ভেঙে চুড়ে দিলেন, আলীনগর ওই হলওয়েলের গল্প এইসব হলো, উনি ফিরে চলে গেলেন। এবার রবার্ট ক্লাইভ ম্যাড্রাস থেকে, ফোর্ট সেন্ট জর্জ থেকে এখানে এলেন কি অবস্থা দেখবার জন্য। এইবার এখানেতে পলাশির ষড়যন্ত্র যাকে আমরা বলি, সেই ষড়যন্ত্রটা তৈরি হচ্ছে। এই ষড়যন্ত্রটাতে জগৎ শেঠের কোনো একটি বাড়িতেই ষড়যন্ত্রটা রচিত হচ্ছে, সেখানেতে একদিকে টেবিলে বসছে রবার্ট ক্লাইভ, আর এই পাশেতে বসছে হচ্ছে নবকৃষ্ণ দেব, কৃষ্ণচন্দ্র রায়, উমিচাঁদ, জগৎ শেঠ, রাজবল্লভ, এদের মধ্যে চুক্তি হচ্ছে। এবং রবার্ট ক্লাইভের মাথায় নবকৃষ্ণ দেব এইটা ঢোকালেন যে বাংলা প্রভিন্স বা বাংলা সুবা হচ্ছে দ্য মোস্ট প্রসপারাস ল্যান্ড অফ ইন্ডিয়া সেই সময়, তুমি যদি এইখানেতে সিরাজকে যদি হটিয়ে যদি এটা দখল করতে পারো, তাহলে এখান থেকে যে রেভিনিউ তুমি পাবে না, সেটা দিয়ে সারা ভারতবর্ষে তুমি যুদ্ধ করতে পারবে, ভারতবর্ষকে সহজেই তুমি দখল করতে পারবে।
1: ইজ ইট ডকুমেন্টেড?
0: একদম, একদম। এবং এই যে গল্পটা হলো এইটার পর ঘাসটি বেগম সৌকতজং এবং মীরজাফরকে বোরে হিসেবে রাখা হলো, তাদের টোপ দেওয়া হলো বিভিন্ন। তারপর 23 জুন যুদ্ধ হচ্ছে, তারপর কদিন বাদে সিরাজকে মিরান হত্যা করছে, মীরজাফরকে পাপেট রুলার হিসেবে বসানো হলো, বাংলার কোষাগার লুট হলো। এবং এই লুটের কথা আমি বললে অনেকেই এ করবে না, যাই হোক, একদম পরিষ্কার দ্য কর্পোরেশন দ্যাট রুল দ্য ওয়ার্ল্ড ইংল্যান্ড থেকে লেখা বইতে পরিষ্কার লেখা রয়েছে, নবকৃষ্ণদেব 8 কোটি টাকা লুট করলেন ওখান থেকে এবং শোভাবাজার রাজবাড়ি তৈরি করলেন। এটা আমার কথা না, আমি তো বলবই, আমি বলবো আটের কেন, আরও 20 কোটি টাকা লুট করেছে, আমার কথা। নবকৃষ্ণদেব দেব পরিবার সাবর্ণ পরিবার যে অ্যান্টি পরিবার এটা সারা পৃথিবীর মানুষ জানে, বিভিন্ন ঘটনা আছে, সেটা আবার আলাদা গল্প, হোয়াট এভার, বাট ডকুমেন্টেড। আমি একদম দ্য কর্পোরেশন দ্যাট রুল দ্য ওয়ার্ল্ড একদম ইংল্যান্ডন থেকে প্রকাশিত বইয়ের পরিষ্কারভাবে লেখা রয়েছে। এইবার মীরজাফর যেটা করল, আমি কেন পলাশির ষড়যন্ত্রটা নিয়ে আসছি, এটা ডিরেক্টলি শুধু যে সিরাজের পতন হলো তা নয়, সাবর্ণ রায়চৌধুরী পরিবারের পতন ঘটালো নবকৃষ্ণদেব। মীরজাফরকে দিয়ে 24 পরগনাটা, যার একটা পরগনা আমাদের, রবার্ট ক্লাইভকে উপহার দিয়ে দেওয়া হলো 1757।
1: কি করে? এটা কি বাংলার নবাবের হাতে ছিল?
0: হ্যাঁ,
1: মানে ল্যান্ডটা
0: তো বাংলার নবাবের হাতে, তখন উপহার দিয়ে দিল। তাহলে সিরাজের পতন তো হয়েই গেছে, সাবর্ণ রায়চৌধুরী পরিবারের হাত থেকেও জায়গিরদারি বা অ্যাডমিনিস্ট্রেশন চলে গেল। তাহলে 1608 থেকে 1757, এই 150 বছর ব্রিটিশদের আগে আমরা ছিলাম এই 8টা পরগনা জায়গিরদার বা অ্যাডমিনিস্ট্রেটর। তাহলে পলাশির ষড়যন্ত্রটা এই জন্য ইম্পর্টেন্ট, ওটা সিরাজের ঘটনা সেটা তো রয়েছেই, এই ঘটনাটা শুধু সিরাজের পতন নয়, সাবর্ণ রায়চৌধুরী পরিবারেরও পতন, যেটাকে ফ্যাসিলিটেট করেছিল নবকৃষ্ণদেব অ্যান্ড হিজ কোম্পানি। মানে ইতিহাসটা এমন একটা পর্যায়ে, এবং এই জায়গায় যে 1757 সাল থেকে আজ অবধি আপনি কিন্তু জোপচান্নকে তৈরি না করলে তার আগের ইতিহাসটাকে তো ডকুমেন্ট যেগুলো ছিল, সনাতন ঘোষাল বলুন, আমাদের লালমোহন বিদ্যানিধির এই সব বইগুলো সবগুলোকে ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে, রাখা হয়নি। ওই জোপচান্নক 1690 সালে এসে কলকাতা তৈরি করলে, এইটা আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হলো, যেটার এগেনস্টে আমাদের লড়াই ছিল।
1: আপনি যখন বলছিলেন তখন শোভাবাজার রাজবাড়ির প্রসঙ্গ আনলেন, আপনাদের সঙ্গে সেই সম্পর্কটা কেমন?
0: এই দেব পরিবার, এরা আমরাও যেমন কানাউজ থেকে এসছি, এরাও কিন্তু এসছে তেলেঙ্গানা থেকে। তেলেঙ্গাতে ওয়াদিয়ার বলে একটা জায়গা রয়েছে, সম্ভবত তখন এখন কর্ণাটকের মধ্যে, সেটা তো সেখানকার মুন্সি হিসেবে কাজ করতেন এই দেব পরিবারের কোনো একজন পূর্বপুরুষ। তো সেখানে কিছু অনিয়ম বেনিয়ম করবার জন্য তাদের পুরো পরিবারকে ওই ওয়াদিয়ার থেকে বের করে দেওয়া হয়, তারা চলে আসে বেনারস, বেনারস থেকে চলে আসে বাংলায়, এবং এখানে এসে মুদিখানার হোলসেল ব্যবসা শুরু করে। এবং নবকৃষ্ণদেব খুবই মানে ইয়ং বয়সে পড়াশুনো জানা প্রচুর পণ্ডিত মানুষ ছিলেন, এবং উনি ওয়ারেন হেস্টিংসকে পার্সিয়ান শেখাচ্ছেন। এই নবকৃষ্ণদেবের ঠাকুরদা হচ্ছেন রূপকিণী দেব, তিনি আমাদের এমপ্লয় ছিলেন, আমাদের নায়েব ছিলেন, ভালো মানুষ ছিলেন নো ডাউট। তার ছেলে রামচরণ দেব আবার বেনিয়ম অনিয়মের দায় ধরা পড়ে বরখাস্ত হয়েছিলেন। এখান থেকেই হয়তো আমার মনে হয় নবকৃষ্ণদেবের মনেতে আমাদের পরিবারের এগেনস্টে একটা শত্রুতা তৈরি হয়, এবং নবকৃষ্ণদেব পরবর্তী সময়ে সুযোগ পেয়ে সেইটার প্রতিশোধ নিয়েছেন। তো এই যে শোভাবাজার, এবং আমরা যদি প্রো মুঘল হয় ওরা হচ্ছে প্রো ব্রিটিশ, সেই সময় যে অবস্থাটা ছিল। তো এই যে ওই লুটের কথা বলা হয়েছে, তো সেই টাকা দিয়েই ওই বছর শোভাবাজার রাজবাড়ি তৈরি হচ্ছে, দুর্গাপুজো শুরু হচ্ছে, রবার্ট ক্লাইভ দুর্গাপুজো উদ্বোধন করছেন, এবং এটা নিয়ে প্রচুর মানুষ লিখেছেন, প্রচুর মানুষ।
1: আমরা ওই দিকটায় যাচ্ছি না, আমরা আপনাদের দিকটাতে একটু থাকি আগ্রহের সঙ্গে। এ কারণে আমরা যেটা খুব ইন্টারেস্টিং লাগছে যে লক্ষ্মীকান্ত গঙ্গোপাধ্যায় 8টা পরগনার জায়গিরদার পেয়েছেন, মানে তার

0: ল্যান্ডের অধিকারটা তার ছিল?
1: তখন ল্যান্ডের অধিকার নয়, অ্যাডমিনিস্ট্রেটর জায়গির দ্বারা ল্যান্ডের অধিকার থাকতো না, এম্পারার থাকতো। তাহলে তখন জাহাঙ্গীর, পরবর্তী সময় শাহজাহান, ঔরঙ্গজেব, যারা যারা আসছে তারা হচ্ছে। এরপরেতে মুর্শিদ কুলির খানের সময় থেকে বাংলা আলাদা একটা ডমিনিয়ন হিসেবে, কিন্তু মুঘল সম্রাটের আন্ডে, কারণ সেখানে কয়েন্সগুলো তো মুঘল কয়েন্সই চলছে আমাদের, এখানে তো বাংলার তো কয়েন্স মিন্ট হচ্ছে না। যেমন আজকে আমাদের অনেক জায়গাগুলো রয়েছে, নাগাল্যান্ড রয়েছে, আসামে কিছু কিছু জায়গা রয়েছে বা জিটিএ রয়েছে, এর মধ্যে আলাদা একটা স্বশাসন। তাহলে বাংলাও ছিল ওরকম একটা স্বশাসনের জায়গা। তাহলে বাংলার যিনি নবাব হচ্ছেন মুর্শিদ কুলি খান, পরবর্তী সময় আলিবর্দী, সিরাজ বা
0: মির্জাফর,
1: মীর কাসিম, তারা হচ্ছে জমির মালিক।
0: জমির মালিক তারা,
1: সেই জন্যই তো তারা উপহারটা দিয়ে দিতে পারলো।
0: বেশ, এদিকে প্রজাসত্ত্ব আপনারা দিয়ে বসেছিলেন
1: তুমি ব্যবসা বাণিজ্য করতে পারো, বাড়িটা তো আমার,
0: লাইসেন্সটা দিয়েছেন,
1: লাইসেন্স দিয়েছি।
0: আর 1757-তে আপনার জায়গাটাও গেল।
1: 1757-তে আমাদের টোটাল অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমটা আমাদের হাত থেকে চলে গেল ব্রিটিশদের হাতে।
0: বেশ, এইবার বিশ্বজিতের ওই প্রশ্নটাতে চলে আসি, ফোর্ট উইলিয়াম তৈরি।
1: ওই যে প্রথম ফোর্ট উইলিয়াম তৈরি হচ্ছে, ওল্ড ফোর্ট যেটা, তারপরেতে যখন 1757-তে যখন ওরা পাপেট রুলার হলো, পরবর্তী সময় ব্যাটল অফ বক্সারের পরেতে পুরো একদম ক্ষমতাতেই চলে এলো, তারপর আস্তে আস্তে ফোর্ট উইলিয়াম বাড়লো, তৈরি হলো, এবং পুরনো যে আমাদের কাছারি বাড়ি ছিল সেটাকে ডেমলিশ করে দিয়ে আজকে রাইটার্স বিল্ডিং তৈরি হলো 1777-এ। পরপর এই ঘটনাগুলো করতে,
0: 1756-তে যখন সিরাজদৌলা কলকাতা আক্রমণ করছেন তখন আপনারা কোথায় ছিলেন?
1: আমরা এখানে ছিল। আমি যদি বলি এখানে যে ওরা ফোর্টটা নির্মাণ করে যাচ্ছে, তোমার কথা শুনছে না, সেই খবরটা আমরাই দিয়েছিলাম সিরাজকে, আমরাই তো তার আন্ডারে, তার এজেন্ট তো আমরা, তো এখানে তো আমি তার সঙ্গে যোগাযোগ, এবং সিরাজ আমাদের পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ ছিল। সিরাজ কেন, আলিবর্দী খান, মুর্শিদ কুলি খান সবাই ছিলেন, সাবর্ণ রায়চৌধুরী পরিবার এমনই একটা পরিবার যে তাকে মানে সবাই সঙ্গে করে নিয়ে তার বন্ধুত্ব বা তার সঙ্গে থাকতে চায়, মানে এমন একটা সেই সমস্ত ব্যক্তিত্বদের যে কার্যকলাপ, পড়াশোনা, জ্ঞান যা যেটা ছিল।
0: আচ্ছা, সাবর্ণ রায়চৌধুরী পরিবারের পুরুষদের কথা আমরা অনেকে জানি, সেখানে কি গুণী বা কৃতি মহিলাদের কথা তো আমরা জানি না।
1: ভীষণভাবে আমাদের এইটা একটা মানে খুব আমি গর্বের সঙ্গে বলতে পারি যে অনেক বনেদি পরিবারেতে দেখা যায় যে মহিলাদের পদ্মানাসীন করে রাখা হতো। আমাদের পরিবারে গৃহবধূরা, মেয়েরা নয় কিন্তু, বরং গৃহবধূরাই সব কিছু, অন্দরমহল, পুজো অর্চনা সব কিছু চালাতো। আমি আগেই বলেছি দুর্গা পুজোটা কিন্তু শুরু করেছে ভগবতী দেবী, কালীমায়ের সতীর অংশ কাকে, মা কালী দেখা দিলেন, জিয়া গঙ্গোপাধ্যায়কে দেননি, যিনি কামদেব ব্রহ্মচারী হবেন, ভারত বিখ্যাত সাধু যিনি আমাদের মানসিংহের গুরুদেব, তাকে দেয়নি কিন্তু দর্শন, দিয়েছে কাকে, আমাদের বউ মাকে, পদ্মাবতী দেবীকে। তো আমাদের পরিবারেতে এই যে মহিলারা প্রতিটা জেনারেশনে দেখা যাচ্ছে, এই মহিলাদের ভীষণ এই টোটাল ফ্যামিলিকে দেখা, এবং প্রজাদের মধ্যে একটা সৌহার্দ্যবোধ বা উৎসব অর্চনা, যেগুলো আমাদের পূজা অর্চনা, এত মন্দির তৈরি, 65টা মন্দির তৈরি করেছি আমরা, তো এই সমস্ত কিন্তু কিন্তু সব কিছু ডিসিশন মেকিংয়ে বাড়ির মহিলারা, গৃহবধূরা, মেয়েরা নয় কিন্তু গৃহবধূদের, আমাদের সেই জায়গাটা আমাদের গৃহবধূদের দেওয়া হয়েছে। আমি আজকে আমার গিন্নির কথা বলতে পারি, আজকে আমাদের বাড়ির দুর্গাপুজো পুরো ডিসিশন মেকিং ও, আমি নই কিন্তু, আমি হয়তো দোকান বাজার ওই সবগুলো দেখছি বা অন্যরা দেখছে আমার সঙ্গে যারা রয়েছে, কিন্তু ভোগ রান্না কী হবে, ঠাকুরের কখন কী হবে, এভরিথিং গোস টু মাই ওয়াইফ, মানে সেই ধারাটা কিন্তু একইভাবে চলছে, এটা ন্যাচারালি, এটা আমাকে দিতে হচ্ছে সেটা নয়, ন্যাচারালি দে টেক আপ অল দিস থিংস,
0: এটা আপনাদের মানে পারিবারিক হেরিটেজ বলা যায়
1: একদম।
0: আমরা এইখান থেকে 1757-তে কোথাও কলকাতার সঙ্গে, কলকাতার শহরের চলার সঙ্গে সাবর্ণ রায়চৌধুরীদের একটা বিচ্ছেদ ঘটছে,
1: অ্যাডমিনিস্ট্রেটিভ বিচ্ছেদ, কিন্তু কর্মকাণ্ডের বিচ্ছেদ ঘটছে না, কারণ সেই সময় আমরা কলকাতাতে ভীষণভাবে চলে এসেছি। তার আমাদের 1650 থেকে, লক্ষ্মীকান্ত মারা যাচ্ছে 1649,

0: 1950 থেকে 1716 পর্যন্ত এই 66 বছর নিমতা বিরাটি হচ্ছে আমাদের ক্যাপিটাল। তারপর 1716 থেকে 1757 শেষ বছরগুলো বরিশা হচ্ছে আমাদের ক্যাপিটাল। এতগুলো দুর্গাপুজো হচ্ছে, সব কিছু কলকাতার, সব কিছুর মধ্যে আমরা, আমাদের বাদ দিয়ে কলকাতায় কোনো কিছু হয়নি। প্রথম পাকা রাস্তাই হোক, প্রথম দোতলা বাড়িই হোক, প্রথম দুর্গাপুজোই হোক, প্রথম আমাদের দোল উৎসবই হোক, সমস্ত কিছু সাবর্ণ রায়চৌধুরী পরিবারের হাত ধরে হয়েছে। কলকাতা মেডিকেল কলেজ, সেই মেডিকেল কলেজের তৈরির পেছনে সাবর্ণ রায়চৌধুরী পরিবারের, ওই রাজীব লোচন রায়চৌধুরী যিনি কালীঘাটের মন্দির সম্পন্ন করছেন, তিনি বিশাল অর্থ উনি দিয়েছিলেন, যেটা দিয়ে উইলিয়াম মেন্ডিকের হাতে কিন্তু তখন টাকা ছিল না ওটা তৈরি করবার জন্য 1833-এ, রাজীব লোচন একটা ভীষণ নিজে দিচ্ছেন এবং অন্যদের থেকে তুলে ডোনেট করছেন, যেটা দিয়ে কলকাতা মেডিকেল কলেজ তৈরি হচ্ছে।
1: তাই যদি হয় তাহলে মানে তো ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে আপনাদের সম্পর্ক ভালো ছিল, কারণ উইলিয়াম বেন্ডিংকে আপনারা এতটা সাহায্য করছেন।
0: আমরা সাহায্য করছি, আমরা তো কারোর এগেনস্টে তো ওরকম আমরা গিয়ে কিছু করছি না, আমরা সাহায্য করছি কি, ক্যালকাটা মেডিকেল কলেজ হলে কার সুবিধে হবে, আমার মানুষের সুবিধে হবে তো, এটা তো ব্রিটিশদের তো সুবিধার জন্য আমরা করছি না। আমাদের যেমন বিদ্যাসাগর মহাশয়, বিদ্যাসাগর ছিলেন আমাদের ফ্যামিলি ফ্রেন্ড, 1856 সালে উনি বরিশা হাই স্কুল দ্বারোদ্ঘাটন করছেন, তাহলে 1856 সালে আমরা স্কুল তৈরি করেছি, তার আগেই স্কুলটা তৈরি হয়েছে, তখন আমাদের ঠাকুর দালানগুলোতে স্কুলটা বিভিন্ন ক্লাস হতো, বড় বাড়ি, বেনাকি বাড়ি, কালকিঙ্কর বাড়ি, ইয়ারচালা বাড়ি, এক একটা ক্লাস এক একটা ঠাকুর দালানে হচ্ছে আমাদের। সেই করতে করতে সূর্যকুমার রায়চৌধুরী ওই আজকে বরিশা চৌরাস্তার মুখে ওই অত বড় জমি উনি দিলেন, স্কুল বিল্ডিং তৈরি হলো, বিদ্যাসাগর মহাশয় এসে সেটা উদ্বোধন করলেন, সেই 1856 সালে যে বছর বিধবা বিবাহ আইন প্রচলন হয়েছিল। 1917 সালে বরিশা গার্লস হাই স্কুল আমাদের হাতে তৈরি, 1904 সাল 56টা বই নিয়ে বেনাকি বাড়িতে তৈরি হয়েছিল স্টার লাইব্রেরি, আজকে যেটা বরিশা পাঠাগার, আমাদের হাতে এতগুলো।
1: আপনি এত জামকাটে কেন যাচ্ছেন, আপনি 1757 থেকে কন্টিনিউটি দেখতে আসুন, মানে আমরা খুব আগ্রহের সঙ্গে শুনতে চাইছি। তাই
0: 1757 সালের পর মাঝখানে
1: আমি কিন্তু আবার ওই পাথুরে ঘাটের জমিদার বাড়ির সঙ্গে আপনাদের সম্পর্কটা কি ছিল সেটাও শুনুন।
0: আসুন, 1757 সালের পর আমরা পকেটসে চলে এলাম, আমাদের তো আর জায়গিরদারি অ্যাডমিনিস্ট্রেশন রইল না, আমরা আমাদের মতনভাবে থাকতে শুরু করলাম, আমাদের যে মন্দির আছে সেগুলো আমরা যেমন দেখছি এ করছি। এবং আমি এই কথাগুলো, স্কুলের কথা, ক্যালকাটা মেডিকেল কলেজের কথা কেন তুললাম, আমাদের সামাজিক অবদানটা কোথায়, আগে আমরা অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে আমরা সেখানটাকে ইকোনমিক্যালি, সোশ্যালি, কালচারালি গড়ে তুলেছি সেই জায়গাটাকে, আমাদের যখন অ্যাডমিনিস্ট্রেশন চলে গেল, যখন আমাদের হাতে কোনো ক্ষমতা নেই, আমরা কীভাবে মানুষের সেবা করেছি, সাবর্ণ রায়চৌধুরী পরিবার এইগুলো আমরা করেছি মানুষের জন্য, ছাত্রছাত্রীদের জন্য, বাঙালি সমাজের জন্য, কলকাতাবাসীর জন্য, সেই কাজে কিন্তু আমাদের কোনো গড়িমসি বা কোথাও ল্যাগ হয়নি, আমরা কিন্তু এটা কন্টিনিউ করে গেছি। এবং আজকে আপনি এই যে গানগুলো, এই যে প্রণব রায়ের বিভিন্ন গান আমরা শুনি, সে প্রণব রায় আমাদের পরিবার, যার হাত ধরে বাংলা আধুনিক গান তৈরি হয়েছে, তাহলে এভরিথিং ফার্স্ট স্টার্টস ফ্রম সামহাউ ফ্রম সাবর্ণ ফ্যামিলি, ডিরেক্টলি অর ইনডিরেক্টলি। কলকাতায় আজকে আমরা যাই আছে, কোনো না কোনোভাবে সাবর্ণ পরিবারের সঙ্গে কোনো না কোনো যোগসূত্র তার রয়েছেই। এবার আপনি পাথুরিয়াঘাটার কথা বললেন, শুধু পাথুরিয়াঘাটা কেন, আমাদের রানী রাসমণি বলুন বা অন্যান্য যে বাড়ির প্রত্যেকের সঙ্গেই আমাদের, এক্সেপ্ট শোভাবাজার রাজবাড়ি, বাকি যে পরিবারগুলো তাদের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সবসময় ছিল, আমরা সবসময় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সবাইকার সঙ্গেই রেখে চলেছি। শুধু তাই নয়, সেই সময় বনেদি পরিবারগুলো যারা ছিল তাদের মধ্যে তো একটা বিবাহ বন্ধনের একটা বিশাল ব্যাপার ছিল, তো দেখা যাবে মানে কলকাতার প্রায় প্রতিটি বনেদি বাড়িতেই আমাদের কোনো না কোনো মেয়ের বিয়ে হয়েছে বা তাদের বাড়ির মেয়ে আমাদের বাড়িতে এসছে, এটা কত।
1: ঠাকুর পরিবার,
0: ঠাকুর পরিবার তো তারা তো কুশারি, ঠিক আছে, তো তারা তো ব্রাহ্মণ নয়,
1: পিরালি ব্রাহ্মণ,
0: হ্যাঁ, যাই হোক, তো তাদের সম্ভবত তাদের বাড়িতেও আমাদের বিবাহ বন্ধন রয়েছে, কিন্তু সেটা সম্ভবত তাদের জামাই পরিবারের হালদারদের একটি, সেইখানেতে কিন্তু আমাদের একটি মেয়ের আমাদের তাদের পরিবারে বিয়ে হয়েছে, ডিরেক্ট ঠাকুরবাড়ি।

0: নয়, কারণ সেটা হতে পারতো না, সম্ভব ছিল না সেটা।
1: আচ্ছা, এবারে বেশ কিছু প্রশ্ন মানুষের মনে সবসময় থাকে, এই যে ছোট সাবর্ণ আর বড় সাবর্ণ, এটা কি?
0: ছোট সাবর্ণ বড় সাবর্ণ বলে কোনো এ নেই। আমাদের পাঁচটা সেটেলমেন্ট ভারতবর্ষে, কোথায় কোথায়? হালি শহর, তারপরেতে হচ্ছে আমাদের নিমতা বিরাটি বেলঘরিয়া পানিহাটি এই জোন, বরিশা, উত্তরপাড়া, পশ্চিম মেদিনীপুরে খেপুত, এবং যেহেতু যশোর এস্টেটের আন্ডারে কলকাতা ছিল যখন লক্ষ্মীকান্ত মহামন্ত্রী রূপে যশোরে কাজ করছেন, তখন অটোমেটিক্যালি ওনার বহু পরিবার সদস্যকে উনি ওখানে চাকরি দিয়েছেন, অনেকেই থেকে গেছেন, বাংলাদেশেও আজও আমাদের পরিবার সদস্যরা রয়ে গেছেন। শুধু ওখানে থেকে যাওয়ার কি, পুরো বঙ্গদেশ নিয়ে সাবর্ণ পরিবার, না হলে ১৮তম পুরুষ পরমেশ্বর গঙ্গোপাধ্যায় কীভাবে মহাভারতের বাংলা অনুবাদটা চট্টগ্রামে বসে লিখতেন উনি ১৫১৫ সালে? পুরো বঙ্গদেশেই সাবর্ণরা রয়েছে, কোথাও অ্যাডমিনিস্ট্রেটিভ হিসেবে, কোথাও বসবাস করছে রয়েছে। এবং ওখানে পরমেশ্বরতলা বলে একটি জায়গা আজও রয়েছে, চট্টগ্রাম থেকে পূর্বে ১১৭ কিলোমিটার দূরে, সেখানে আমার যাওয়ার খুব ইচ্ছে, জানি না যেতে পারবো কি না। এবং ওখানে ওনার তৈরি বনের মধ্যে একটি প্রাচীন শিব মন্দিরের ধ্বংসাবশেষ রয়েছে বলে শুনেছি, তার ছবিও আমি পেয়েছি। তো এইরকম ঘটনা। তো অনেকে বলেন যে সাবর্ণরা ঘটি না বাঙাল, অনেক প্রশ্নটা আসে। আমি তাদের বলি, এই ঘটি বাঙালের জায়গাটা তো তৈরি হয়েছে তো ব্রিটিশদের সময়, পার্টিশন হচ্ছে যখন এই সময়তে হচ্ছে, তার আগে তো ঘটি বাঙাল বলে কোনো জিনিস আজ থেকে ৪০০ বছর আগে, ৩০০ বছর আগে ছিল না। পুরো বঙ্গদেশ জুড়ে, বোধ পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গে সাবর্ণরা রয়েছে, এবং সোনারগাঁওয়ের পাশে সেখানেতে আমাদের আজকে যেটা জয়নাল আবেদিনের যেটা ফোকলোর আর্ট মিউজিয়াম, ওয়ার্ল্ড হেরিটেজ সেন্টার, সেটা তো আমাদের বাড়ি ছিল, সেটা আমাদের বাড়ি। ওখানে আমি গেছি, ফার্স্ট ম্যান ফ্রম সাবর্ণ পরিবার টু ভিজিট দ্যাট ইন 2013। আমি সেই বাড়িতে গেছি, প্রতিটা ঘরে ঢুকেছি, প্রতিটা ঘরের এ করেছি, এবং সেই ঘরেতে যিনি জন্মেছেন, আমার এক কাকা মারা গেছেন আজকে, উনি তো কোন ঘরেতে উনি জন্মেছেন সেটা আইডেন্টিফাই করেছে, এই ঘরেতে আমি থাকতাম ছোটোবেলায়। ১৯৩৩ সাল পর্যন্ত ওই বাড়ি আমাদের হাতে ছিল, তারপর সরকার সাথে ওদের দিয়ে বিক্রি করে দেওয়া হয় বা দিয়ে দেওয়া হয়, ওরাও ফিরে চলে আসে।
1: সাবর্ণ রায়চৌধুরী ইস্ট বেঙ্গলের মোহনবাগানের সমর্থক, এটা বোঝা যাবে না?
0: মূলত যারা এপাশে রয়েছে সবাই মোহনবাগান, আমরা মোহনবাগানই একদম পরিষ্কারভাবে, কিন্তু তার মানে এই নয় যে আমাদের মধ্যে ইস্ট বেঙ্গল থাকতে পারে না। যারা বাংলাদেশ থেকে আমাদের এখানে এসেছে, ইস্ট বেঙ্গলে তো তারা জন্মেছে, তারাই করেছে,
1: ওই ঠাকুর পরিবারকে নিয়ে যেমন বলা হয়।
0: হ্যাঁ, তো আমি আমি যেটা সবাইকে বলি, আজকে মোহনবাগান ইস্ট বেঙ্গলের দ্বন্দ্ব, ঘটি বাঙালের দ্বন্দ্ব আমাদের মধ্যেও থাকে, সব কিছু হয়, সবই হয়, কিন্তু যদি হিস্টোরিক্যালি দেখতে যাই, সাবর্ণ রায় চৌধুরী পরিবার ইজ ফার অ্যাভাব ঘটি বাঙাল। পুরো বঙ্গদেশ আমাদের ছিল, পুরো বঙ্গদেশে আমাদের কর্মকাণ্ড।
1: উপেন্দ্র কিশোর রায়চৌধুরী যখন তাতাবাবু লিখছেন, এটা কি সাবর্ণ রায়চৌধুরীদের ইয়ে অনেকে মনে করেন যে
0: সেরকম কোনো তথ্য আমার কাছে নেই।
2: আমরা একদম আবার আপনাদের পারিবারিক ঐতিহ্যের জায়গায় আসি। আমি বিশেষ করে একটু জানতে আগ্রহী মামলার বিষয়টি, যেহেতু আপনি এটাতে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। এই যে আপনারা যখন গত শতকের ৮-৯ দশক ওরকম একটা হুজুক, শুধু না কলকাতা একটা সেলিব্রেশন হলো,
0: ৩০০ বছর
2: সেলিব্রেশন হলো, ঠিক তার পরে পরেই আমরা দেখলাম, নিউজের মাধ্যমে জানলাম যে আপনারা এরকম একটা মামলায় যাচ্ছেন, এবং তারপর দেশে ঐতিহাসিক ভারিক। আমি মাঝের অংশটায় যাই, মামলায় যাওয়া এবং কোর্টে দাঁড়িয়ে আপনারা কি কি বললেন?
0: ছোটবেলা থেকে আমরা তো জানতাম যে যোগচার্ণক প্রতিষ্ঠাতা হতে পারে না, অথচ আমাকে বইতে পড়তে হচ্ছে, পরীক্ষার খাতায় লিখতে হচ্ছে, আমার ভীষণ রাগ হতো ভেতরে, একটা ভীষণ রাগ হতো, জ্বলতাম আমি। তো একটা সময় এসে এ করলাম, আমরা ৯৬ সালে আমরা সাবর্ণ রায়চৌধুরী পরিবার পরিষদ গঠন করলাম, এই উদ্দেশ্যে গঠন করা যে লড়াইটা আমাদের এবার লড়াই শুরু করতে হবে। তারপর আমরা জন মেজরের সঙ্গে যোগাযোগ করি এবং কলকাতার ওই ১৬৯৮ সালের দলিলের কপি আনালাম। ততদিন আগে পর্যন্ত সবাই লিখত যোগচার্ণক ওই ৩টা গ্রাম কিনেছিল ১৩০০ টাকায়। দলিল আসতে সব একদম পরিষ্কার হয়ে গেল যে যোগচার্ণক মারা যাওয়ার ৬ বছর বাদের গল্পটা চার্লস আয়ারের সঙ্গে, যোগচার্ণকের সঙ্গে কোনো সম্পর্ক নেই। আমরা এক ধাপ এগোলাম, এবার আমরা বিভিন্ন তথ্য আমরা একত্রিত করতে শুরু করলাম এবং আমরা দেখলাম যে জোপচান্নকের সঙ্গে কলকাতার কোনো সম্পর্ক এস্টাবলিশ করার মতো

0: জায়গা নেই, হ্যাঁ আছে গল্প কথায়। এরকম কি কোনো ইতিহাস আছে কোথাও যে কলকাতার 100 বছর বা 200 বছর ব্রিটিশরা পালন করেছিল? আছে কি? নেই। কিন্তু 300 বছর আমরা পালন করলাম। 1988 সালে মানে 1990 দুবটার সেন্টিনারি 2 বছর আগে ভিক্টোরিয়া মেমোরিয়ালেতে একটা সেমিনার হচ্ছে এই নিয়ে। তো সেখানে তৎকালীন আমাদের ইতিহাসবিদ এবং আমাদের গভর্নর নুরুল হাসান উনি বক্তৃতা দিচ্ছেন এবং পরিষ্কার বলছেন কলকাতা অনেক পুরনো, 300 বছর একে আটকে রাখা যায় না। এবং সেই যে বক্তব্য এবং সেখানে প্রফেসর সত্যেশ চক্রবর্তীর আরবানাইজেশন প্রায়ার টু ব্রিটিশ, এই সমস্ত কিছু একদম গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পাবলিকেশনের বই, যেটা আমরা কোটাতে প্লেস করেছি, সেই বই আমরা প্লেস করেছি 1600। এবার আমরা লিটারারি এভিডেন্সে কি পাচ্ছি? ওই বিপ্রদাস বিপ্লয় চৌদ্দালের 2 বা 3 জানুয়ারি গুরুনানক কালীক্ষেত্র দর্শনে আসছেন। এখান থেকে উনি কামাখ্যা যাবেন, এখানে এসে উনি 7 দিন ছিলেন। এবং ওনার বায়োগ্রাফার সতপাল সিং লিখছেন যে উনি ছিলেন কলকাতায়। সেই জায়গাটা কোথায়? আজকে বড়বাজারে বড়া শিখ সঙ্গত গুরুদ্বারা, যেটা গুরু তেগ বাহাদুর ওনার স্মৃতিতে উনি ছিলেন বলে 1666 সালে তৈরি করে দেন। এটা ওই বড়া শিখ সঙ্গত গুরুদ্বারা থেকে ওই বায়োগ্রাফি বার করে আমরা কোটে প্রেস করলাম। 1596 সাল আবুল ফজলের আইনি আকবরী, এখান থেকে কত রেভিনিউ যাচ্ছে, বিরাট পরিমাণ রেভিনিউ যাচ্ছে। যদি সেখানে একটা সুসজ্জিত সুসংগঠিত যদি একটা সমাজ ব্যবস্থা ব্যবসা বাণিজ্য কেন্দ্র যদি না হয়ে থাকে, তাহলে অত রেভিনিউ কে দিচ্ছে? বাঘ ভাল্লুক দিচ্ছে? বারবেরিয়ান্সরা দিচ্ছে? নয় তো। সেইটা কত জমা পড়ছে, তার পূর্ণাঙ্গ একদম হিসেব রয়েছে ওখানেতে, সেটা আমরা জমা দিলাম হাইকোর্টেতে। 1608 সালে আমরা জায়গির পাচ্ছি, ওয়েল ডকুমেন্টেড ওয়েল নোন এটা ঘটনা। এখন কেউ অনেকেই বলতে পারে, প্রশ্ন করতে পারে, আপনারা যে জমিদারি পেয়েছিলেন জায়গিরদারি পেয়েছিলেন তার নথি কোথায়? এইটুকু অন্তত আশা করা যায়, এইসব প্রশ্ন করার আগে একটু পড়াশুনো করতে হয়। বৈদিক রীতিতে গুরুদক্ষিণা যখন কোনো দেওয়া হয়, কোথায় সেটা লিখিত হয়েছে আজ পর্যন্ত, সেটা গুরুর পায়ে বলা হয় দিলাম আপনাকে, তাই ইট ক্যানট বি রিটেন, ইট ওয়াজ ওরাল, রিটেন হতে পারে না সেটা, বিকজ ইট ওয়াজ গুরুদক্ষিণা। মানসিংহ গুরুদক্ষিণা দিয়েছিলেন লক্ষ্মীকান্ত গঙ্গোপাধ্যায়কে, তার গুরুপুত্রকে।
1: আমি এটা মানছি, শুধু মেনে এই কথাটুকু বলতে চাই যে আপনি যখন অ্যাডমিনিস্ট্রেশন চালাবেন, মনে করুন আপনাকে গুরুদক্ষিণা দিচ্ছেন, আপনি সেই মানুষটি, আপনাকে মানসিংহ গুরুদক্ষিণা দিচ্ছেন, আপনি গ্রহণ করলেন এবং আপনি জায়গাটা স্থাপন করলেন, আপনি যখন অ্যাডমিনিস্ট্রেশন চালাবেন, আমি আপনার অ্যাডমিনিস্ট্রেশন মানবো কেন? তারপরে সে তার তো কোনো একটা রেকর্ড থাকবে।
0: তার রেকর্ড মানে কি? সম্রাট বলে দিচ্ছে এটা আমি সাবর্ণদের দিয়েছি, হালি শহরের যে জায়গির, সেটা হয়তো ডকুমেন্টেড আছে, কারণ সেটা গুরুদক্ষিণা ছিল না।
1: আচ্ছা,
0: ঠিক আছে, সেটা সনদ দিয়ে হয়তো দেওয়া হয়েছিল। আমাদের যেটা দিলেন জাহাঙ্গীর, সেটা হচ্ছে একটা হীরের আংটি, হীরের আংটি, যে আংটিটা আজও আমাদের রয়েছে ফ্যামিলিতে। এই এবং রায়চৌধুরী উপাধি দিলেন, ইট ওয়াজ আ রয়্যাল টাইটেলস গিভেন বাই জাহাঙ্গীর, যেটা আজও আমরা ক্যারি করছি। ঠিক আছে, তো সেখানেতে সম্রাট আপনাকে এই জায়গাটা দিল, সেটা তো সবাই জানতে পারছে, সবাই জানছে, ইয়ান ইউ হ্যাভ টু ফলো ইট, তুমি তো আমার প্রজা, তুমি তো আর প্রজা। এর আগে বসন্ত রায় ছিল, প্রতাপাদিত্যকে দমন করার পর ওটা ডিরেক্ট এবার মুঘল রুলেতে চলে এলো, মুঘলরা আমাদের সেখানে অ্যাডমিনিস্ট্রেটর করে দিল। কোনো
1: কোনো লিটারারি এভিডেন্স আছে, মানে কন্টেম্পোরারি কোনো লিটারারি এভিডেন্স? আমি জাস্ট বলার জন্য বলছি।
0: সম্বন্ধ নির্ণয় লালমোহন বিদ্যানিধি,
1: বেশ
0: ঠিক আছে, পরিষ্কারভাবে এই যে ওই যে টোটাল ঘটনাটা উনি লিপিবদ্ধ করে গেছেন কবিতার মাধ্যমে, এবং সেটা আমরা এই বঙ্গীয় সাবর্ণ কথা হোক, আমাদের লক্ষ্মীকান্ত চ্যাপ্টার ইন দ্য সোশ্যাল হিস্ট্রি অফ বেঙ্গল 1928 সালে যেটা রিভাইস এডিশন বার, প্রতিটা বইতে আমরা এটাকে দিয়েছি একদম পরিষ্কার। এবং ওই যে 1300 টাকা করে বার্ষিক খাজনা 1757 সাল পর্যন্ত ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দিয়ে গেছে, তার হিসাবপত্র আমরা দিয়ে দিয়েছি পুরো, যেটা আমরা পেয়েছি।
1: এইটা খুব ইম্পর্টেন্ট, কারণ আপনি যখন খাজনা পাচ্ছেন তার মানে হচ্ছে আপনি তার অধিকার আপনার আছে।
0: একদম
1: ঠিক।
2: সাবর্ণ রায়চৌধুরী পরিবারের সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর বা বিবেকানন্দের সম্পর্ক কেমন ছিল?
0: সেই রকম ডিরেক্ট কোনো ঘটনা যেখানেতে রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে কিছু, রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে আমাদের পরিবারের বেশ কিছু মানুষজনের চিঠি আদান প্রদান।

0: এর কথা আমি জানি বা তার সঙ্গে দেখা করেছে, এরকম ঘটনা অনেকগুলোই রয়েছে আমি জানি সেটা, কিন্তু আমার হাতে সেই ডকুমেন্টটা নেই যেটা আমি বলতে পারবো, সেই জন্য আমি ওটার মধ্যে বিস্তারিত আমি বলি না কোথাও। যেটা আমি বলি, বিদ্যাসাগর মহাশয়ের সঙ্গে একদম ডিরেক্ট যোগাযোগ আমাদের, কাজী নজরুলের সঙ্গে ডিরেক্ট, কাজী নজরুল আমাদের বাড়িতে এসছেন, নেতাজি সুভাষচন্দ্র বসু আমার বাড়িতে এসেছেন, 1939 সালে তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে, এইসব জিনিসগুলো, স্বামী প্রণবানন্দ সাতদিন এসেছিলেন আমাদের বাড়িতে, তো এরকম বহু ঘটনা রয়েছে। শুধু তাই কেন, স্বামী যোগানন্দ, যোগীন মহারাজ, যিনি সারদা মায়ের প্রথম শিষ্য, মানে কি রামকৃষ্ণদেব তো আমাদের ফ্যামিলি ফ্রেন্ড, গুরুদেব নয় কিন্তু ফ্যামিলি ফ্রেন্ড, এবং যোগীন মহারাজকে তো মায়ের সব দায়িত্ব উনি অর্পণ করেছিলেন, বেনারসে নিয়ে যাওয়া থেকে শুরু করে সব কিছু যোগীন মহারাজ করেছেন। তো এইভাবে বিভিন্ন মানুষজন বা এই রামকৃষ্ণ, এবার ওই যে বিবেকানন্দের কথাটা বললেন, এবার আসছি, স্বামী যোগানন্দ, বিবেকানন্দ, অভেদানন্দ, এই তিনজন ছিলেন ক্লোজেস্ট। এইভাবে বিবেকানন্দের সঙ্গে আমাদের যোগাযোগ, রামকৃষ্ণদেবের সঙ্গে আমাদের যোগাযোগ।
1: কখনো কি এরকম কোনো এভিডেন্স আছে, যদি আমি পাইনি, যে বিবেকানন্দ কখনো আপনাদের বাড়িতে গেছেন?
0: না, বিবেকানন্দ আমাদের এই বাড়িতে এসেছেন, মানে বরিশালে আসেননি উনি, রামকৃষ্ণদেব তো আমাদের আমাদের দক্ষিণেশ্বরের বাড়িতে এসেছেন, হতে পারে ওখানে বিবেকানন্দও এসেছেন, দক্ষিণ যে বাড়িতে স্বামী যোগানন্দ জন্মেছেন, যেখানে আজকে আমাদের যোগানন্দ টেম্পল রয়েছে, আমাদের আমাদের বাড়ির রয়েছে যেটা, সেখানেতে তো উনি এসে, এবং এতে আমাদের কথামৃত তো পরিহিত করেই রয়েছে যে উনি এসে লুচি আলু আলুর দম আলু ভাজা খেতে খুব ভালোবাসতেন, এটা লেখাই রয়েছে। সেটা সে কোথায় খেতেন, আমাদের দক্ষিণেশ্বরের বাড়িতে।
1: আমি মামলাটাতে আরেকটু ফিরি, আপনি বলছিলেন যে মামলাতে আপনারা এই তথ্যগুলো দিতে আরম্ভ,
0: এই তথ্যগুলো দিতে আরম্ভ করলাম। এরপরেতে কি হচ্ছে, 1660 ভ্যান্ডেনব্রুক কলকাতার প্রথম ডাচ, উনি কলকাতার প্রথম ম্যাপ তৈরি করছেন, যেটা সার্ভেয়ার জেনারেল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দ্বারা স্বীকৃত, সেই ম্যাপটা আমরা কোর্টের কাছে দিলাম। এইবার এই সমস্ত তথ্য আমরা কোর্টের কাছে নিয়ে গিয়ে আমরা 1 আগস্ট 2001 সালেতে আমরা মামলা মুভ হলো, অজিত পাজা মুভ করলেন, তার সঙ্গে ছিলেন ভাস্কর সেন, আমাদের পরিবারে সরজিৎ রায়চৌধুরী, এরা সবাই মুভ করলেন, এবং এই মামলাটা গৃহীত হলো। এইবার মামলা এ হচ্ছে, তো কোর্ট বললো আমরা তো ইতিহাস নিয়ে আলোচনা করতে পারি না, আমরা আইন কনস্টিটিউশন এইগুলো নিয়ে আলোচনা করতে পারি, তাহলে কি করা যায়। তখন ঠিক হলো যে পাঁচজন বিশিষ্ট সেই সময়ের সেরা ইতিহাসবিদদের নিয়ে একটি কমিশন গঠন হবে, এক্সপার্ট কমিটি। নিমাই সাধন বসু তার কনভেনার, বরুণ দে, সুশীল চৌধুরী, প্রদীপ সিনহা, অরুণ দাশগুপ্ত, সেই সময়ের পাঁচজন বিখ্যাত বাঙালি ইতিহাসবিদ, তাদের নিয়ে কমিশন গঠন হলো। কমিশন যেভাবে কাজ করে, টিভিতে কাগজে বিজ্ঞাপন দেওয়া হলো যে আপনাদের কাছে যদি এই সম্পর্কে কোনো তথ্য থাকে, কোনো ডকুমেন্ট থাকে, আপনি কমিশনের কাছে জমা দিন। না ব্রিটিশ গভর্নমেন্ট, না পশ্চিমবঙ্গ সরকার, না কর্পোরেশন, না কোনো পরিবার জোপ চান্নকের সমর্থনে একটা লাইনও জমা দিতে পারলো, কারণ ওটা তো একটা মিথ, কিছু নেই তো জমাটা করবে কি। তিনটে ডকুমেন্ট জমা পড়লো কমিশনের কাছে, তিনটেই আমাদের সমর্থনে, তিনজন মানুষরা দিয়েছিলেন। এরপরেতে 6 মাস ধরে ওনারা গবেষণা করলেন, সব করলেন, এবং নিমাই সাধন বসু সেই সময় ব্রিটিশ লাইব্রেরিতেও গেলেন, গিয়ে ওখানে পড়াশুনো করলেন, সব করলেন, বিভিন্ন মহাফিজখানা থেকে সব দলিল দস্তাবেজ দেখে 16 মে 2003 সাল, ওই দিনটা আবার খুব বিশেষভাবে মনে আছে, সেই সময় অ্যাডভোকেট জেনারেল ছিলেন হচ্ছে বলাই রায়, তো হাইকোর্টের চিফ জাস্টিসের ঘরের বাইরে বলাই রায় আসছেন, নিমা অজিতদাও পাশে দাঁড়িয়ে রয়েছেন, না অজিতদা বোধহয় তখন ঢুকে গেছেন, বলাই রায় হঠাৎ আমাকে জড়িয়ে ধরলেন, দেবর্ষী কলকাতার ইতিহাস বদলে যাবে এবার, মানে উনি হিন্টটা দিয়ে দিলেন, এবং কোর্টেতে গিয়ে বললেন যে তৎকালীন পশ্চিমবঙ্গ সরকার, বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী, ওনারা ওই রিপোর্ট যেটা দিয়েছে সেই রিপোর্ট তারা মেনে নিচ্ছেন, এবং সেই দিন মহামান্য কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিসের ডিভিশন বেঞ্চ, অশোক কুমার মাথুর এবং জয়ন্ত বিশ্বাস, ওনারা রায় দিলেন যে কলকাতার কোনো জন্মদিন হতে পারে না, এটা ক্রমে ক্রমে বহু বছর ধরে গড়ে উঠেছে, এবং কোনো একজন জনককে এখানেতে নির্ধারণ করা সম্ভব নয়, অর্থাৎ জোপ চার্নক প্রতিষ্ঠাতা হতে পারেন না। এই ঐতিহাসিক রায় হলো, এবং পৃথিবীর ইতিহাসে এখনো পর্যন্ত এটা একমাত্র রায় যেখানে কোটের রায় একটা শহরের ইতিহাস চিরতরে বদলে গেল। কোন শহর? যেটাকে বলা হতো সেকেন্ড ক্যাপিটাল অফ দ্য ব্রিটিশ এম্পায়ার, যেখানে নাকি ঔদ্ধত্যের ব্রিটিশ সূর্য ডুবে না। সেই দিনেতে সারা বিশ্বের মিডিয়া এসছে, অজিতদা বললেন, গোড়াকা বললেন, আমি বললাম যে আমরা আজকে সবাই কলকাতাবাসী মিলে ওই ঔদ্ধত্যের ব্রিটিশ সূর্যকে বঙ্গোপসাগরে ডুবিয়ে দিলাম। এটা আমার ডায়লগ, সেটা পরের দিন সব কাগজে বেরিয়েছিল। এই তো ইতিহাসের একটা ঘটনার সাক্ষী, মানে নিজের হাতে আমি করতে পেরেছি, এটা আমার স্যাটিসফ্যাকশন, এবং আমি মনে করি আমার মিশন অফ দিস লাইফ অ্যাচিভড, অ্যাকমপ্লিশড।
1: এই যে একটা ঋদ্ধ ইতিহাস কলকাতা এবং সাবন্য রায় চৌধুরীর বাড়ির, এখানে নানান সামাজিক আন্দোলন ঘটেছে, ধরুন সতীদাহ প্রথার মতো গিয়ে তাকে রদ করা, এর সঙ্গে সাবন্য রায় চৌধুরীদের ভূমিকাটা কেমন ছিল?
0: ভীষণভাবে আমরা বিদ্যাসাগরের সঙ্গে, বিদ্যাসাগর যে আমাদের ফ্যামিলি ফ্রেন্ড ছিল, আমরা সব বিষয়ে আমরা তাকে সহযোগিতা করেছি, সাপোর্ট করেছি, সব কিছু। আমাদের ফ্যামিলি প্রোগ্রেসিভ ফ্যামিলি চিরদিন, না হলে আর মহিলাদের আমরা ওইভাবে স্বাধীনতা দিতে পারতাম না, আজকে আমরা স্বাধীনতা দিতে, সেটা বিভিন্ন কালেতে এটা চলেছে। এবং সেই 980 থেকে আজ অবধি 2026 সাল অবধি সাবর্ণ পরিবারের পুরুষ মহিলা সবাই একইভাবে ইন্ডিপেন্ডেন্টলি তাদের চিন্তাধারা নিয়ে তারা সমাজের বিভিন্ন কাজে নিজেদের লিপ্ত রেখেছে। সেখানেতে বাধা দান দেওয়া, এ দেওয়া, এইসব না হলে আমার স্ত্রী দুবছর রাত জেগে করে কোথায় গ্রামে মেদিনীপুরে ঘুরে যাত্রা করতে পারতো? এটা নিয়ে অনেক নিউজ হয়েছে সেই সময়, যে সাবর্ণ বাড়ির বউ, এটাই কথা। তার গুণ, তার সেখানে আমরা আটকাবো না, পুরুষরা আমরা আটকাবো না মহিলাদের, তাদের যদি মনে হয় তারা করবে, এবং সব বিষয়ে আমরা তাদের সাপোর্ট দিই মহিলাদের। এটাই হচ্ছে আমাদের প্রোগ্রেসিভনেস, যেখানেতে এই 19th century মহিলাদের আটকে রাখার একটা প্রচেষ্টা হয়েছিল, যার এগেনস্টে রামমোহন রায়, বিদ্যাসাগররা লড়াই করেছিলেন, আমরা আমাদের মতন করে সেই লড়াইতে পার্টিসিপেট করেছিলাম।
1: একেবারে যখন আলোচনা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে, আমাদের মনে হচ্ছে আরও একটু সময় হলে ভালো হতো, আরও এক ঘন্টা সময় হলে আরও অনেক আলোচনা করতে পারতাম। আপনাদের পরিবারের বিশেষ কোনো রীতি যেগুলো দেখে পরবর্তীকালে কলকাতার অন্যরা শিখেছে?
0: প্রথম হচ্ছে তো ওই, আমি যদি দুর্গার রূপী বলি, যে রূপটা আজকে আমরা দেখি একই চালচিত্রের মধ্যে, সেই রূপটা আমাদের থেকেই নিয়েছে। এখানে আজকে আমি একটা দুটো নতুন কথা আজকে আমি বলবো বলে রেখেছি, সেটা দর্শকদের পডকাস্টে কিছু কিছু নতুন কথা আমি বলতে চেষ্টা করি। সেটা হচ্ছে বিভিন্ন বইতে বিভিন্ন লেখকরা কি বলেন, যে শরৎকালীন দুর্গাপুজো শুরু হয়েছিল 1757 ওই শোভাবাজার রাজবাড়ি এবং ওই কৃষ্ণচন্দ্র রায়ের বাড়িতে নাকি শুরু হয়েছিল। তাহলে 1610 বা 1717 বড়বাড়িতে যে পুজো হচ্ছে, আটচালায় যে পুজো হচ্ছে, সেটা কোন কালে হয়েছে? শরৎকালে প্রথম পুজো আমাদের বাড়িতে হয়েছিল, নট বসন্তকালে। বাসন্তী পুজো ছিল না সেটা, সেটা শরৎকালীন পুজো ছিল। এই ইতিহাসগুলোকে মুছে দেওয়ার চেষ্টা হয়েছে
1: না, এবং এখানেও আমি আপনাকে একদম সাপোর্ট করি, বলি আবার বলি, বৃহন্নন্দিকেশ্বর পুরাণে সেখানে মন্ত্রের যে উচ্চারণ হয়েছে শরৎকালীন,
0: একদম একদম, তাহলে সেটা বসন্তকালের সঙ্গে গুলিয়ে দেওয়ার তো কোনো জায়গা নেই সেখানেতে। আর একটা, বিভিন্ন মানুষরা বলেছেন এই যে এই ঘোড়ামুখ সিংহ যেটা, তো সেইটা তৈরি হয়েছিল তো, তখন তো কলকাতার জু তৈরি হয়নি, তো সিংহকে কেমন দেখতে জানে না, সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। 1610 আমাদের এশিয়ান লায়ন রয়েছে, 1717 আমাদের বড়বাড়ির যখন ওই ত্রিধারা সঙ্গম হিসেবে ঘোড়ামুখ সিংহ হচ্ছে, তার সঙ্গে তার 100 আগে থেকে আমাদের এশিয়ান লায়ন আমাদের মূর্তিতে রয়েছে। কোথা থেকে এলো? তাহলে পটুয়ারা জানতো না লায়ন? এইগুলো সব ভুল। ঘোড়ামুখ সিংহটা হচ্ছে বৈষ্ণব যারা রীতিতে পুজো করত তাদের ওই ঘোড়ামুখ সিংহ। আমাদের যেহেতু 1660 থেকে ত্রিধারা সঙ্গম এলো শাক্ত শৈব বৈষ্ণব, তেমনি আমাদের এই যে আটটা বাড়ি রয়েছে, আটটা বাড়িতে আমাদের এই যে চালচিত্র যেটাকে মঠচৌরি চালা, তিন ভাগে বিভক্ত চালা, সেখানে দশমহাবিদ্যা আছে, সবার উপরে রয়েছে রাধাকৃষ্ণ, দশমহা কালীর সঙ্গে কৃষ্ণ হলো, একদিকে শিব একদিকে রাম, তিনটে বাড়িতে, বড়বাড়ি মেজবাড়ি নিমতা পাঠানপুর বাড়িতে ঘোড়ামুখ সিংহ, বৈষ্ণব সিংহ। সব বাড়িতে আমিষ ভোগ হচ্ছে,

0: সেখানে কি ওই রাধাকৃষ্ণের সামনে কিন্তু পশু বলি হয়েছে, ওই ১৩টা ছাগ মোষ বলি সবই হয়েছে। এইটা হচ্ছে ত্রিধারা সঙ্গম, যেটা আমাদের পরিবারে বা বাংলার অনেক পরিবারেতেই রয়েছে।
1: মানে এটা আপনারা যেটা করেছেন, আপনারা মানে এই ব্যাপারটাকে কেন করলাম, পরিকল্পনা করলাম
0: না কেন করলাম, এইবার এখানেতে প্রশ্ন। আমরা জায়গিদার, এবার সাধারণভাবে কি হয়, আমরা তন্ত্রমতেই পুজো করছি, তাহলে আমরা ওই কালীর এই সব তন্ত্রমতেরই মন্দির তৈরি করব। কিন্তু আমাদের বাংলাতে চৈতন্যের আবির্ভাবের পর থেকেই যে বৈষ্ণব সম্প্রদায় রয়েছে বা শৈবের শিবের যারা ভক্ত, তাদের জন্য আমি কিছু করব না। সেই জন্যে আমরা তিনটে ধারাকে নিয়ে, এই তিন আমার প্রজাদের, হিন্দু সনাতনীদের যাদের তিনটে ভাগ, সেই তিনটে ভাগ আমার প্রজা যারা, আমার সন্তান যারা, সবাইকে সমান অধিকার দিয়ে আমি করা। আমি যদি শুধু তন্ত্রমতে পুজো করি, তাহলে আমার যারা বৈষ্ণব যারা রয়েছে, তারা তো আমার দুর্গাপুজোতে আসবে না। আমি সবাইকে কিভাবে একসঙ্গে নেব, এই জন্য ত্রিধারা সঙ্গম আমাদের পরিবারে চালু হয়েছিল।
1: বেশ, কিন্তু পুজো তো আপনারা বললেন তন্ত্রমতে,
0: তন্ত্রমতে হচ্ছে, অসুবিধে নেই তো। আবার কুমারী পুজো হচ্ছে বড় বাড়ি বিরাটি বাড়িতে নবমীর দিনেতে, সবই হচ্ছে, সবই হচ্ছে। সেখানে রাধাকৃষ্ণেরও পুজো হচ্ছে, শিবেরও পুজো হচ্ছে, আবার দুর্গারও পুজো হচ্ছে, দশমহাবিদ্যারও পুজো হচ্ছে, এভরিথিং হচ্ছে একসঙ্গে, কেউ বাদ নয়। যেমন আমাদের কালীঘাটে কালী অন্নপূর্ণা বলি এগুলো রয়েছে, পাশে আমাদের যে দোল উৎসব ১৬৬০ সালে তৈরি হচ্ছে, শ্যামরায়ের মন্দির আমাদের, সব কিছু রয়েছে আমাদের, শিব মন্দির রয়েছে, এতগুলো শিব মন্দির রয়েছে আমাদের। তো ত্রিধারা সঙ্গম, হিন্দু ধর্মের তিনটে ধারাই আমার প্রজা, আমার সন্তান, তাই তিনজনের জন্যই আমার কর্তব্য করা।
1: ঘড়ির কাঁটা বলছে আপনাকে আর বেশিক্ষণ, বেশিক্ষণ মানে মানে দু মিনিটের একটু বেশি সময় আটকে রাখতে পারবো।
2: শেষ প্রশ্নটা তুমি করবে না আমি করব,
1: যে কোনো ব্যাপার। আসলে এই যে কলকাতার ইতিহাস, কলকাতার গড়ে ওঠা, সঙ্গে সাবর্ণ রায়চৌধুরী পরিবারের সেই পাশাপাশি চলা, মুগ্ধ হয়ে যে কথা এতক্ষণ শুনলাম,
2: মানে এত বড় ইতিহাস এই দেড় ঘন্টায়
0: হয় না, একদমই হয় না।
2: একটুখানি হতে পারে, কিন্তু আমরা একটু ব্রড,
0: আমি দর্শকদের বলবো, আপনাদেরও বলবো, আমাদের সাবর্ণ সংগ্রহশালা রয়েছে, সেইখানেতে এলে আমি আপনাকে তিন ঘন্টা ধরে কলকাতার পুরো ইতিহাস, বাংলার পুরো ইতিহাস এবং সব কিছু দেখাবো। সেখানেতে রামপ্রসাদ সেনের দস্তাগত, একমাত্র দস্তাগত যেটা আমাদের সংগ্রহে রয়েছে, সেখানে অ্যান্টনি ফিরিঙ্গির দাদুর ব্যবহৃত সেই টেবিল, উনি আমাদের নায়েব ছিলেন, এই সব কিছু আপনাদের দেখাতে পারবো এবং পুরো ইতিহাসটা আপনাদের সঙ্গে আলোচনা করতে পারবো। এই জন্য আমাদের সাবর্ণ সংগ্রহশালা বৃহস্পতিবার বাদে প্রতিদিন ১০টা থেকে ১টা খোলা রয়েছে, এবং আমাদের ইন্টার্নশিপ আমরা এখন করছি, বিভিন্ন চারটি ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা এখন আমাদের এখানে ইন্টার্নশিপ করছে। ইন্টার্নশিপ শুধু সাবর্ণ রায়চৌধুরী পরিবার নিয়ে নয়, কলকাতা নিয়ে। সেখানেতে আমাদের মহাবোধি সোসাইটি থেকে শুরু করে, মসজিদ থেকে শুরু করে, মন্দির থেকে শুরু করে, সাধারণ ব্রহ্ম সমাজ থেকে শুরু করে, এইটা আমরা মোটামুটি ১৫, ২৫, ৩০ এই তিনটে আমরা রেখেছি। কারণ যদি কলেজ থেকে ডিরেক্টলি করে তখন ওরা ১৫ দিনের বেশি ছুটি দেয় না, কিন্তু আমরা রেখেছি এটা। এবং আমরা রানী রাসমণির পরিবার থেকে শুরু করে সবাইকে নিয়ে আমরা এটা করাচ্ছি, কলকাতাকে জানাচ্ছি, এবং পৃথিবীর ইতিহাসে একমাত্র ইন্টার্নশিপ যেখানে একটা শহরের ইতিহাস এবং ঐতিহ্য নিয়ে একটা সার্টিফিকেট কোর্স চলছে।
1: একদম শেষ প্রশ্ন, প্রশ্ন বলতে আর কিছু না, আমাদের এই যে কয়েক লক্ষ শ্রোতা দর্শক আপনার এই অনুষ্ঠান, আপনার এই কথা শুনলেন, দেখলেন, একটা টেক অ্যাওয়ে মেসেজ রিগার্ডিং কলকাতা।
0: আমি বলবো শুধু কলকাতা নয়, ইতিহাসকে জানুন, ইতিহাসকে চর্চা করুন। শুধু বইতে কয়েকজন লেখক কি লিখে গেলেন সেইটাকে বিশ্বাস করবেন না। বিশ্বাস, যদি বলি আমি বিলিভ কথাটা, সেই বিলিভের মধ্যে একটা LIE, লাই লুকিয়ে আছে, সেই মিথ্যাটাকে, অর্থাৎ মিথ, মিথ্যা, সত্যের সঙ্গে ওই মিথ্যাটাকে আলাদা করতে শিখুন। সরস্বতী ঠাকুরের বাহন রাজহাঁসক, যিনি যেখানে দুধ এবং জলকে আলাদা করার ক্ষমতা যার রয়েছে, সেই জন্যে তো উইজডম। সেই জন্যে আমি চাইবো সমস্ত ছাত্রছাত্রী, সমস্ত ইতিহাস পিপাসু মানুষ ওই দুধ আর জলকে আলাদা করে কলকাতার ইতিহাস, বাংলার ইতিহাস, ভারতের ইতিহাস, পৃথিবীর ইতিহাসকে চর্চা করুক।
2: অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্যে, এবং সময়টা ইতিহাসের সঙ্গে হুট করে কেটে গেল।
3: নমস্কার, আকাশবাণী সমাচার কে সাথ মে অরুণ কুমার।

বেঁচে থাকার গান নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আপনাদের বন্ধু বিশ্বজিৎ আর সঞ্জয়। আজ বলবো একদল মানুষের লড়াইয়ের কথা, বেঁচে থাকার জন্যে, বাঁচিয়ে রাখার জন্যে। কয়েক দশক ধরেই ল্যান্টোনা গাছ সত্যমঙ্গলমের বনকে শ্বাসরুদ্ধ করে ফেলেছে। তামিলনাড়ুর এই বন সত্যমঙ্গলম এবং বন্য প্রাণীদের গ্রামের কাছাকাছি ঠেলে দিচ্ছে। আদিবাসী নেতৃত্বাধীন একটি দল সমূলে এটিকে নির্মূল করেছে এবং বন অর্থনীতিকে পুনর্গঠন করেছে। এই ক্ষতিকর আগাছা গাছটি ওই অঞ্চলের মানুষদের শ্বাসরুদ্ধ করে ফেলছিল। 350 জন আদিবাসী শ্রমিক সেটিকে জ্বালানিতে রূপান্তরিত করেছে। সত্যমঙ্গলম টাইগার রিজার্ভ ফরেস্টের এই গল্প আজ শোনাব আপনাদের বেঁচে থাকার গানে।

100.1 FM গোল্ডে বিশ্বজিতা সঞ্জয় রয়েছে আপনাদের সঙ্গে বেঁচে থাকার গান নিয়ে। একটু আগে বলছিলাম সত্যমঙ্গলম টাইগার রিজার্ভ ফরেস্টের কথা। সত্যমঙ্গলম টাইগার রিজার্ভ ফরেস্ট জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা ফাঁকা জায়গাগুলোতে ছোট ছোট দল এমন সব ঝোপঝাড়ের মধ্যে দিয়ে এগিয়ে যায় যেখানে একসময় প্রবেশ করা কঠিন ছিল। তারা এমন একটি উদ্ভিদকে কেটে টেনে এবং উপড়ে ফেলে যা কয়েক দশক ধরে এই ভূখণ্ডকে আঁকড়ে ধরে আছে। ল্যান্টানা ক্যামেরা, যা একসময় দুর্ভেদ্য ছিল, তা এখন প্রজন্মের পর প্রজন্ম ধরে ওই বনভূমির পাশেই বসবাসকারী সম্প্রদায়গুলোর দ্বারাই, উপজাতিদের দ্বারাই খণ্ড খণ্ড করে

কেটে ফেলা হয়েছে। এই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে রয়েছে ট্যামস ট্রাইবাল গ্রিন ফুয়েলস প্রাইভেট লিমিটেড, যা একটি আদিবাসী নেতৃত্বাধীন প্রতিষ্ঠান। এটি বিশ্বের অন্যতম আগ্রাসী উদ্ভিদ ল্যান্টানা ক্যামেরাকে শিল্প জ্বালানিতে রূপান্তরিত করেছে। এ কাজের গল্প আমরা শুনব তবে গানের বিরতির পর।

0: 100.9 FM গোল্ডে বিশ্বজিৎ আর সঞ্জয় রয়েছে আপনাদের সঙ্গে বেঁচে থাকার গান নিয়ে।
1: এক অদ্ভুত বেঁচে থাকার গানের গল্প আজকে আমাদের কাছে, আপনাদের কাছে তুলে ধরছি আমরা সেটা। ওই যে ট্যামস ট্রাইবাল গ্রিন ফুয়েলস প্রাইভেট লিমিটেড, যা আগ্রাসী উদ্ভিদ ল্যান্টেনা ক্যামেরাকে শিল্প জ্বালানিতে রূপান্তরিত করেছে এবং সেই কাজের মাধ্যমে সংরক্ষণ, জীবিকা, মালিকানা এবং পুনরুদ্ধারের একই ব্যবস্থার মধ্যে আনা হচ্ছে। 2024 সালে শুরু হয়েছিল এই প্রজেক্ট বা কার্যক্রম, আর কোম্পানিটি 808 টন ল্যান্টানা ব্রিকুয়েট বিক্রি করেছে প্রায় 350 জন আদিবাসী সদস্যকে নিয়মিত জীবিকার সুযোগ প্রদানের মাধ্যমে সহায়তা করেছে এবং সংরক্ষিত এলাকার মূল অংশে প্রায় 150 একর জমি তারা পরিষ্কার করেছে। আমরা এই কাহিনী, এই বেঁচে থাকার গান শুনব, আরও ডিটেলে শুনব। শুধু এইটুকু বলা যেতে পারে যে স্বল্পমেয়াদী এবং পুনরুদ্ধার সম্পর্কিত কাজে 400 জনের কর্মসংস্থান হয়েছে এইখানে। হ্যাঁ, এখানেই।

0: বেঁচে থাকার গানে বলছিলাম আজ এক অদ্ভুত গল্প শোনাচ্ছি আপনাদের, তা হলো এই যে ল্যান্টার্না, এই ল্যান্টার্না যেটাকে আনা হয়েছিল 19 শতকে ভারতবর্ষে এবং শোভাবর্ধক উদ্ভিদ হিসেবেই তাকে আনা হয়েছিল, কিন্তু যে কোনো কারণেই হোক বাগান থেকে বেরিয়ে এসে বনভূমিতে ছড়িয়ে পড়ে, ফলে মধ্য ভারতের 2020 সালের একটা সমীক্ষা অনুসারে ল্যান্টার্না বাঘের আবাসস্থলের প্রায় 40% দখল করে আছে, যা মোট জমির 1.5 লক্ষ বর্গ কিলোমিটারেরও বেশি এলাকা। পূর্ব এবং পশ্চিম ঘাটকে সংযোগকারী 1408 বর্গ কিলোমিটার বিস্তৃত সত্যমঙ্গলমে এই গাছের আমরা উপস্থিতি দেখতে পাই। গাছটি ঘন কাষ্ঠল, মানে একেবারে কাঠের ঝোপ তৈরি করে, সূর্যালোককে আটকে দেয়, মাটির কেমিক্যাল চেঞ্জ করে দিতে পারে, রাসায়নিক পরিবর্তন করে দিতে পারে, ফলে নিচে দেশীয় ঘাস এবং গুল্মের জন্মানোটা কঠিন হয়ে পড়ে। চারণভূমি সংকুচিত হয়ে যায়, ফলে তৃণভোজী বনিরা খাদ্যের যোগান হারায়, শিকারী প্রাণীরা শিকারের পরিবর্তিত ধরন অনুসরণ করে এবং জীবগোষ্ঠীর পক্ষে বনজ সম্পদ সংগ্রহ করাটাও অসম্ভব হয়ে পড়ে, ফলে বন অন্যভাবে কাজ করতে আরম্ভ করে। TMS মডেলটি একাধিক স্তরে কাজ করেছে, যার মূলে রয়েছে বিকেন্দ্রীকরণের এক প্রক্রিয়া।
1: আমরা শুনছি এই কথা, এখানেও কিন্তু বেঁচে থাকার একটা লড়াই রয়েছে, সেই বেঁচে থাকার লড়াই অনবরত চেষ্টা করছেন তারা। আমরা আসবো আবার এ কথায় একটা গানের বিরতির পর।

বেঁচে থাকার গান নিয়ে আপনাদের সঙ্গে ছিলাম বিশ্বজিৎ আর সঞ্জয়। আজকের মতো বিদায় নিচ্ছি বেঁচে থাকার গান থেকে, কিন্তু কানে রাখবেন 100.1 FM গোল্ড।

স্টুডিও ঘড়ি কাটা জানান দিচ্ছে সময় রাত 12টা বেজে 29 মিনিট হয়ে 16 সেকেন্ড। শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় আধুনিক গান। এরপরে শুনবেন পরপর দুটি গান শুভমিতা বন্দ্যোপাধ্যায় এবং রূপঙ্কর বাগচির দ্বৈতকণ্ঠে।

শুনছেন আধুনিক গান ডিটিএইচ বাংলা পরিষেবায়। পরবর্তী গানের শিল্পী রাঘব চট্টোপাধ্যায়।

অক্সফোর্ডের ঘড়িকাটা জানান দিচ্ছে সময় রাত 1:05 হয়ে 58 সেকেন্ড। শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় আধুনিক গান।

স্টুডিও ঘুরি কাটা জানান দিতে সময় রাত একটা বেজে ২৬ মিনিট হয়ে ৪০ সেকেন্ড। শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় বাংলা আধুনিক গান। পরবর্তী গান শুনবেন শিল্পী লোপামুদ্রা মিত্রের কণ্ঠে।

এতক্ষণ শুনছিলেন বাংলা আধুনিক গান। আধুনিক গানের অনুষ্ঠানটি এখানেই শেষ হল, পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই। আকাশবাণী কলকাতা, ডিটিএইচ বাংলা পরিষেবায় অনুষ্ঠান শুনছেন। এখন শুনবেন বাংলা ছায়াছবির গান। প্রথমে শুনবেন অন্তহীন ছায়াছবি থেকে প্রথম গানটি, শ্রেয়া ঘোষাল এবং প্রণব বিশ্বাসের কণ্ঠে।

স্টুডিও ঘড়িকাটায় সময় বলছে রাত 2:41 হয়ে 46 সেকেন্ড। শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় বাংলা ছায়াছবির গান। এবার শুনবেন বাংলা ছায়াছবি সাথী। এই ছায়াছবি থেকে পরপর দুটি গান।

শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় বাংলা ছায়াছবির গান। আর আজকের অনুষ্ঠানের শেষ ছায়াছবির গান শুনব আমরা, ছায়াছবি অমর সঙ্গী থেকে, প্রথম শিল্পী কিশোর কুমার।

আকাশবাণী কলকাতা টিটিএইচ বাংলা পরিষেবায় অনুষ্ঠান শুনছেন, এখন শুনবেন নানা রঙের গান। নানা রঙের গানের অনুষ্ঠানে প্রথমে শুনবেন বাউল গীতি, পরিবেশনায় শিল্পী পূর্ণ দাস বাউল।

স্টুডিও ঘড়িকাটা জানান দিচ্ছে সময় রাত 3:29 হয়ে 6 সেকেন্ড। ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন নানা রঙের গান। এই অনুষ্ঠানে এখন শুনছেন বাউল গীতি। পরবর্তী শিল্পী কার্তিক দাস বাউল।

নানা রঙের গানের অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন বাউল গীতি, এখন শুনবেন লোকগীতি। শিল্পী অমর পাল।

নানা রঙের গানের অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন লোকগীতি, এখন শুনবেন ভক্তিগীতি। শিল্পী উৎসব দাস।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: এখন প্রভাতী, প্রভাতীর প্রথম পর্বে আমরা শুনব খেয়াল, শিল্পী আইভি বন্দ্যোপাধ্যায়, রাগ টোড়ি।

আমরা শুনলাম খেয়াল, শিল্পী ছিলেন আই ভি বন্দ্যোপাধ্যায়, রাগ টোরি। প্রভাতের দ্বিতীয় পর্বে শুনব ভায়োলিন, শিল্পী দীপঙ্কর হালদার, রাগ আশাবুরী।

আমরা শুনলাম ভায়োলিন, শিল্পী ছিলেন দীপঙ্কর হালদার, রাগ আশাবরী। এই সঙ্গে শেষ হল প্রভাতী। এখন শুনবেন রাগ প্রধান বাংলা গান, শিল্পী রাধিকা প্রসাদ গোস্বামী।

সুপর্ণা মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনলাম। আজি মর মরধ্বনি, পরের শিল্পী স্বস্তিকা মুখোপাধ্যায়।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: আমরা শুনলাম রমা মণ্ডলের কণ্ঠে চিরসখা, ছেড়ো না মোড়ে ছেড়ো না। এরপর সৌমি ভট্টাচার্য,